বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 7:58। আজ শুক্রবার, 10-ই আশ্বিন 1433 বঙ্গাব্দ, 13-ই রবিউসানি 1448 হিজরি, 25-ই সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে, এবং সেই সাথে শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। সুপ্রিয় শ্রোতা, এই পালার অনুষ্ঠান ঘোষণায় আছি আমি নুসরাত শায়লা। অধিবেশন তত্ত্বাবধান করছেন স্মৃতি সরকার। প্রকৌশল তত্ত্বাবধানে আছেন খান আল আমিন। প্রকৌশল দায়িত্বে আছেন প্রদীপ কুমার মেধা। সুপ্রিয়শ্রোতা, পরবর্তী অনুষ্ঠান সকাল 8:00 ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে, এবং এরপর স্থানীয় সংবাদ বাংলায়।

0: Assalamu alaikum. 8 a.m. This is Bangladesh Betar, broadcasting on the morning of Friday, the 10th of Ashin, the 13th of Rabiul Thani, and September the 25th. The news read by Taslima Omar. First, the headlines. Prime Minister Tariq Rahman addresses 81st session of Human General Assembly in Bangla, aspires to see peaceful and human world. Tariq Rahman calls upon world leaders to strengthen cooperation for climate-vulnerable countries, including Bangladesh. Local government elections will be held on next January, hopes Election Commission. Bangladesh and Russia sign Memorandum of Understanding on Cultural Cooperation. Meeting between Xi Jinping and Donald Trump ends without final decision on Iran issue. And in Japan, at Women's Hockey Event in Asian Games, Bangladesh versus Kazakhstan match ends at 3-3 draw. Now, on to the details. Prime Minister Tariq Rahman has reaffirmed Bangladesh's support for all United Nations initiatives aimed at establishing global humanity and world peace, calling for resolving conflicts through dialogue, diplomacy and mutual cooperation. He said this addressing the general debate of the 81st session of the United Nations General Assembly at the UN headquarters today. The Prime Minister said human-made conflicts had created unrest in many countries, resulting in large-scale displacement and humanitarian crisis, while wars and conflicts were also putting severe pressure on the world economy. In this perspective, Tariq Rahman mentioned the Rohingya crisis in Bangladesh and said the only solution to this crisis is the safe return of the displaced Rohingya population to their homeland in Myanmar. He also called for firm and effective support from the United Nations and the international community for a lasting solution. Prime Minister said his government is pursuing a 3R strategy, recovery, restoration and reconstruction, to repair Bangladesh ravaged by more than 1.5 decades of fascist rule and exploitation. He said his government wants to establish such a peaceful and stable country where the youth will be able to realize their dream, women's security will be ensured and children will be get favorable atmosphere to flourish their inherent talent. Prime Minister Tariq Rahman has called for 4 urgent global actions to tackle the growing threat of sea level rise. He made the call at a high-level meeting on addressing the existential threat posed by sea level rise held at the United Nations headquarters yesterday. The 4 actions are faster and deeper cuts in global emissions, accessible adaptation finance, wider access to climate-smart technologies, and stronger international cooperation to address climate-induced displacement and damage happening in countries like Bangladesh. Prime Minister Tariq Rahman has said his government wants to build a healthy Bangladesh, placing primary health care at the heart of the country's health reform agenda, with a particular focus on women and children. He said this while addressing a high-level side event titled From Commitment to Action, Integrating Midwifery into Primary Health Care to End Preventable Maternal and Newborn Deaths at the United Nations headquarters in New York yesterday. Addressing the event, Zia Rahman Foundation Vice President and eminent physician Dr. Zubaida Rahman said Bangladesh is redesigning its primary health care system with a stronger frontline workforce and professional midwives at the center of the transformation. Prime Minister Tariq Rahman and United Nations Secretary General Antonio Guterres have discussed ways to find a sustainable solution to the Rohingya crisis and address the adverse impacts of climate change. The two leaders held the meeting at the UN headquarters on the sidelines of the 81st session of the United Nations General Assembly yesterday. They also discussed Bangladesh-UN cooperation, various important global and regional issues, and matters of mutual interest. Prime Minister Tariq Rahman and his Pakistani counterpart Mohammad Shehbaz Sharif held the bilateral meeting at the Secretariat building of the United Nations headquarters yesterday. In the meeting, two leaders discussed various aspects of bilateral relations between Bangladesh and Pakistan, as well as regional and international issues of mutual interest. The two leaders also stressed the need for regular communication and dialogue on issues of common interest. Election Commissioner Mohammad Anwarul Islam Shorkar has said the Election Commission is expecting to hold the local government elections next January. He made the remarks while talking to journalists at his office at the Election Commission Bhavan at Agargaon in the capital yesterday. Mohammad Anwarul Islam Shorkar said the Election Commission is considering holding the Union Parishad elections after November-December to avoid disrupting the public examinations and ensure that students can sit for their exams smoothly and in an orderly manner. Bangladesh and Russia have signed a Memorandum of Understanding, MOU, on cultural cooperation in St. Petersburg of Russia. The MOU was signed yesterday between the Ministry of Cultural Affairs of the Bangladesh government and the Russian Federation on the sidelines of the ongoing 12th St. Petersburg International United Cultures Forum. Cultural Affairs Minister Nitai Roy Chaudhary signed the MOU on behalf of Bangladesh. The agreement put emphasis on expanding mutual cultural exchanges and cooperation in heritage preservation, arts and culture, museums and archaeology. This is Bangladesh Betar giving you the news. Chinese President Xi Jinping held talks with U.S. President Donald Trump in Washington. The two leaders discussed trade, artificial intelligence, Taiwan, Iran, and the wider strategic relationship between the United States and China. During the talks, Xi urged the United States to handle the Taiwan issue with caution and called on Washington to oppose Taiwan independence. Besides, Xi told Trump he supports the U.S. and Iran returning to the terms of a Memorandum of Understanding signed in June. However, no final decision was reached on the Iran issue. Meanwhile, the two countries have agreed to extend their existing trade truce by 2 months. The Asian Games and the match between Bangladesh and Kazakhstan in the women's hockey event ended in a 3-3 draw in Japan today. Bangladesh will take on Chinese Taipei on Sunday in their fifth and last match. Football, and Bangladesh will take on Malaysia in their opening match of the fifth ASEAN Cup in Jakarta, Indonesia today. The match will start at 3 p.m. Bangladesh time. Dhaka Meteorological Office says the land deep depression over North Andhra Pradesh and adjoining South Orissa coastal areas moved northwestwards and now lies over South Orissa and North Andhra Pradesh. It is likely to move northwestwards further and weaken gradually. Under its influence, squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Paira have been advised to keep hoisted local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to remain close to the coast and proceed with caution till further notice. Meanwhile, forecast valid till 1 this afternoon says there are chances of rain or thundershowers with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of Faridpur, Jashore, Kushtia, Khulna, Borishal, Potuakhali, Noakhali and Kumilla. River ports in these areas are to hoist cautionary signal number 1. To end the news, the main points again. Prime Minister Tariq Rahman addresses 81st session of UN General Assembly in Bangla, aspires to see peaceful and human world. Tariq Rahman calls upon world leaders to strengthen cooperation for climate vulnerable countries including Bangladesh. Local government elections will be held on next January, hopes Election Commission. Bangladesh and Russia sign Memorandum of Understanding on Cultural Cooperation. Meeting between Xi Jinping and Donald Trump ends without final decision on Iran issue. And in Japan, at women's hockey event in Asian Games, Bangladesh versus Kazakhstan match ends at 3-3 draw. That is the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি বিলকিস আক্তার সিদ্দিকা বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত বলেছেন মধ্যপ্রাচ্যের চলমান সংকট কেটে গেলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম স্থিতিশীল বা কমে আসবে দেশের বাজারেও দ্রুত মূল্য সমন্বয়ের চেষ্টা করবে সরকার তিনি গতকাল মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ সহ সার্বিক সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয় নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টন বিজিবি ছয়ের পরিচালক নাজমুল হাসান ও পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন পরে প্রতিমন্ত্রী পৌর কমিউনিটি সেন্টারে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় যোগ দেন এবারে এর উপর শুনুন আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন
2: বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত বলেছেন আন্দোলন সংগ্রামে সফল হলেও জাতীয় সংসদ নির্বাচনে সফল হতে পারেনি
3: আন্দোলন সংগ্রামে আমরা সফল হলেও জাতীয় সংসদ নির্বাচনে আমরা সফল হতে পারিনি এই সত্যটাকে আমরা অস্বীকার করলে হবে না
2: গতকাল মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে বিএনপির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন গুপ্ত ও সুপ্ত দুটি সংগঠন ঐক্যবদ্ধভাবে বিএনপির প্রার্থীকে পরাজিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ১৯৭১ ও ২০২৪ সালের পরাজিত শক্তির ঐক্য অনেক পুরনো তিনি আরো বলেন বর্তমান সময়েও সেই পুরনো ঐক্য শক্তি নতুন করে সক্রিয় হয়েছে
3: ঠিক সেই ঐক্য সাত মাস বয়সে একটি সরকারকে আজ নতুন করে অস্থিতিশীল করতে চায় এটা সুপরিকল্পিত একটি অংশ ছিল নির্বাচনের আগে তার ঐক্যটি ছিল নির্বাচন পরবর্তী সরকারকে অস্থিতিশীল করবার
2: মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানের সঞ্চালন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন মেহেরপুর থেকে রাব্বি আহমেদ বাংলাদেশ বেতার খুলনা
1: প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোহাম্মদ রাশেদ খান বলেছেন একাত্তরের ঘাটক ২৪ পরাজিত শক্তি আজ একাত্তর হয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতেছে একই সঙ্গে আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের অপচেষ্টা চালালে ভবিষ্যতে জামায়াত নেতাদেরই আবারও ফাঁসির কাস্টে ঝুলতে হবে তিনি গতকাল ঝিনাইদহ শিশু কুঞ্জ স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন রাশেদ খান বলেন সরকার যখন রাষ্ট্র পুনর্গঠনের মূলধারায় আলোকপাত করছে ঠিক তখনই একটি মহল পতিত রাজনীতিতে ফিরিয়ে আনতে মরিয়া হয়ে উঠেছে বিরোধী দল হিসেবে দায়িত্বশীল ভূমিকা রাখার বদলে জামায়াতের নেতৃত্বে গঠিত ছায়া মন্ত্রিসভা

0: কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সময় উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য আজিজুল বারী হেলাল বলেছেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করতে সরকার বিভিন্ন ধরনের সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করছে। শিক্ষা, আবাসন ও কর্মসংস্থানের সুযোগ তৈরির মাধ্যমে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি গতকাল খুলনার দিঘলীয় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষের মাঝে বসতঘর, সেলাই মেশিন, বাইসাইকেল এবং শিক্ষাবৃত্তি প্রদানকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। আজিজুল বারী হেলাল বলেন, সরকারি সহায়তার যথাযথ ব্যবহার করে নিজেদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে উপকারভোগীদের মনোযোগী হতে হবে। নিজেদের স্বাবলম্বী করতে সরকারি সহায়তার পাশাপাশি পরিশ্রম এবং মেধাকে কাজে লাগাতে হবে। দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে সহকারী কমিশনার ভূমি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিম বলেছেন, সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি সমাজের দর্পণ এবং পরিবর্তনের মূল হাতিয়ার। বর্তমান পরিবর্তিত প্রেক্ষাপটেও প্রযুক্তির এই যুগে বস্তুনিষ্ঠ এবং অনুসন্ধানী সাংবাদিকতার চ্যালেঞ্জ অনেক বেড়েছে। অপসাংবাদিকতা রোধ এবং পেশাদারিত্ব টিকিয়ে রাখতে হলে সাংবাদিকদের নিয়মিত প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। তিনি গতকাল খুলনা প্রেস ক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মহাপরিচালক বলেন, ঢাকার বাইরে মফস্বল ও বিভাগীয় পর্যায়ের সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে পিআইবি পর্যায়ক্রমে আরও আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করবে। তিনি সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন, সাংবাদিকতার নীতি নৈতিকতা রক্ষা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের উপর বিশেষ গুরুত্বারোপ করেন। খুলনা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতির সভাপতিত্বে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সহ বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর ফুটবল। মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর বিজিবি ক্যাম্প ফুটবল মাঠে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের ফাইনাল খেলায় হাড়াভাঙা ফুটবল একাদশ 2-0 গোলে কাজীপুর ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। কাজীপুর ইউপি চেয়ারম্যান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। কাবাডি। কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতায় গতকাল 4টি খেলা অনুষ্ঠিত হয়। এতে বালক বিভাগে ভেড়ামারা উপজেলা দল 68-26 পয়েন্টে সদর উপজেলা দলকে ও কুমারখালী উপজেলা দল 35-33 পয়েন্টে মিরপুর উপজেলা দলকে এবং বালিকা বিভাগে সদর উপজেলা দল 49-28 পয়েন্টে মিরপুর উপজেলা দলকে এবং কুমারখালী উপজেলা দল 46-13 পয়েন্টে ভেড়ামারা উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন দক্ষিণ উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত স্থল গভীর নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে দক্ষিণ উড়িষ্যা ও তৎসংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
1: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রশ্রোতা, এখন শুনবেন দেশের গান। প্রথম গানটি সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে, গানটির গীতিকার সৈয়দ হায়দার।

আপনারা দেশাত্মবোধক গান শুনছেন। এবারের গানটি শিল্পী রুনা লায়লার কণ্ঠে, গানটির কথা সাজিয়েছেন মোহাম্মদ মনিরুজ্জামান।

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ দেশের গান শুনলেন। আপনারা আমাদের অনুষ্ঠান শুনতে পাচ্ছেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে, এবং সেই সাথে শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকেও। বাংলাদেশ বেতার খুলনা, শুরু হচ্ছে পবিত্র কোরআন শিক্ষার আসর, পরিচালনায় কারি আব্দুর রহমান।
1: ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। ছোট্ট সোনামণিরা, কেমন আছো?
2: আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। উস্তাদ জি, আপনি কেমন আছেন?
1: আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে অনেক ভালো আছি। প্রিয় শ্রোতা, পবিত্র কোরআন শিক্ষার আসরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। অনুষ্ঠানের শুরুতেই আমরা যে সমস্ত ছাত্ররা আমাদের আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সকলের পরিচয় জেনে নিব।
3: আলহামদুলিল্লাহ, আমি আব্দুর রহমান বিন মুনির।
4: আলহামদুলিল্লাহ, আমি মোহাম্মদ সাদ আল হাসান।
5: আলহামদুলিল্লাহ, আমি শেখ আবরার।
6: আলহামদুলিল্লাহ, আমি মোহাম্মদ সাজিদুল ইসলাম।
7: আলহামদুলিল্লাহ, আমি মোহাম্মদ আব্দুল্লাহ।
8: আলহামদুলিল্লাহ, আমি মোহাম্মদ সালমান।
1: মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ ছোট্ট ছোট্ট সোনামণিদের পরিচয় জেনে নিচ্ছিলাম। প্রিয় শ্রোতা, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেন, রাদ্দিলিল কুরআন তারতিলা, তোমরা কুরআনুল কারীমকে সুন্দর তেলাওয়াত এবং তাসবিহ সহকারে তেলাওয়াত করো। প্রত্যেক নরনারীর উপর কুরআনুল কারীমের এতটুকু সহি শুদ্ধ করে পড়া ফরজ আইন, যার দ্বারা অর্থ পরিবর্তন হয় না। অর্থ পরিবর্তন হয় এমন ভুল পড়ার দ্বারা নামাজ নষ্ট হয়ে যায়। অতএব যে ব্যক্তি কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের জন্য তার যে ইসরাগুলোর প্রয়োজন রয়েছে সেগুলো শুদ্ধ করে নেওয়া প্রত্যেক মুমিনের জন্যই আবশ্যক। অন্যথায় যদি সেটা না করে তাহলে সে গুনাহগার হবে। তাই কোরআনে কারিম তেলাওয়াতের সময় প্রতিটি হরফ তার মাখরাজ থেকে সিফাতে লাজেমা সহ সুন্দর করে মদ গুন্নার পরিমাণ ঠিক রেখেই কোরআনুল কারিমের তেলাওয়াত করতে হবে। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্কে আরো ইরশাদ করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন কারীমের শিক্ষা গ্রহণ করে এবং কোরআনুল কারীমের শিক্ষা প্রদান করে। আবু দাউদ শরীফ, হাদিস নং 1452। তাই আসুন আমরা সকলেই কোরআনুল কারীমের শুদ্ধতার তেলাওয়াতের চেষ্টা করি এবং নিজের জীবনকে কোরআনের বিধান অনুযায়ী পরিচালনা করার চেষ্টা করি। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন।
2: আমিন।
1: প্রিয় শ্রোতা, আমরা প্রতি সপ্তাহের কোরআন শিক্ষার আসরের অনুষ্ঠানের ন্যায় এই সপ্তাহেও আমরা কোরআনুল কারিমের একটি সূরা আমরা তেলাওয়াতের মাস করব। এর আগে কোরআনুল কারিমের সঠিক উচ্চারণের ব্যবহার এবং হরফের সুন্দর উচ্চারণের জন্য আমরা বিগত অনুষ্ঠানমালায় আমরা মাখরাজ সম্পর্কে আলোচনা করেছিলাম, যেটা একজন মুমিনের কোরআনুল কারিমের শুদ্ধতার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ হল কোরআনুল কারিমের যে সমস্ত আয়াতে কারিমা লেখা হয়েছে এগুলো আরবি 29টি হরফ দিয়ে লেখা হয়েছে। এজন্য যে মুমিন ব্যক্তির কোরআনুল কারিমের হরফগুলি অর্থাৎ আরবি 29টি হরফ সঠিকভাবে উচ্চারণ করতে পারবে তাহলে তার তেলাওয়াতও অনেক সুন্দর হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমরা বিগত সপ্তাহের মতো এই সপ্তাহেও মাখরাজ নিয়ে আলোচনা করব। আমরা গত অনুষ্ঠানে আমরা জিম শিন ইয়া সম্পর্কে আমরা তেলাওয়াত করেছিলাম এবং বিভিন্ন শব্দ দিয়ে আমরা এই হরফগুলি সঠিকভাবে উচ্চারণ করা শিখেছিলাম। আলহামদুলিল্লাহ, এই সপ্তাহেও আমরা একটি মাখরাজ থেকে 3টি হরফ, যে মাখরাজটি হল জিব্বার আগা, সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া একটি মাখরাজ থেকে 3টি হরফ উচ্চারিত হয়, র, জাল, সা, এই হরফ 3টি নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং এই হরফগুলিকে সুন্দর শুদ্ধভাবে যেভাবে তেলাওয়াত করা যায় সেভাবেই আমরা আপ্রাণ চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা শুরুতে মাখরাজটির নাম জানব। মাখরাজটির নাম হল জিব্বার আগা। জিব্বার আগা, সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া এই একটি স্থান থেকে 3টি হরফ উচ্চারিত হয়।
2: এই একটি স্থান থেকে 3টি হরফ উচ্চারিত হয়।
1: হরফ 3টির নাম হল র,
2: হরফ নিজের নাম হল
1: গ, জাল, সা। আমরা জানি ল হরফ উচ্চারণ করার সময় হরফটি খুব মোটাভাবে উচ্চারিত হবে, এবং খেয়াল রাখতে হবে ল হরফ উচ্চারণের সময় যেন ঝার আওয়াজ না আসে। অনেকেই আমরা তেলাওয়াতের সময় এখানে এই ভুলটা করে থাকি, অনেকে র মধ্যে জিজির আওয়াজ আনে, যেটা একান্তই ভুল। এই ভুল থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। যেমন অনেকেই ভুল যেটা করে, যেমন ওয়ালাকিন্নাজ্জালিমিনা, এই যে একটু জিজির আওয়াজ আসে, এটা তেলাওয়াতের সময় খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই এই জিজির আওয়াজটা র হরফের মধ্যে না আসে। হরফটি মোটাভাবে উচ্চারিত হবে, তবে খুব নরমভাবে আওয়াজ জারি রেখেই হরফটি উচ্চারণ করতে হবে। আমরা একটু সবাই একসাথে বলবো র, মোটা করে র, রি
9: রি
1: রু
9: রু,
1: র রি রু,
9: র রি রু,
1: আউজ
9: আউজ,
1: ইল
9: ইল,
1: উজ
9: উজ,
1: জালামা
9: জালামা,
1: জুলমা
9: জুলমা।

0: أظلم
1: فمن أظلم
0: فمن أظلم
1: فمن أظلم
0: فمن أظلم
1: فمن أظلم

0: يغيظ
1: تكاد تميز من الغيظ.
0: ضلوا حرف النم ظ.
1: حرف النم ظ
0: ظ
1: ظ.
0: তাহলে ছোট্ট বন্ধু আব্দুল্লাহ তুমি বলো যে এই হরফটি তেলাওয়াতের সময় কি ভুল হয়ে থাকে?
2: জিজির আওয়াজ হয়ে থাকে।
0: হ্যাঁ, যেটা থেকে আমাদের সকলকেই সতর্ক থাকতে হবে যাতে কোনোভাবে হরফটি উচ্চারণের সময় জিজির আওয়াজ না হয়। ছোট্ট বন্ধু আব্দুল্লাহ তুমি বলো হরফটি উচ্চারণের সময় জিজির আওয়াজ হবে কিনা, তাহলে কিভাবে উচ্চারণ হবে তুমি একটু তেলাওয়াত করে শোনাও।
1: ওয়া
0: ফামান আযলামু।

0: আলহামদুলিল্লাহ, আমরা হরফটি সুন্দরভাবে বিভিন্ন শব্দ দিয়ে তেলাওয়াতের মাস করতেছিলাম। এরপরে আরেকটি হরফ আছে, হরফটির নাম হলো জাল। হরফটির নাম কি?
1: জাল।
0: জাল,
1: জাল,
0: ঠিক র হরফের বিপরীত। র হরফটি আমরা মোটাভাবে উচ্চারণ করেছিলাম, জাল হরফটি একেবারেই পাতলাভাবে উচ্চারণ করব।

0: أنت مذكر
1: فذكر إنما أنت مذكر

0: আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘক্ষণ দাল হরফটি বিভিন্ন শব্দ দিয়ে আমরা মাস করতেছিলাম এবং হরফটি যাতে সুন্দরভাবে আদায় করা যায় সেভাবে আমরা প্র্যাকটিস করতেছিলাম। এখন আমরা যে হরফটি পড়ব, হরফটির নাম হলো সা। হরফটির নাম কি?
1: সা।
0: এই হরফটি উচ্চারণের সময় বাতাস এবং আওয়াজ জারি থাকতে হবে, বাতাস এবং আওয়াজ
1: জারি থাকতে হবে।
0: হরফটি খুব নরম ভাবে উচ্চারণ করতে হবে, খেয়াল রাখতে হবে সা আর সিন যেন একই রকম না হয়, এটা আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। হরফের নাম সা,
1: হরফের নাম সা,
0: সা,
1: সা,
0: সি,
1: সি,
0: সু,
1: সু,
0: এস,
1: এস,
0: ইস,
1: ইস,
0: উস,
1: উস,
0: সা, সা, সা,
1: সা, সা, সা,
0: সা, সি, সা,
1: সা, সি, সা,
0: এস, সা,
1: এস, সা,
0: এস, সি,
1: এস, সি,
0: এস, সু,
1: এস, সু।

0: اثنين
1: سجاجة
0: سجاجة
2: ছোট বন্ধু সাজিদ তোমার কিন্তু সিন হয়ে যাচ্ছে তুমি আরফটি বলো তো
3: سجاجة
2: আব্দুল্লাহ তুমি বলো
0: سجاجة
1: اثنين
0: اثنين
2: ছোট বন্ধু সালমান তুমি বলো
3: اثنين
0: اثنين
2: ছোট বন্ধু আব্দুর রহমান তুমি বলো
4: اثنين
2: সাদ আল হাসান বলো
5: اثنين
2: শেখ আবরার বলো
6: اثنين
2: মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আমরা যদি এইভাবেই কোরআনে কারীম তেলাওয়াতের সময় হরফগুলি ঠিকভাবে সুন্দর করে খেয়াল করে পড়ি তাহলে আশা করা যায় আমাদের কোরআনে কারীম তেলাওয়াত শুদ্ধ হবে ইনশাআল্লাহ
0: ইনশাআল্লাহ
2: আমরা আপ্রাণ চেষ্টা করব তো ইনশাআল্লাহ
0: ইনশাআল্লাহ
2: اثنين
0: اثنين
2: مثنى

0: كَبِيرًا
1: আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘক্ষণ আমরা আজকে 13 নম্বর মাখরাজ অর্থাৎ জিব্বার আগা সামনের উপরে দুই তৃতীয় আগার সঙ্গে লাগাইয়া এই মাখরাজের হরফগুলি আমরা আজকে বিভিন্ন শব্দের মাধ্যমে কোরআনে কারীমের আয়াতের মাধ্যমে আমরা মাস করতেছিলাম। আলহামদুলিল্লাহ আমরা একটা নিয়ত করতে পারি যে দৈনিক যদি আমরা একটি হরফ দুইটি হরফ যদি আমাদের জীবনে কোরআনে কারীম সহি শুদ্ধ করে তেলাওয়াত করার জন্য যদি চেষ্টা করে থাকি, আশা করা যায় প্রত্যেক মুমিনেরই কোরআনে কারীম সহি শুদ্ধ করে তেলাওয়াত করা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ।
0: ইনশাআল্লাহ
1: আমরা সবাই নিয়ত করি যে আমাদের দৈনন্দিন জীবনে অল্প সংখ্যক সময় হলেও যেন আমরা কোরআনে কারীমের পিছনে সময় ব্যয় করতে পারি এবং এই কোরআনে কারীম যেন আমাদের জন্য কি আমাদের ময়দানে নাজাতের ওসিলা হইতে পারে। আল্লাহ তাআলা সকলকে সেই তৌফিক দান করুক,
0: আমিন।
1: প্রিয় শ্রোতা, আমরা প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহ আমরা একটি সূরা আমরা তিলাওয়াতের মাস করব, যদিও আমরা পরিপূর্ণ সূরাটি হয়তো আপনাদেরকে শোনাইতে পারবো না। সূরা মুলকের কিছু অংশ বিশেষ আয়াত আমরা আপনাদেরকে তিলাওয়াতের মাধ্যমে মাসকের মাধ্যমে কিভাবে সহজ করে কোরআনে কারীম তেলাওয়াত করা যায় সেই প্রচেষ্টা করব ইনশাআল্লাহ।

0: ছোট বন্ধু আব্দুর রহমান আয়াতটি পড়ো তো।
1: فَارْجِعِ الْبَصَرَ هَلْ تَرَى مِنْ فُطُورٍ
0: তো আরেকটু মোটা করে পড়তে হবে, তার মতন হয়ে যাচ্ছে। তো আরেকটু মোটা করে পড়লেই আলাদাভাবে হয়ে যাবে ইনশাআল্লাহ।
1: فَارْجِعِ الْبَصَرَ هَلْ تَرَى مِنْ فُطُورٍ

0: ছোট বন্ধু আব্দুল্লাহ, তুমি একটু বলো তো আবার।
1: فَارْجِعِ الْبَصَرَ كَرَّتَيْنِ يَنْقَلِبْ إِلَيْكَ الْبَصَرُ।
0: হরফটি আবার বলো, فَارْجِعِ الْبَصَرَ না ثُمَّ ارْجِعِ الْبَصَرَ, আবার বলো সুন্দর করে।
1: ثُمَّ ارْجِعِ الْبَصَرَ كَرَّتَيْنِ يَنْقَلِبْ إِلَيْكَ الْبَصَرُ।
0: মাশাআল্লাহ, তোমার তেলাওয়াতের মধ্যে একটু তাড়াহুড়া ভাব থাকে, তেলাওয়াতের সময় এটা খেয়াল রাখতে হবে। ধীর স্থির ভাবেই কোরআনে করিম তেলাওয়াতের কথা আল্লাহ তাআলা বলছেন, ধীর স্থির ভাবে তাসবিহ সহকারে কোরআনে করিম তেলাওয়াত করতে হবে, খেয়াল রাখবো ইনশাআল্লাহ।
1: ثم ارجع البصر كرتين ينقلب اليك البصر।

0: আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘক্ষণ সূরা মুলকের পাঁচটি আয়াত আমরা মাসকের মাধ্যমে তেলাওয়াত করেছি। আলহামদুলিল্লাহ, আমরা এখন এই পাঁচটি আয়াত ইনশাআল্লাহ আমরা তেলাওয়াত শুনব।
1: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক

ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور

পবিত্র কোরআন শিক্ষার আসর শেষ হল। পরিচালনা করলেন কারি আব্দুর রহমান, সম্পাদনায় খন্দকার ওয়াহিদুজ্জামান, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের বৈকালিক সেশনে বাংলাদেশ সময় 25 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ শুক্রবার রাত 1টা থেকে সকাল 7টার মধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ভাষণ প্রদান করেন। মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত ভাষণের পুনঃপ্রচার এখন ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে। শুনতে পাবেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জ এবং একই সাথে FM 88.8 মেগাহার্জে, এছাড়াও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। তবে তার আগে শুনবেন সকাল 9টার বাংলা খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি আঞ্জুমান আরা। প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব মানবতা ও শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের যে কোনো উদ্যোগের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করে বলেছেন, প্রত্যেক দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল একটি সমঝোতামূলক বিশ্ব সমাজ প্রতিষ্ঠার কেন্দ্রবিন্দু হিসেবে জাতিসংঘকে দেখতে চায় বাংলাদেশ। তিনি বাংলাদেশ সময় আজ ভোর 4টায় নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে দেওয়া বক্তৃতায় একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এমন একটি শান্তিময় ও মানবিক বিশ্ব সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা করে যেখানে মারণাস্ত্রের পরিবর্তে যুক্তিতর্ক, কূটনীতি, শিক্ষা ও মানবতা হবে পরিবর্তনের হাতিয়ার। বাংলাদেশে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দুর্দশার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের মাতৃভূমি মিয়ানমারে নিরাপদে ফিরিয়ে নেওয়াই এই সমস্যার একমাত্র সমাধান। প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ প্রায় দেড় দশকের ফ্যাসিবাদী শাসন শোষণে ক্ষতবিক্ষত বাংলাদেশ মেরামতের জন্য সরকার রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন অর্থাৎ 3R কৌশল অনুসরণ করছে। তারেক রহমান বলেন, তাঁর সরকার জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায় নিশ্চিত করতে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে চায়। প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবেলায় বৈশ্বিক কার্বন নিঃসরণ দ্রুত কমানো এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল নিউ ইয়র্কের স্থানীয় সময় সকালে জাতিসংঘ সদর দপ্তরে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে সৃষ্ট অস্তিত্বের সংকট মোকাবেলায় আয়োজিত উচ্চ পর্যায়ের বৈঠকে এ আহ্বান জানান। আগামী প্রজন্মের সুরক্ষায় দৃঢ় সংকল্প ও দ্রুত পদক্ষেপের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ পরিণতি মোকাবেলা করা বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর একার পক্ষে সম্ভব নয়। তিনি আশা প্রকাশ করে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসবে, ঘোষণাপত্রে দেওয়া অঙ্গীকারগুলোকে বাস্তবে পদক্ষেপে রূপ দেবে এবং কোন দেশকে যেন একা রাইজিং টাইডের মুখোমুখি হতে না হয় তা নিশ্চিত করবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের স্বাস্থ্যসেবার সূচনা হবে পরিবার থেকে এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা হবে স্বাস্থ্য ব্যবস্থার মূল ভিত্তি। তিনি গতকাল নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের ফাঁকে প্রতিশ্রুতি থেকে কার্যকর পদক্ষেপ, প্রতিরোধযোগ্য মাতৃ ও নবজাতকের মৃত্যু রোধে প্রাথমিক স্বাস্থ্যসেবায় মিডওয়াইফারি অন্তর্ভুক্তি শীর্ষক উচ্চ পর্যায়ের সভায় একথা বলেন। অনুষ্ঠানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট চিকিৎসক ডাক্তার জুবাইদা রহমান বলেছেন, বাংলাদেশ রোগ প্রতিরোধ রোগের প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ এবং ধারাবাহিক সেবাকে কেন্দ্র করে তার প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুনর্বিন্যাস করছে। তিনি বলেন, এই রূপান্তরের কেন্দ্রে থাকছে আরও শক্তিশালী ফ্রন্টলাইন স্বাস্থ্যকর্মী ও পেশাদার ধাত্রী। ইরান, তাইওয়ান ও বাণিজ্য ইস্যুতে চূড়ান্ত কোন সিদ্ধান্ত ছাড়াই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার বৈঠক শেষ হয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, বৈঠকে শি জিনপিং তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সতর্কতার সঙ্গে এগোনোর আহ্বান জানিয়েছেন। তিনি ওয়াশিংটনকে তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা করতে বলেন। ইরান প্রসঙ্গে শি জিনপিং গত জুনে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক অনুসরণের তাগিদ দেন, তবে বৈঠকে বিষয়ে ওয়াশিংটন এখনও কোন আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। এশিয়ান গেমসের খবর। জাপানে এশিয়ান গেমস নারী হকি হকি ইভেন্টে পুল এতে বাংলাদেশ তাদের চতুর্থ ম্যাচে ও কাজাখস্তানের সাথে 3 গোলে ড্র করেছে। ঢাকা অফ অফিস জানিয়েছে, উত্তর অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন দক্ষিণ উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত স্থল গভীর নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে দক্ষিণ উড়িষ্যা ও তৎসংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কুমিল্লা, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান যে ভাষণ প্রদান করেন তা এখন পুনঃপ্রচার করা হচ্ছে।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সভাপতি, জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে সভাপতি হিসেবে নির্বাচিত হয় আপনাকে জানাই অভিনন্দন। সভাপতি হিসেবে দায়িত্ব পালনের সময় আমরা আপনাকে পূর্ণ সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিচ্ছি। একই সঙ্গে বিদায়ী সভাপতি ম্যাডাম এলেনা বেয়ারবককেও তার সুযোগ্য নেতৃত্বের জন্য জানাই আন্তরিক ধন্যবাদ। শুরুতে আমি বাংলাদেশের সকল শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। স্বাধীনতার পর থেকে দেশে গণতন্ত্র, ন্যায় বিচার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা আত্মত্যাগ করেছেন তাদের অবদানকে বিনম্র চিত্রে স্মরণ করছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে 2024 সালের জুলাই আগস্টে বীর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সকল শহীদ এবং আহতদের প্রতিও আমি জানাই অকৃত্রিম শ্রদ্ধা। ফ্যাসিবাদী শাসন শোষণের বিরুদ্ধে দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় আন্দোলন সংগ্রামের পথ ধরে হাজারো প্রাণের বিনিময়ে বর্তমানে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ। এই বাংলাদেশে চলতি বছরের 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ জাতীয় নির্বাচনে জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। আমি দেশের গণতন্ত্রকামী জনগণকে জানাই আন্তরিক অভিনন্দন। আমরা বিশ্বাস করি জনগণই আমাদের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। জাতিসংঘের এই বিশ্ব মঞ্চে দাঁড়িয়ে এই মুহূর্তে আমি কিছুটা স্মৃতিকাতর। এই বিশ্বমঞ্চে দাঁড়িয়ে আমার পিতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আমার মা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়া দেশ এবং জনগণের পক্ষে বক্তব্য রেখেছিলেন। একইভাবে আজ আমিও আমার দেশ এবং জনগণের স্বার্থের পক্ষে এবং একটি শান্তিময় বিশ্ব সমাজের প্রত্যাশায় এখানে দাঁড়িয়েছি আপনাদের সামনে। গ্লোবালাইজেশনের এই সময় বিশ্বের যে প্রান্তেই যা কিছুই ঘটুক প্রতিটি রাষ্ট্রেই কম বেশি এর নেতিবাচক প্রভাব পড়ে। মানব সৃষ্ট বিরাজমান সংঘাতের ফলে বর্তমানে অনেক দেশে অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে। বিপুল সংখ্যক জনগোষ্ঠী বাস্তুচ্যুত হয়ে পড়েছে, তৈরি হচ্ছে মানবিক সংকট। যুদ্ধ সংঘাতের কারণে বিশ্ব অর্থনীতি তীব্র চাপের মুখে রয়েছে। জ্বালানি নিরাপত্তা সংকট, বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির ফলে অর্থনৈতিক পরিস্থিতির অবনতি ঘটেছে। আমরা বিশ্বাস করি যে কোনো সংঘাতের সমাধান আলোচনা, কূটনৈতিক প্রক্রিয়া এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই হওয়া উচিত। বিবদমান রাষ্ট্রগুলির মধ্যে সমতা, ন্যায্যতা, পারস্পরিক স্বার্থ রক্ষা এবং সম্মান ও মর্যাদা রক্ষায় হওয়া উচিত দ্বিপাক্ষিক কিংবা বহুপাক্ষিক সম্পর্কের ভিত্তি। আমাদের প্রত্যাশা একটি শান্তিময় বিশ্ব, এমন একটি মানবিক বিশ্ব সমাজ যেখানে মরণাস্ত্র নয় বরং পরিবর্তনের হাতিয়ার হয়ে উঠবে যুক্তি, তর্ক, কূটনীতি, শিক্ষা এবং মানবতা। একে অপরের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল একটি সমঝোতামূলক বিশ্ব সমাজ প্রতিষ্ঠার কেন্দ্রবিন্দু হিসেবে বাংলাদেশ জাতিসংঘকে দেখতে চায়। বিশ্বের বিভিন্ন দেশে উন্নয়ন খাতের বাজেট সামরিক খাতে সরিয়ে নেওয়ার প্রবণতা বিশ্ব শান্তির অন্তরায়। শান্তিপ্রিয় জাতি হিসাবে বাংলাদেশ পূর্ণাঙ্গ ও সাধারণ নিরস্ত্রীকরণ, পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ এবং অস্ত্র নিয়ন্ত্রণের লক্ষ্যের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্ব মানবতা এবং বিশ্ব শান্তির প্রতিষ্ঠায় জাতিসংঘের যে কোনো উদ্যোগের পক্ষে বাংলাদেশের সমর্থন আমি আজ আবারও পুনর্ব্যক্ত করছি। স্বাধীনতাকামী ফিলিস্তিনি জনগণের দুর্দশা নিয়ে বাংলাদেশের স্বাধীনতাকামী জনগণের মনে উদ্বেগ রয়েছে। আত্মনিয়ন্ত্রণ অধিকার এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের অধিকার সহ তাদের ন্যায্য দাবির প্রতি বাংলাদেশ পুনরায় তার অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করছে। মাননীয় সভাপতি, চলমান বিশ্ব পরিস্থিতিতে জাতিসংঘের 81তম অধিবেশনের প্রতিপাদ্য রিস্টোরিং ট্রাস্ট ম্যানেজিং ট্রান্সফরমেশন আর ইউনাইটেড নেশনস দ্যাট ডেলিভার্স ফর অল অত্যন্ত প্রাসঙ্গিক এবং সময় উপযোগী। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে বাংলাদেশ বহুপাক্ষিকতার নীতিতে অটল। পিস বিল্ডিং কমিশনের ভাইস চেয়ার হিসেবে বাংলাদেশ টেকসই শান্তি, সংঘাত প্রতিরোধ এবং অন্তর্ভুক্তিমূলক শান্তি প্রতিষ্ঠার পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে কাজ করে যাচ্ছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সদস্য হিসাবে বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বের বিভিন্ন দেশে মানবতার সেবায় নিয়োজিত রয়েছেন। প্রতিকূল পরিস্থিতিতেও শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের নারীদের সাহসী অংশগ্রহণ, নারী শান্তি ও নিরাপত্তা বিষয়ক কর্মসূচি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকারী প্রতিফলন। বাংলাদেশ এবছর উন্নয়নের অধিকার বিষয়ে ঘোষণার 40তম এবং ডারবেন ঘোষণা ও কর্ম পরিকল্পনার 25তম বার্ষিকী পালন করছে। অভিবাসন প্রক্রিয়া মানব সভ্যতার মতোই প্রাচীন। বিশ্বের অনেক দেশে অভিবাসীগণ তাদের জন্মভূমি এবং অভিবাসিত দেশ উভয় দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। বাংলাদেশ সরকার নিয়মিত নিরাপদ সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। অভিবাসীদের অধিকার মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশ আরও জোরালো বৈশ্বিক সহযোগিতা আশা করে। মাননীয় সভাপতি, বাংলাদেশকে দীর্ঘ 9 বছরের বেশি সময় ধরে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত 12 লক্ষেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিতে হচ্ছে। এর ফলে আমাদের সম্পদ, পরিবেশ, নিরাপত্তা এবং স্থানীয় জনগোষ্ঠীর উপর ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। জনবহুল বাংলাদেশ মনে করে রোহিঙ্গা সংকটের উৎস ও উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই নিহিত। বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের মাতৃভূমি মিয়ানমারে নিরাপদে ফিরিয়ে নেওয়াই এই সমস্যার একমাত্র সমাধান। এই সংকটের চূড়ান্ত সমাধানের জন্য বাংলাদেশ জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃঢ় এবং কার্যকর সমর্থন প্রত্যাশা করে। পাশাপাশি বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজ দেশ মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার আগ পর্যন্ত তাদের জীবন রক্ষাকারী সহায়তা কর্মসূচি অব্যাহত রাখার জন্য আমি জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই। বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ হলে অদূর ভবিষ্যতে এটি একটি মানবিক সংকটে রূপ নিতে পারে। মাননীয় সভাপতি, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশ তেমন ভূমিকা না রাখলেও বাংলাদেশকে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব

অর্জনের পথ বেছে নিয়েছে। সুতরাং ক্লাইমেট জাস্টিস, জলবায়ু পরিবর্তন এবং অভিযোজন সহায়তার ক্ষেত্রে বাংলাদেশ COP31-এ আরো জোরালো বৈশ্বিক পদক্ষেপ আশা করছে। বাংলাদেশে পরিবেশ সুরক্ষায় সরকার কর্মসূচি জোরদার করেছে। এরই অংশ হিসাবে সরকার আগামী 5 বছরে সারা দেশে 25 কোটি গাছ লাগানোর কর্মসূচি শুরু করেছে। ক্লিন এনার্জি এবং সোলার এনার্জি ব্যবহারের উপর জোর দেওয়া হয়েছে। দেশকে বন্যা খরার অভিশাপ থেকে মুক্ত করার লক্ষ্যে সারা দেশে 20,000 কিলোমিটার খাল খনন কর্মসূচি শুরু করেছে। বাংলাদেশে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবনে মিঠা পানি সরবরাহ প্রবাহ বৃদ্ধি, বৃহৎ জলাশয়ের মাধ্যমে পানি সংরক্ষণের জন্য তিস্তা মহা পরিকল্পনা এবং পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের কাজও শুরু করেছে। একই সঙ্গে পানি সংরক্ষণ এবং দূষণ রোধে আভ্যন্তরীণ পদক্ষেপ জোরদার করার পাশাপাশি আন্তঃসীমান্ত পানি ব্যবস্থাপনায় সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করে সরকার 1992 সালের ওয়াটার কনভেনশন স্বাক্ষর করেছে। মাননীয় সভাপতি, দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিবাদী শাসন শোষণের অবসান ঘটিয়ে 2024 সালে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। ফ্যাসিবাদী শাসন আমলে স্বাভাবিক নিয়মে পরিণত হওয়া গুম, খুন, অপহরণ, দুর্নীতি, লুটপাট আর টাকা পাচারের অভিশাপ থেকে মুক্ত হয়ে বাংলাদেশ বর্তমানে পুনরায় গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। ফ্যাসিবাদী শাসন শোষণে ক্ষতবিক্ষত বাংলাদেশ মেরামতের জন্য সরকার রিকভারি, রিস্টোরেশন এবং রিকনস্ট্রাকশন অর্থাৎ 3R কৌশল অনুসরণ করছে। বাংলাদেশের সামনে বর্তমানে এক অপার সম্ভাবনার দ্বার উন্মুক্ত। ডেমোগ্রাফিক ডিভিডেন্টের সুযোগে বর্তমানে বাংলাদেশে কর্মক্ষম জনশক্তিকে দক্ষ মানব সম্পদে রূপান্তর করতে সরকার ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে। ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তুলতে বিস্তারিত পদক্ষেপ নেওয়া হয়েছে। এই কর্মযজ্ঞে বাংলাদেশ তার উন্নয়ন সহযোগীদের পাশে পেতে চায়। দেশের তরুণ উদ্যোক্তা, গবেষক এবং উদ্ভাবকদের জন্য স্টার্ট আপ উদ্যোগ বাস্তবায়নের সুযোগও তৈরি করে দিতে সরকার চলতি অর্থ বছরে $50 মিলিয়ন বরাদ্দ রেখেছে। মাননীয় সভাপতি, দেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী, ফলে দেশের আর্থ সামাজিক রূপান্তরের ক্ষেত্রে নারীরা সরকারের সব পরিকল্পনার অগ্রভাগে রয়েছেন। নারী শিক্ষা, নারীদের কর্মসংস্থান এবং নারী উদ্যোক্তা সৃষ্টির বিষয়টিকে সরকার অগ্রাধিকার দিচ্ছে। নারী উদ্যোক্তা তৈরির জন্য বিশেষ করে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প খাতে নারীদের জন্য সরকার নগদ অর্থায়নের সুযোগ সম্প্রসারিত করেছে। স্নাতক শ্রেণী পর্যন্ত নারীদের বিনা বেতনে শিক্ষার সুযোগ অবদারিত করেছে। শুধু ভোটের গণতন্ত্র নয়, সরকার অর্থনীতির গণতন্ত্রও নিশ্চিত করতে চায়, যাতে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সমৃদ্ধি সুফল প্রতিটি পরিবার এবং প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে। এবং সেই লক্ষ্য পূরণে ইতিমধ্যেই ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, স্পোর্টস কার্ড এবং ই হেলথ কার্ডের মতন বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির মাধ্যমে সরকার অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য সহায়তা কর্মসূচি চালু করেছে। প্রতিটি পরিবারে নারী প্রধানের নামে ইস্যু করা ফ্যামিলি কার্ডকে সরকার নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের প্রতীক হিসেবেই বিবেচনা করে। প্রতিটি সেক্টরে সহায়তার জন্য প্রবর্তন করা কার্ডগুলোকে সমন্বয় করে একটি ইউনিভার্সাল কার্ড চালু করাও সরকারের পরিকল্পনায় রয়েছে। মাননীয় সভাপতি, চলতি বছরের 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া 31 দফা কর্মসূচি সরকার বাস্তবায়ন করে চলেছে। জাতিসংঘ ঘোষিত SDG-র লিভ নো ওয়ান বিহাইন্ড এই প্রতিপাদ্যের সঙ্গে বর্তমান সরকারের 31 দফা কর্মসূচির কমপক্ষে 37% কার্যক্রমের সরাসরি এবং 27% কার্যক্রমের পরোক্ষভাবে মিল রয়েছে। সরকার আশা করে এসব কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে শহর এবং গ্রামের মধ্যে উন্নয়ন বৈষম্য দূর হবে এবং একই সঙ্গে 2030 সাল এজেন্ডার সব ক্ষেত্রে জবাবদিহিতা এবং অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়ন এগিয়ে নেওয়া সম্ভব হবে। বাংলাদেশ সরকার শিক্ষা, স্বাস্থ্য এবং স্পোর্টকে বিশেষ গুরুত্ব দিয়েছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতন এবার শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী 5 বছরের মধ্যে পর্যায়ক্রমে

0: শিক্ষা খাতে জিডিপি বাড়িয়ে 5% উন্নীত করার পরিকল্পনাও রয়েছে। নৈতিক মানসম্ম কর্মসূচি শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে কারিগরি এবং ব্যবহারিক শিক্ষার উপরে জোর দিয়ে শিক্ষা কারিকুলাম প্রণয়ন করা হয়েছে। প্রথম শ্রেণী থেকে প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের জন্য ব্যাগ এবং পোশাক অর্থাৎ স্কুল ইউনিফর্ম এবং বিনামূল্যে দুপুরের খাবার দেওয়া হচ্ছে। সরকার আশা করে এর ফলে স্কুলে শিক্ষার্থীর হার এবং স্কুলে শিক্ষার মান বাড়বে। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে শিক্ষা সিলেবাসে প্রথমবারের মতন স্পোর্টকে একটি বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরই অংশ হিসেবে গত জুন মাসে স্কুল শিক্ষার্থীদের নিয়ে সারা দেশে মাসব্যাপী আয়োজিত একটি ফুটবল টুর্নামেন্টে 2 মিলিয়নেরও বেশি শিক্ষার্থী অংশ নিয়েছে। মাননীয় সভাপতি, বিজ্ঞান ও প্রযুক্তি গড়বে আগামীর বিশ্বের ভবিষ্যৎ। আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বায়োটেকনোলজি এবং বিজ্ঞানের এক নতুন যুগে প্রবেশ করছি। প্রযুক্তি খুব দ্রুত এগিয়ে যাচ্ছে, তবে এর সুযোগ এখনো সবার জন্য সমান নয়। বাংলাদেশের বিপুল সংখ্যক তরুণ জনগোষ্ঠী এবং ক্রমবর্ধমান ডিজিটাল সক্ষমতা আমাদের সামনে নতুন সম্ভাবনা তৈরি করেছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে উন্নত প্রযুক্তি, জ্ঞান ও গবেষণার সুযোগ সবার নাগালের মধ্যে আনতে হবে। আমরা চাই আজকের ডিজিটাল বিভাজন আগামী দিনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিভাজনে পরিণত হোক। বাংলাদেশ উদ্ভাবন এবং মেধাস্বত্বকে সম্মান করে, একই সঙ্গে উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তিতে সাশ্রয়ী প্রবেশাধিকার নিশ্চিত করা জরুরি। বিজ্ঞানের এই অগ্রযাত্রায় কোনো দেশ যেন পিছিয়ে না থাকে। সবার জন্য ন্যায্য এবং সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে বাংলাদেশ একসঙ্গে কাজ করতে প্রস্তুত। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং সোশ্যাল মিডিয়ার বিকাশ এবং এর দ্রুত সম্প্রসারণের সুফল যাতে দেশে দেশে ইতিবাচকভাবে কাজে লাগানো যায়, এ ব্যাপারে জাতিসংঘের একটি কার্যকর নীতিমালা গ্রহণ এখন সময়ের দাবি। মাননীয় সভাপতি, বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের অপেক্ষায় রয়েছে। বাংলাদেশের পাশাপাশি অন্যান্য সকল দেশের ক্ষেত্রে এই উত্তরণ প্রক্রিয়াটিকে টেকসই করতে সুনিশ্চিত অর্থায়ন, বাজারে অধিকতর প্রবেশাধিকার, প্রযুক্তি হস্তান্তর এবং সক্ষমতা বৃদ্ধির মতন বিষয়গুলোতে ধারাবাহিক সহায়তা অপরিহার্য। বর্তমান বিশ্ব ব্যবস্থায় প্রতিটি দেশ একে অন্যের উপরে নির্ভরশীল। বাংলাদেশ মনে করে বিশেষ করে আঞ্চলিক পর্যায়ে বাণিজ্য সহায়তা এবং সম্প্রসারণ কার্যকর যোগাযোগ ব্যবস্থা এবং অর্থবহ সহযোগিতার মাধ্যমে আমরা একে অপরের সমৃদ্ধি অর্জনে সহায়তা করতে পারি। কোভিড মহামারী বিশ্বের কোটি কোটি মানুষের জীবন কেড়ে নিয়েছিল, তবে বিশ্বকে বার্তা দিয়েছে বিশ্ব সমাজকে টিকতে হলে অবশ্যই একের প্রতি অন্যের সহায়তা, সহমর্মিতা, সহযোগিতা অপরিহার্য। উন্নয়নশীল দেশগুলোতে টিকা, চিকিৎসা সামগ্রী এবং রোগ নির্ণয় সরঞ্জামের টেকসই উৎপাদন নিশ্চিত করা জরুরি, যাতে এগুলো সবার জন্য সহজলভ্য হয়। মাননীয় সভাপতি, রাষ্ট্রের নাগরিকদেরকে ক্ষমতাহীন রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না। জনগণের রাজনৈতিক অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার মাধ্যমে আমরা এমন একটি সমৃদ্ধ, স্বনির্ভর, কল্যাণমূলক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, যে রাষ্ট্রে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে নিশ্চিন্তে, নিরাপদে সমান অধিকার, সম্মান এবং মর্যাদার সঙ্গে বসবাস করতে সক্ষম হবে। মাননীয় সভাপতি, গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন, জবাবদিহিতা, রাজনৈতিক স্থিতিশীলতা এবং বিনিয়োগ পরিবেশ সব ক্ষেত্রেই বাংলাদেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখার চেষ্টা করা হচ্ছে। সরকার ব্যবসা এবং বিনিয়োগের পরিবেশ বান্ধব একটি নিরাপদ এবং স্থিতিশীল বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য কাজ করছে। বর্তমান গণতান্ত্রিক বাংলাদেশে আমরা অংশীদারিত্ব, উদ্ভাবন এবং দেশি বিদেশি বিনিয়োগকে স্বাগত জানাই। আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে তরুণরা নির্ভয়ে, নির্বিঘ্নে তাদের স্বপ্ন বাস্তবায়নের পথ খুঁজে পাবে, নারীরা আত্মবিশ্বাসের সঙ্গে জীবন পরিচালনা করতে পারবে, প্রতিটি শিশু তাদের সকল সম্ভাবনা বিকাশের সুযোগ নিয়ে বেড়ে উঠবে, সর্বোপরি জনগণ পাবে নিরাপদ এবং শান্তিপূর্ণ জীবনের নিশ্চয়তা। এজন্যই আমরা বলি, সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের সকল নীতি ও মূল্যবোধের প্রতি পুনরায় বাংলাদেশের আকুণ্ঠ সমর্থন ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছে। মাননীয় সভাপতি, আপনাকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
1: নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান যে ভাষণ প্রদান করেন তা এতক্ষণ পুনঃপ্রচার করা হল। বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কুমিল্লা, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে।
2: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের বৈকালিক সেশনে বাংলাদেশ সময়ে 25 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ শুক্রবার রাতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ভাষণ প্রদান করেন। মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত ভাষণের পুনঃপ্রচার এতক্ষণ ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হল। শুনতে পেলেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে, সেই সাথে শুনতে পেলেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকেও। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন দেশাত্মবোধক গান। প্রথম গানটি শাহনাজ রহমতুল্লাহ ও তার সঙ্গীদের কণ্ঠে এবং গানটির গীতিকার গাজী মাজহারুল আনোয়ার।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ দেশাত্মবোধক গান শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন মোবাইলে আসক্তি সম্পর্কিত একটি স্পট ড্রামা।

0: যাক বাবা, কার্টুনটা সাইরা দিছি, পোলা এখন একদম চুপচাপ বসে আছে। আমি এখন একটু শান্তিতে রান্না আর ঘর মোছার কাজটা সাইরা নিতে পারুম। বাবা রে বাবা, ওরে মোবাইল না দিলে তো আমার আসল ধুরাই খালি কানতে থাকে, কাম কাজ তো কিচ্ছু করতে দেয় না। বাবা
1: আজকে জ্যামটা একদম অসহ্য ছিল।
2: হ্যাঁ
1: রহিমাবু, রহিমাবু অনিক কোথায়? বাসাটা তো চুপচাপ লাগছে কেন?
0: আফা, এই যে আমি, ওই অনিক বাবাজি তো ওই ড্রয়িং রুমের মধ্যে বইয়া বইয়া মোবাইল দেখতেছে, আজকে কোনো রকমের জ্বালাতন করে নাই, আর দুপুর বেলায় বাথরুমে মোবাইলে কার্টুন দেখাই দেখাই খাওয়াইছি।
3: বড় একটা চকলেট,
1: অফিস
3: থেকে ফিরে কানে তালা লেগে যাওয়ার মতো অবস্থা। অনেক কিভাবে চিল্লাচ্ছে কেন? এত আওয়াজ অনেক, বাবার দিকে তাকাও। বাবা তাকাও আমার দিকে।
1: উফ যাও বাবা যাও, সরো। এই অনিক দে মোবাইল দে, সারা দিন খালি এই মোবাইল। বাবার সাথে কথা বলো, দেখো বাবা চকলেট নিয়ে এসেছে, ধরো।
4: না আমি গেম খেলবো, দাও আমার মোবাইল দাও।
1: আরে আরিফ দেখেছো, দেখেছো কেমন করছে, খামচে মারছে।
4: না আমি গেম খেলবো, দাও আমার মোবাইল দাও।
1: এখনো ঠিক মতো গুছিয়ে কথাই বলতে পারে না। সমবয়সী বাচ্চাদের দেখো কত সুন্দর করে কথা বলে।
4: দাও আমার মোবাইল দাও,
1: মোবাইল আর কার্টুনের মতো অদ্ভুত শব্দ নকল করে।
4: দাও আমার মোবাইল দাও।
1: অনিক
0: মোবাইল না দিলে তো সারাক্ষণ ধরে খালি জ্ঞান জ্ঞান জ্ঞান জ্ঞান করতেই থাকে, কান্না করে, আমার আসন ধরে টানাটানি শুরু করে দেয়। ওই রাতে থাকলে না অন্তত একটা জায়গায় বসে থাকে, আমিও ঘরের কাজগুলো একটু শান্তি মতো কইরা ফেলাইতে পারি, এটা ভালো না? কোন
3: রহিমা, তুমি নিজের একটু শান্তির জন্য ছেলেটার কি সর্বনাশ করেছো বুঝতে পারছো? ও এখন আর আগের মতো হাসে না, আমাদের সাথে গল্প করে না, বাসায় কোনো মেহমান এলে চোর দেখার মতো করে অন্য ঘরে পালিয়ে যায়, কারোর সাথে কথাটা পর্যন্ত বলে না।
0: স্যার আজকালকার বাচ্চা তো মোবাইল দেখবই, চিন্তা করেন না, বড় হইলে সব ঠিক হয়ে যাবে।
3: এটা বড় হলে ঠিক হওয়ার জিনিস না রহিমা, এটা ওর মানসিক বিকাশকে একদম ধ্বংস করে দিচ্ছে। তুমি তোমার কাজে যাও, যাও।
0: যাইতাছি।
3: সুমনা।
0: হুম।
3: আমাদেরও খুব ভুল হয়েছে সুমনা, আমরা দুজনেই চাকরিতে ব্যস্ত, রহিমা নিজের কাজের সুবিধার জন্য ওর হাতে মোবাইল তুলে দিচ্ছে, আর আমরাও ভাবছি বাচ্চা শান্ত আছে।
1: ঠিকই বলেছ। শোনো, আমাদের না ওকে আরো বেশি সময় দেওয়া উচিত।
3: হ্যাঁ শোনা, কাল তো শুক্রবার।
1: হ্যাঁ
3: এক কাজ করি, আমি কাল বিকেলে ওকে নিয়ে বাইরে যাই, কোনো মোবাইল সাথে থাকবে না, দেখি ও বাইরের দুনিয়াটা চেনে কিনা, কি বলো?
1: হ্যাঁ হ্যাঁ প্লিজ প্লিজ নিয়ে যাও।
3: অনিক বাবা, এই দেখো কত বড় সুন্দর একটা মাঠ, ওই দেখো ওই ওই ওই ওই যে ওই যে তোমার বয়সী কতগুলো ছেলে ফুটবল খেলছে, চলো আমরাও গিয়ে ওদের সঙ্গে খেলি। আমি তোমাকে বল পাস দিচ্ছি, তুমি আমাকে দাও, এই নাও, ধরো, দাও দাও দাও বাবা, দাও আমাকে দাও, দাও বাবা।
4: না আমি খেলবো না, নোংরা কথা আমার ভালো লাগে না। বাবা তোমার পকেট থেকে মোবাইলটা দাও না প্লিজ, বাবা দাও
3: না। না অনিক প্রকৃতির আনন্দটাই ভুলে গেছে, এভাবে তো চলতে দেওয়া যায় না, কালই ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে।
5: আরিফ সাহেব, আমি অনিকের আচরণ লক্ষ্য করলাম, ওর এই দেরিতে কথা বলা এবং উগ্র আচরণের প্রধান কারণ হল ভার্চুয়াল অটিজম বা অতিরিক্ত মোবাইল আসক্তি।
3: কি বলছেন?
5: হ্যাঁ
1: আসলে ডক্টর, আমরা দুজনেই চাকরি করি, বাসে কাজের মেয়ে রহিমার কাছেও থাকে, আর রহিমা নিজের কাজ সহজ করার জন্য ওকে সকাল বিকাল মোবাইল দিয়ে রাখতো, আর আমরাও বুঝতে পারিনি যে এটা ওর এত বড় ক্ষতি করবে।
5: এটা এখন শহরের প্রতিটা কর্মজীবী মা বাবার বড় সমস্যা। কাজের মানুষরা নিজেদের নির্ঝঞ্ঝাট রাখতে বাচ্চার হাতে স্ক্রিন তুলে দিচ্ছে, অথচ 2 থেকে 5 বছর বয়স হলো শিশুদের মানসিক বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময় তারা মানুষের সাথে কথা বলে, ইশারা দেখে ভাষা শেখে।
3: আচ্ছা ডক্টর সাহেব, মোবাইলের কারণে ওর ঠিক কি কি ক্ষতি হচ্ছে?
5: মোবাইল হলো ওয়ান ওয়ে কমিউনিকেশন বা একমুখী যোগাযোগ। গেম কিংবা কার্টুন শুধু কথা বলে যায়, কিন্তু বাচ্চার কাছ থেকে কোনো উত্তর খোঁজে না। ফলে অনেকের মস্তিষ্কের যে অংশটা ভাষা ও সামাজিক যোগাযোগের কাজ করে, সেটার বিকাশ থমকে গেছে।
3: কি বলছেন?
5: হ্যাঁ, ও বাস্তব জগতের চেয়ে স্ক্রিনের অবাস্তব জগৎকে আপন ভাবছে। এভাবেই আমাদের নতুন প্রজন্ম মানসিকভাবে পঙ্গু হয়ে যাচ্ছে।
1: আচ্ছা ডক্টর, আমি যদি চাকরি ছেড়ে দিই?
5: না না, চাকরি ছাড়ার প্রয়োজন নেই, তবে ব্যবস্থাপনায় বদল আনতে হবে। প্রথমত, বাসায় রহিমাকে কঠোরভাবে নির্দেশ দিন যেন অনেককে কোনোভাবেই মোবাইল না দেওয়া হয়। প্রয়োজনে সিসিটিভি ক্যামেরা দিয়ে নজর রাখুন। দ্বিতীয়ত, অফিস থেকে ফিরে আপনারা ক্লান্ত থাকলেও অনেককে অন্তত 1 ঘন্টা কোয়ালিটি টাইম দিন।
1: আচ্ছা।
5: ওর সাথে গল্প করুন, ছড়া কার্টুন খেলুন, ওকে জোর করে কথা বলানোর চেষ্টা করুন।
1: ও খোদা, আমার নিজের অজান্তেই আমার ছেলে এত বড় ক্ষতি করে ফেললাম।
5: আহা, শান্ত হন, শান্ত হন, এখনো সময় আছে। মা বাবা হিসেবে আপনারাও ওর সামনে ফোন ব্যবহার কমাবেন। দ্বিতীয়ত, ও কান্না করলেও মোবাইল দেওয়া যাবে না। ও যখন কান্না করবে বা জেদ করবে, তখন ওকে ছবি আঁকা, লোগো ব্লক দিয়ে খেলনা বানানো বা মাটির কাজ দিন। আর প্রতিদিন অন্তত 1 ঘন্টা ওকে মাঠে নিয়ে অন্য বাচ্চাদের সাথে মিশতে শেখান।
1: ও যে অনেক জেদ করে, আমি তখন ওকে কোনোভাবে কিছু দিয়েই ওকে সামলাতে পারি না।
5: দেখুন, শিশুর স্ক্রিন টাইম বা মোবাইল আসক্তি কমানোর শুরুতে তারা তীব্র জেদ, কান্না বা রাগ দেখাতে পারে।
1: হ্যাঁ হ্যাঁ, এরকমটাই করে।
5: হ্যাঁ, মনস্তাত্ত্বিক পরিভাষায় একে বলা হয় এক্সটিংশন ব্লাস্ট।
3: মানে কি?
5: অর্থাৎ কোনো অভ্যাস বন্ধ করতে গেলে সাময়িকভাবে সেই জেদের মাত্রা অনেক বেড়ে যায়। এই পরিস্থিতি সামলানোর জন্য কিছু মনস্তাত্ত্বিক কৌশল অবলম্বন করতে পারেন।
3: কিরকম?
5: যেমন, শিশু যখন মোবাইলের জন্য মাটিতে গড়াগড়ি খাবে বা চিৎকার করবে, তখন তার দিকে রাগ দেখাবেন না, আবার মোবাইলও দেবেন না। আপনার রাগ বা অতিরিক্ত মনোযোগ শিশুর জেদকে আরো বাড়িয়ে দিতে পারে। আপনি শান্ত থাকলে শিশু বুঝবে যে কান্না বা চিৎকার করে কোনো লাভ হচ্ছে না।
3: আচ্ছা।
5: আবার ধরুন, ওকে জড়িয়ে ধরে নরম সুরে বলুন, আমি জানি তোমার খারাপ লাগছে এবং তুমি রাগ করছো, কিন্তু এখন মোবাইল দেখার সময় নয়।
1: এতেও বুঝবে?
5: হ্যাঁ, এতেও বুঝবে। আপনি তার কষ্টটা বুঝতে পারছেন, কিন্তু একই সাথে আপনার তৈরি করা নিয়মটি যে ভাঙা যাবে না সেটাও স্পষ্ট করছেন।
1: আচ্ছা।
5: আরেকটা কাজ করতে পারেন।
1: জি।
5: যেমন, ও জেদ শুরু করতে পারে এমন সম্ভাবনা তৈরি হলে ওর মনোযোগ অন্যদিকে ঘোরানোর চেষ্টা করুন। এমন আরো কিছু কৌশল আছে।
3: বাহ, এভাবে তো আমরা কেউ ভাবিনি। আমরা আজ থেকে এই নিয়মগুলো মানব ডাক্তার, আর ওর শৈশবকে আমরা এভাবে হারিয়ে যেতে দেব না।
1: হ্যাঁ একদম। আরিফ দেখো, আজ থেকে অনেককে মোবাইল না, আমি নিজে ওকে গল্প শোনাবো, ওকে নিয়ে খেলবো। আমি কথা দিচ্ছি, এই প্রযুক্তির স্ক্রিন সরিয়ে আমি ওকে ফিরিয়ে দেব উন্মুক্ত আকাশ আর এই স্বাভাবিক শৈশব। দেখো।
3: সুমনা, সুমনা দেখো দেখো, মাত্র 4 মাসে আমাদের অনিকের কত পরিবর্তন।
4: মা দেখো দেখো, আমি অনেক বড় একটা বাড়ি বানিয়েছি, বাবা একটু সাহায্য করেছে।
1: আরে বাহ, আমার সোনা ছেলে তো দারুণ বাড়ি বানাতে পারে। রহিমাবু
2: আসতেছি আপা।
1: দেখেন, অনেক বানিয়েছে।
2: ও মা, তাই দেখ কত সুন্দর বাড়ি বানাইছে।
1: হ্যাঁ, এখন জানতো অনেকের জন্য এক বাটি ফল কেটে নিয়ে আসেন।
2: আচ্ছা, আনতেছি আনতেছি।
6: এতক্ষণ মোবাইলে আসক্তি সম্পর্কিত একটি স্পট ড্রামা শুনলেন। আপনারা আমাদের অনুষ্ঠান শুনতে পাচ্ছেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্টজে, এবং সেই সাথে শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকেও, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন রাগ রং, উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান। এতে আজ ভৈরব রাগে খেয়াল শুনবেন শিল্পী রবীন্দ্রনাথ মল্লিক, দুঃখিত রবীন্দ্রনাথ মল্লিক।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান রাগ রং শুনলেন। এতে আজ ভৈরব রাগে খেয়াল শুনলেন। শিল্পী ছিলেন রবীন্দ্রনাথ মল্লিক। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয়শ্রোতা, এ পালার অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমি নুসরাত শায়লা। অধিবেশন তত্ত্বাবধান করলেন স্মৃতি সরকার। প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন খান আল আমিন। প্রকৌশল দায়িত্বে ছিলেন প্রদীপ কুমার মৃধা। সুপ্রিয়শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা। বেলা ১১টা বেজে ৫৯ মিনিট। শুরু হলো আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ ৫৩৭.৬৩ মিটারে, অর্থাৎ ৫৫৮ কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড ৮৮.৮ মেগাহার্জে, এবং সেই সাথে শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকেও। সুপ্রশ্রোতায় এপালের অনুষ্ঠান ঘোষণায় আছি আমি নুসরাত শায়লা। অধিবেশন তত্ত্বাবধান করছেন স্মৃতি সরকার। প্রকৌশল তত্ত্বাবধানে আছেন খান আল আমিন। প্রকৌশল দায়িত্বে আছেন প্রদীপ কুমার মৃধা। সুপ্রশ্রোতা, শুরুতেই বাংলা সংবাদ এবং আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শাহনাজ পারভীন লিপি। প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব মানবতা ও শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের যে কোনো উদ্যোগের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করে বলেছেন, প্রত্যেক দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল একটি সমঝোতামূলক বিশ্ব সমাজ প্রতিষ্ঠার কেন্দ্রবিন্দু হিসেবে জাতিসংঘকে দেখতে চায় বাংলাদেশ। তিনি বাংলাদেশ সময় আজ ভোর ৪টায় নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এমন একটি শান্তিময় ও মানবিক বিশ্ব সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা করে, যেখানে মারণাস্ত্রের পরিবর্তে যুক্তিতর্ক, কূটনীতি, শিক্ষা ও মানবতা হবে পরিবর্তনের হাতিয়ার। বাংলাদেশে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দুর্দশার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের মাতৃভূমি মিয়ানমারে নিরাপদে ফিরে নেওয়ায় এই সমস্যার একমাত্র সমাধান। প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ প্রায় দেড় দশকের ফ্যাসিবাদী শাসন শোষণে ক্ষতবিক্ষত বাংলাদেশ মেরামতের জন্য সরকার রিকোভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন অর্থাৎ থ্রি আর কৌশল অনুসরণ করছে। তারেক রহমান বলেন, তার সরকার জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে চায়। প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায় বৈশ্বিক কার্বন নিঃসরণ দ্রুত কমানো এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল নিউ ইয়র্কের স্থানীয় সময় সকালে জাতিসংঘ সদর দপ্তরে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে সৃষ্ট অস্তিত্বের সংকট মোকাবিলায় আয়োজিত উচ্চ পর্যায়ের বৈঠকে এই আহ্বান জানান। আগামী প্রজন্মের সুরক্ষায় দৃঢ় সংকল্প এবং দ্রুত পদক্ষেপে আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ পরিণতি মোকাবিলা করা বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর একার পক্ষে সম্ভব নয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের স্বাস্থ্যসেবার সূচনা হবে পরিবার থেকে এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা হবে স্বাস্থ্য ব্যবস্থার মূল ভিত্তি। তিনি গতকাল নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে প্রতিশ্রুতি থেকে কার্যকর পদক্ষেপ, প্রতিরোধযোগ্য মাতৃ ও নবজাতকের মৃত্যু রোধে প্রাথমিক স্বাস্থ্যসেবায় মিড ওয়াইফারি অন্তর্ভুক্তি শীর্ষক উচ্চ পর্যায়ের সভায় এ কথা বলেন। অনুষ্ঠানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট চিকিৎসক ডাক্তার জুবাইদা রহমান বলেছেন, বাংলাদেশ রোগ প্রতিরোধ, রোগের প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ এবং ধারাবাহিক সেবাকে কেন্দ্র করে তার প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুনর্বিন্যাস করছে। তিনি বলেন, এই রূপান্তরের কেন্দ্রে থাকছে আরও শক্তিশালী ফ্রন্টলাইন স্বাস্থ্যকর্মী এবং পেশাদার ধাত্রী। ইরান, তাইওয়ান ও বাণিজ্যিক ইস্যুতে কোনো সিদ্ধান্ত ছাড়াই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার বৈঠক শেষ হয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে শি জিনপিং গতকাল ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এই বৈঠক করেন। বৈঠকে শি জিনপিং তাইওয়ান প্রশ্নে অবস্থান নেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে বিচক্ষণতা অবলম্বনের আহ্বান জানান। একই সঙ্গে তিনি তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার যুদ্ধবন্ধে গত জুনে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুসরণের উপর গুরুত্বারোপ করেন। তবে এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। খেলার খবর ফুটবল। ইন্দোনেশিয়ায় ফিফা আসিয়ান কাপ ফুটবলে আজ বাংলাদেশ গ্রুপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে। জাকার্তায় বাংলাদেশ সময় বেলা ৩টায় খেলাটি শুরু হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ উড়িষ্যা ও তৎসংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ এলাকায় অবস্থানরত স্থল গভীর নিম্নচাপটি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে স্থল নিম্নচাপ আকারে বর্তমানে উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যা ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা একটায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার সন্ধে ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রাজশাহী, পাবনা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর, আবারও বলছি, এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকার আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। নাটক আলোছায়া প্রচারিত হবে বেলা আড়াইটায়। কাহিনী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বেতার নাট্যরূপ এস এম নিজামুদ্দিন, প্রযোজনা মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার। বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠানে বিজ্ঞাপন তরঙ্গ বেলা 1:05। সিরাতুল মুস্তাকিম সাপ্তাহিক ধর্মীয় ম্যাগাজিন অনুষ্ঠান প্রচারিত হবে বিকেল 3:30। সাপ্তাহিক ঘটনাবলীর উপর বিশেষ বেতার বিবরণী পরিক্রমা শুনতে পাবেন সন্ধে 6:10। এবারে জানিয়ে দিচ্ছি সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান শুনবেন দুপুর 12:15, বিকেল 4:50, রাত 8:55 এবং রাত 9:20। ছায়াছবির গানের অনুষ্ঠান শুনতে পাবেন বিকেল 4:05। আল্লাহ পাকের শানে হামদ এবং নাতি রাসুল শুনতে পাবেন দুপুর 12:20, দুপুর 12:40, বিকেল 3:05 এবং বিকেল 5:50। এছাড়া FM 88.8 MHz-এ NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। আপনারা আমাদের অনুষ্ঠান শুনতে পাচ্ছেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 MHz এবং সেই সাথে শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকেও। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
4: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি ফিলোমিনা নূপুর ব্যারেল। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, বর্জ্য এখন কোনো সংকট নয়, এটি এখন বাণিজ্যিক খাতে পরিণত হয়েছে। আগামী ডিসেম্বরে জেলার ডুমুরিয়ার 16 নির্মিত বর্জ্য রিসাইক্লিং প্ল্যান্টটি চালু হলে বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন দিক উন্মোচিত হবে। তিনি গতকাল মহানগরীর একটি অভিজাত হোটেলে খুলনা সিটি কর্পোরেশনের কঠিন বর্জ্য ব্যবস্থাপনার সেবার পেশাদারিত্ব জোরদারকরণ শীর্ষ কর্মশালায় প্রধান অতিথি বক্তৃতায় একথা বলেন। কর্মশালায় শতভাগ প্রাথমিক বর্জ্য সংগ্রহ সেবার আওতায় আনার পরিকল্পনা প্রণয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া আলোচ্য বিষয়সমূহ বাস্তবায়নে ওয়ার্ড পর্যায়ে ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা এবং কনজারভেন্সি বিভাগের কর্মকর্তাগণের সমন্বিত ভূমিকার উপর গুরুত্বারোপ করা হয়। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ, সচিব মোহাম্মদ রেজা রশিদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা সহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও কনজারভেন্সি বিভাগের কর্মকর্তাগণ কর্মশালায় অংশগ্রহণ করেন। এর আগে প্রশাসক মহানগরীর মিস্ত্রিপাড়া খালপাড় রোডে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন করেন। পুলিশের বিশেষ কল্যাণ সভা গতকাল খুলনার শিরোমণি পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয়। নবাগত ডিআইজি মোহাম্মদ রেজাউল করিম এতে প্রধান অতিথি ছিলেন। সভায় পুলিশ সদস্যদের ফৌজদারি কার্যবিধি ও পিআরবি অনুসরণ করে সাহসিকতার সঙ্গে অপরাধ দমন, জনগণের সঙ্গে ভালো ব্যবহার এবং আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করা হয়। পুলিশ সুপার সরকার ওমর ফারুকের সভাপতিত্বে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। বাগেরহাটে নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ জামিরুল ইসলাম গতরাতে নিজ কার্যালয়ে জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করেন। সভায় জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক ও সাইবার অপরাধ নির্মূল করতে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশের সেবা পৌঁছে দেওয়া ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিষয়ে আলোচনা করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার, প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ এ সময় উপস্থিত ছিলেন। পরিবহনে সরকার নির্ধারিত ভাড়া আদায় নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ গতকাল খুলনা মহানগরীর সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এবার এর উপর শুনুন আমাদের মহানগর সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
5: খুলনা থেকে ঢাকাগামী বাসে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় বন্ধ এবং যাত্রীসেবা নিশ্চিত করার লক্ষ্যে গতকাল নগরীর সোনারাঙ্গা বাস স্ট্যান্ডে বিআরটিএ এর ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। অভিযানে টঙ্গিপাড়া ও ফাল্গুনী পরিবহনের নন এসি বাসে সরকার নির্ধারিত ভাড়া 750 টাকার চেয়ে বেশি নেওয়ার অভিযোগ পাওয়া যায়। বিআরটিএ এর খুলনা বিভাগীয় পরিচালক তানবির আহমেদ এ প্রসঙ্গে বলেন,
6: সরকার সম্প্রতি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিজনিত কারণে প্রতি কিলোমিটার প্রতি ভাড়া বৃদ্ধি করেছে 17 পয়সা। সেই নির্দেশনার প্রেক্ষিতে বিআরটিএ সদর কার্যালয় থেকে আপনার ভাড়া বৃদ্ধির যে নতুন একটা তালিকা তৈরি করা হয়েছে, সেই তালিকা অনুযায়ী আজকে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়ের নেতৃত্বে খুলনা বিভাগীয় বিআরটিএ অফিস এবং জেলা বিআরটিএ সার্কেল, মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়ন সবাই মিলে আমরা সমন্বিত ভাবে একটু পরিদর্শনে এসেছিলাম।
5: এ ব্যাপারে সংশ্লিষ্ট পরিবহন কর্তৃপক্ষকে সতর্ক করা হয় এবং প্রতিটি কাউন্টারে সরকার নির্ধারিত ভাড়ার তালিকা সরবরাহ করা হয়। বিআরটিএ এর খুলনা বিভাগীয় পরিচালক জানান,
6: এসে যেটা দেখলাম যে অনেক বাস কাউন্টারে আগের মতোই ভাড়া নেওয়া হচ্ছে বা কম বেশি নেওয়া হচ্ছে, আমরা সেগুলো ওদেরকে এই নতুন যে নির্ধারিত তালিকাটা দিলাম এটা আমরা কাউন্টারে সেটে রাখতে বলেছি এবং বিভিন্ন যে বাস যাত্রী তাদের সাথে কথা বলেছি যারা নতুন নির্ধারিত ভাড়া অনুযায়ী যেন নির্ধারিত করা হয়। পাশাপাশি আমরা তাদেরকে সচেতন করেছি যেন সরকার নির্ধারিত ভাড়ার চাইতে কোনো অবস্থাতেই বেশি ভাড়া না নেওয়া হয়।
5: বিআরটিএ এর খুলনা বিভাগীয় পরিচালক তানবির আহমেদ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া নাসরিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। মোহাম্মদ নুরুল আমিন, মহানগর সংবাদদাতা, বাংলাদেশ বেতার, খুলনা।
4: খেলার খবর, ফুটবল। সাতক্ষীরা দেবহাটা উপজেলার ঘলঘলিয়া ফুটবল মাঠে আটদলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের ফাইনাল খেলায় পাঁচপোতা আরআরকে ফুটবল একাদশ টাইব্রেকারে 4-3 গোলে ঘলঘলিয়া ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ইউপি চেয়ারম্যান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। কাবাডি। মাগুরা শালিখার আরপাড়া সরকারি আইডিয়াল স্কুল মাঠে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের গতকালের উদ্বোধনী খেলায় আরপাড়া ইউনিয়ন 49-23 পয়েন্টে বুনাগাতি ইউনিয়ন একাদশকে পরাজিত করেছে। এর আগে পুলিশ সুপার প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে দক্ষিণ উড়িষ্যা ও তৎসংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ এলাকায় অবস্থানরত স্থল গভীর নিম্নচাপটি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে স্থল নিম্নচাপ আকারে বর্তমানে উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্র বন্দর সমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, রাজশাহী, পাবনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে ৬টা ৩৫ মিনিটে ইংরেজিতে।
3: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রশ্রোতা, এখন শুনবেন একটি দেশের গান। গানটির শিল্পী শাম্মী আক্তার, গানটির কথা লিখেছেন কাজী নজরুল ইসলাম।

বাংলাদেশ বেতার খুলনা। এখন আল্লাহ পাকের শানে হামদ এবং নাতি রাসুল শুনবেন।

জাগবে যাবে বুকে আমার, অপার তৃষা সাত সাহারা জানি।

আল্লাপাকে শানে হামদ এবং নাতি রাসুল শুনলেন। তোমরা এমন সব বিষয়ে ঈর্ষান্বিত হয়ো না যা আল্লাহ তাআলা তোমার চেয়ে অপরকে বেশি দিয়েছেন। দুনিয়াতে এমনভাবে বসবাস করো যেন তুমি প্রবাসী কিংবা পথিক। সম্মানজনকভাবে যা উপার্জন করেছ তা হতেই তোমরা দান করো। নিশ্চয়ই সাফল্য লাভ করবে সে যে পবিত্র, আর যে প্রতিপালকের নাম স্মরণ করে এবং নামাজ আদায় করে। আল কোরআন, বাংলাদেশ বেতার খুলনা। খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন প্রচার করা হচ্ছে পবিত্র জুমার নামাজের আজান ও দোয়া।

0: آت محمدا الوسيلة والفضيلة وبعث مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যে ব্যক্তি দুনিয়াতে কোনো বিপদগ্রস্ত মানুষের বিপদ দূর করে দেয়, আল্লাহ তাআলা তার আখিরাতের বিপদ দূর করে দেবেন। তোমরা দুনিয়াবাসীর উপর দয়া করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপর দয়া করবেন। কোনো মুসলমানের জন্য জায়েজ নয় যে আপন মুসলমান ভাইয়ের সঙ্গে তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন করে রাখা। যে তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন করে রাখে আর এই অবস্থায় মৃত্যুবরণ করে, সে জাহান্নামী। যে ব্যক্তি এটা পছন্দ করে যে তার আয়ু দীর্ঘ হোক এবং তার রিজিক বাড়িয়ে দেওয়া হোক, সে যেন পিতামাতার সাথে সদ্ব্যবহার করে এবং আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখে। আল্লাহ তাআলা সমস্ত আমলের মধ্য হতে কেবল ওই আমলকেই গ্রহণ করেন যা একমাত্র তাঁরই সন্তুষ্টির জন্য করা হয়। আল হাদিস, বাংলাদেশ বেতার, খুলনা। এখন একটি নাতি রাসুল শুনবেন, শিল্পী খালিদ হোসেন।

নাতি রাসুল শুনলেন বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। শ্রোতা বন্ধুরা, আগামী 29 সেপ্টেম্বর এবং 6 অক্টোবর রোজ মঙ্গলবার বিকেল 3:05 বাংলাদেশ বেতার খুলনা থেকে প্রচারিত হবে সচেতনতামূলক লাইভ ফোন ইন অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রচারিত হবে 558 কিলোহার্জে এবং FM 88.8 MHz এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে। অনুষ্ঠানে শ্রোতাদের অংশগ্রহণের জন্য থাকছে কুইজ। কুইজে সঠিক উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার। আপনারা যে নম্বরে ফোন করে সরাসরি কথোপকথনের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নিতে পারেন সে নম্বরটি হল 01974-121970। ফোন নম্বরটি আবারও বলছি, 01974-121970। ঘোষণাটি শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। এখন আল্লাহ পাকের শানে হামদ এবং নাতি রাসুল শুনবেন।

যে পথে ভ্রান্তি চির মনস্তাপ, যে পথে তোমার চির অভিশাপ।

سلام بار.

तुम्हें सरकार मदीना तुमके सलाम बा।

Salam var.

তব সিফাত সকল তারিফ তোমার খোদা তুমি যে পাক জাত তুমি যে পাক জাত চাঁদ সিতারা হয় না সুমার

সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ আল্লাপাকে শানে হামদ এবং নাতে রাসুল শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন ইংরেজি খবর ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হচ্ছে।

দূরে কিংবা কাছে যে যেখানে বসে আমাকে শুনছেন, সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতিও শুভেচ্ছা। সুন্দর তুমি কত এই মন শুধু জানে, তারই বন্দনা রইবে গানে গানে। তাই তো শ্রোতা বন্ধু, চলে এলাম ছায়াছবির গান নিয়ে বিজ্ঞাপন তরঙ্গ আয়োজনে। পুরোটা আয়োজন জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি শারমিন আক্তার, অধিবেশন তত্ত্বাবধানে জিএম মাকসুদুল হাসান, প্রকৌশল তত্ত্বাবধানে খান আলমিন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন প্রদীপ কুমার মিথা। শ্রোতা বন্ধুরা, আপনাদের পছন্দের গান তো শোনানো হবে, কিন্তু গানের ফাঁকে আপনাদের সাথে আমরা কিন্তু ফোন ইন প্রোগ্রামে যুক্ত হব, এবং সেটি কিন্তু বেলা দুটো বাংলা খবরের পরে। ফোন ইন প্রোগ্রামের জন্য যেটি করতে হবে, 01974 121970 এই নম্বরে ফোন করতে হবে, এবং আপনাদের পছন্দের কথা, পছন্দের গানের কথা আমাদের কিন্তু অনুরোধ জানাতে পারেন। শ্রোতা বন্ধু, অনেক গল্প হলো, অনেক কথা হলো, এখন আর কথাতে যাব না, চলে যাব আপনাদের পছন্দের গানে। প্রথমে শোনাব অনুতপ্ত ছায়াছবি থেকে গান, গানটিতে কণ্ঠ দিয়েছেন ইন্দ্র কিশোর। চলুন বন্ধুরা গানটি শুনে আসি।

শ্রোতা বন্ধুরা, ভালোবাসার মানুষের কাছে কিন্তু অভিমানের কথাগুলো বলা যায়, তাই না? আর ইচ্ছে করে ভালোবাসার মানুষটি যেন সবসময় তার কাছে থাকে। আর কথা যাব না, এখন আপনাদেরকে শোনাবো পরাধীন ছায়া ছবি থেকে গান, এবং গানটিতে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন। চলুন বন্ধু, গানটি শুনে আসি।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। শ্রোতাবন্ধু, আপনারা শুনছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। এবারে শোনাব মুখোমুখি ছায়াছবি থেকে গান। যুগলে কণ্ঠ দিয়েছেন এন্দ্র কিশোর ও কনক চাপা।

মিষ্টি একটি প্রেমের গান, তাই না শ্রোতা বন্ধুরা? আসলে কিন্তু দুনিয়াতে ভালোবাসার মানুষ কিন্তু ভালোবাসার মানুষের কাছেই কিন্তু চুরি হতে চায়, তাই তো? শ্রোতা বন্ধু, এখন আপনাদেরকে শোনাবো বেঈমানি ছায়া ছবি থেকে গান, যুগলে কণ্ঠ দিয়েছেন আগুন ও রুনা লায়লা।

ঠিক তাই, প্রেম তো কোনো বাধা মানে না, এবং প্রতিটি গান কিন্তু আমাদের একদম মনের কথাগুলো বলে দিচ্ছে, তাই না? শ্রোতা বন্ধু, এখন শোনাব রং বা ছায়াছবি থেকে গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ আলী সিদ্দিকী।

কখনো মেঘ, কখনো আবার বৃষ্টি কিন্তু হচ্ছে, তাই না? এবং এমন একটি আবহাওয়াতে মন কিন্তু রঙিলা হয়ে না একদমই পারে না। এবার শোনাবো স্ত্রী ছায়াছবি থেকে গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা।

ভালোবাসার মানুষটি যখন থাকে না তখন কিন্তু স্বপ্নগুলো কিন্তু ফুরিয়ে যায়। কিন্তু আমরা একদম ভালোবাসাহীন থাকবো না, ভালোবাসার গান নিয়ে আমরা চমৎকার রয়েছি বিজ্ঞাপন তরঙ্গ আয়োজনে। শ্রোতা বন্ধুরা, এবার শোনাব দোলনা ছায়াছবি থেকে গান, যুগলে কণ্ঠ দিয়েছেন সাবিনা, ইয়াসমিন ও এন্ড্রু কিশোর।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এই কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রামভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলেই পানি আসলেই 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এতর বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে। এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্ত খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গ মাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রেই আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম,
2: খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
3: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে ওনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেলল, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বাংলা ছায়াছবি গানের অনুষ্ঠানে বিজ্ঞাপন তরঙ্গ। এবারে শোনাবো বন্ধু আমার ছায়াছবি থেকে গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন উদিত নারায়ণ।

0: আসসালামু আলাইকুম। বেলা দুটো, বাংলাদেশ বেতার, খবর পড়ছি জিনাত আক্তার। প্রধানমন্ত্রী তারিক রহমান বিশ্ব মানবতা ও শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের যে কোনো উদ্যোগের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করে বলেছেন, প্রত্যেক দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল একটি সমঝোতামূলক বিশ্ব সমাজ প্রতিষ্ঠার কেন্দ্রবিন্দু হিসেবে জাতিসংঘকে দেখতে চায় বাংলাদেশ। তিনি বাংলাদেশ সময় আজ ভোর চারটায় নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে দেয়া ভাষণে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এমন একটি শান্তিময় ও মানবিক বিশ্ব সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা করে, যেখানে মরণাস্ত্রের পরিবর্তে যুক্তিতর্ক, কূটনীতি, শিক্ষা ও মানবতা হবে পরিবর্তনের হাতিয়ার। বাংলাদেশে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দুর্দশার কথা তুলে ধরে তারিক রহমান বলেন, বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের মাতৃভূমি মিয়ানমারে নিরাপদে ফিরিয়ে নেয়াই এই সমস্যার একমাত্র সমাধান। প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ প্রায় দেড় দশকের ফ্যাসিবাদী শাসন শোষণে ক্ষতবিক্ষত বাংলাদেশ মেরামতের জন্য সরকার রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন অর্থাৎ 3R কৌশল অনুসরণ করছে। তারিক রহমান আরও বলেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো এবার শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে পর্যায়ক্রমে শিক্ষাখাতে জিডিপি বাড়িয়ে 5% উন্নীত করার পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী বলেন, তার সরকার জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে চায়। প্রধানমন্ত্রী তারিক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবেলায় বৈশ্বিক কার্বন নিঃসরণ দ্রুত কমানো এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি নিউ ইয়র্কের স্থানীয় সময় গতকাল সকালে জাতিসংঘ সদর দপ্তরে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে সৃষ্ট অস্তিত্ব সংকট মোকাবেলায় আয়োজিত উচ্চ পর্যায়ের বৈঠকে এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী তারিক রহমান বলেছেন, বাংলাদেশের স্বাস্থ্যসেবার সূচনা হবে পরিবার থেকে এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা হবে স্বাস্থ্য ব্যবস্থার মূল ভিত্তি। তিনি গতকাল নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের ফাঁকে প্রতিশ্রুতি থেকে কার্যকর পদক্ষেপ, প্রতিরোধযোগ্য মাতৃ ও নবজাতকের মৃত্যুরোধ, মৃত্যুরোধে প্রাথমিক স্বাস্থ্যসেবায় মিড ওয়াইফারি অন্তর্ভুক্তি শীর্ষক উচ্চ পর্যায়ের সভায় একথা বলেন। অনুষ্ঠানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট চিকিৎসক জুবাইদা রহমান বলেন, বাংলাদেশ রোগ প্রতিরোধ, রোগের প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ এবং ধারাবাহিক সেবাকে কেন্দ্র করে তার প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুনর্বিন্যাস করছে। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে দূরদর্শী, দৃঢ় প্রতিজ্ঞ ও দিক নির্দেশনামূলক ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রী তারিক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রীর ভাষণে বাংলাদেশের জাতীয় স্বার্থ, জনগণের আকাঙ্ক্ষা ও গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুতে দেশের অবস্থান সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। এ ভাষণ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা ও অবস্থানকে আরও সমুন্নীত করবে বলে তিনি আশা প্রকাশ করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর একই পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রধানমন্ত্রী তারিক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়াকে রাষ্ট্রপতি একটি জাতির জন্য গৌরবময় ঘটনা হিসেবে উল্লেখ করেন। খেলার খবর, ফুটবল। ইন্দোনেশিয়ায় ফিফা আসিয়ান কাপ ফুটবলে আজ বাংলাদেশ গ্রুপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে। জাকার্তায় বাংলাদেশ সময় বেলা তিনটায় খেলা শুরু হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ উড়িষ্যা ও তৎসংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ এলাকায় অবস্থানরত স্থল গভীর নিম্নচাপটি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে স্থল নিম্নচাপ আকারে বর্তমানে উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 3টায়।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। সুপ্রিয় শ্রোতা, আমরা বাংলা খবরের পরে আবার ফিরে এলাম বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গের এই আয়োজনে। এবারে শোনাব ক্যামত থেকে ক্যামত ছায়াছবি গান, যেগুলো কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা ও আগুন। এবং এই গানটির পরপরই কিন্তু আমরা ফোন ইন পর্বে যুক্ত হব। তার জন্য আপনাদেরকে 01974 121970 এই নম্বরে ফোন করে আপনাদের পছন্দের গানের অনুরোধ করতে পারেন। চলুন তাহলে বন্ধু গানটি শুনে আসি।

0: শ্রোতা বন্ধুরা, যেমনটি কথা দিয়েছিলাম, এই গানটির পরপরই আমরা চলে যাব ফোন ইন প্রোগ্রামে। আরেকবার বলে দিচ্ছি, আপনাদের পছন্দের গান অনুরোধ করবার জন্য আমাদেরকে ফোন করতে পারেন 01974121970 এই নম্বরে। আমাদের সাথে ইতিমধ্যে কিন্তু যুক্ত হয়েছেন, কে রয়েছেন ফোনের অন্য প্রান্তে? হ্যালো। জি, ওয়ালাইকুম আসসালাম বন্ধু।
1: কেমন আছেন আপু আপনারা?
0: জি, আমরা সকলে ভালো আছি, আপনি কেমন আছেন?
1: আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় খুব ভালো আছি আপু।
0: জি, আপনার পছন্দের গানটির কথা বলুন বন্ধু।
1: আপু, কথা বলছিলাম মোহাম্মদ রেজাউল আলম ঝন্টু।
0: জি,
1: রেজাউল আলম ঝন্টু জোড়াদা হরিনাকুন্ডে থেকে বলছিলাম আপু।
0: জি বলুন।
1: গান শোনাবেন আসছে আইনের হাট, এসআইসবি থেকে সাবিনা ইয়াসমিনের কণ্ঠে আমি জীবন যুদ্ধে হেরে গেছি শুধু গরিব বলে। আর আমার শুভেচ্ছা পৌঁছে দেবেন লুৎফর জোদ্দার, খোকন চন্দ্র, আব্দুর রহমান ও জহুরুল রেহানকে।
0: বাবা, অবশ্যই আপনার পছন্দের গানটি শোনানো হবে এবং সাথে সাথে আপনি যাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন তাদের কাছেও কিন্তু শুভেচ্ছা পাঠানো হবে। আরেকজন বন্ধু রয়েছেন, কে রয়েছেন ফোনের অন্য প্রান্তে? হ্যালো। জি, ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? জি বলুন। সাগরিকা ছায়াছবি থেকে গানটি শুনতে চেয়েছেন। এই গানটি কিন্তু বন্ধু আমারও খুব পছন্দের একটি গান। আরেকজন বন্ধু রয়েছেন ফোনের অন্য প্রান্তে, কে রয়েছেন? হ্যালো।
2: ওয়ালাইকুম
0: আসসালাম। কে বলছেন, কোথা থেকে?
2: সবুজ মিয়া বলছিলাম, মহেশপুর ঝিনাইদহ থেকে।
0: জি, আপনার পছন্দের গানটির কথা বলুন।
2: পছন্দের গান হচ্ছে বাদশা বাণীচিত্রের প্রবাল চৌধুরী ও উমা খানের কণ্ঠে আরে ও প্রাণের রাজা গানটি শোনাবেন, পরিবারের সবাই অপেক্ষায় থাকবে দয়া করে।
0: জি, অবশ্যই শোনানো হবে, পরিবারের সকলে মিলে কিন্তু আমাদের এই ফোন ইন পর্বে যুক্ত হন এবং তাদের পছন্দের গানটি অনুরোধ করেন এবং আমরা কিন্তু চেষ্টা করি আপনাদের পছন্দের গানটি শোনানোর জন্য। আরেকজন রয়েছেন বন্ধু ফোনের অন্য প্রান্তে, কে রয়েছেন? হ্যালো।
3: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: আমি আড়ংঘাটা দৌলতপুর খুলনা থেকে বলছি, আরিফ।
0: জি বলুন, আপনার পছন্দের গানটির কথা।
3: বাবা কেন সাকর, এই ছবি থেকে খালিদ হাসান মিলুর কণ্ঠে আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, এই গানটা শুনতে চাচ্ছিলাম।
0: জি বন্ধু, অবশ্যই আপনার পছন্দের গানটি শোনানো হবে। বাবা কেন চাকর ছায়াছবি থেকে গান আপনি শুনতে চেয়েছেন। যখন শুনি যে শ্রোতা বন্ধুরা সকলে মিলে একসাথে গানগুলো শুনছেন তখন কিন্তু আসলে আমাদের অনেক বেশি ভালো লাগে। আরেকজন রয়েছেন ফোনের অন্য প্রান্তে, কে রয়েছেন? হ্যালো। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি জি,
3: মিলন কুমার মন্ডলকে এবং গোবিতাকে গান শুনতে চাই।
0: জি,
3: রবীন নাম হইল বিশ্বপ্রেমিক।
0: জি, আপনিও ভালো থাকবেন। শ্রোতা বন্ধু, আসলে আপনাদের কথা চিন্তা করে কিন্তু আমরা শুক্রবার দিন জুমার পরেই এবং দুটো খবরের পরেই কিন্তু আমরা ফোন ইন প্রোগ্রামে কিন্তু যুক্ত হচ্ছি আপনাদের কথা চিন্তা করেই। আরেকজন রয়েছেন ফোনের অন্য প্রান্তে, কে রয়েছেন? হ্যালো।
4: হ্যালো।
0: জি
4: নমস্কার।
0: জি আদাব বন্ধু, বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? জি বলুন।
4: আমি গান শুনতে চাই হঠাৎ বৃষ্টি সহায়ত দুটোকে, আর আমার সাথে হবে সবুজ বিশ্বাস তিনবার।
0: জি, হঠাৎ বৃষ্টি ছায়াছবি থেকে গান শুনতে চেয়েছেন। আসলে এখন কিন্তু আবহাওয়াটা তেমনই হচ্ছে, এই রোদ আবার হঠাৎ বৃষ্টি। অবশ্যই আপনার পছন্দের গান শোনানো হবে। আরেকজন রয়েছেন বন্ধু ফোনের অন্য প্রান্তে, কে রয়েছেন? হ্যালো। হ্যালো। জি শুনতে পাচ্ছি। আচ্ছা বন্ধু, কোন গানটি শুনতে চাচ্ছেন আপনি বলুন?
5: তেরা গাজি দা ছবি দেখি।
0: ঠিক আছে, আমার মনে হচ্ছে আমাদের ছোট বন্ধু ফোন করেছেন এবং তিনি একটি গান শুনতে চেয়েছেন। অবশ্যই ছোট বন্ধু এবং পাশ থেকে কিন্তু গানের কথা শিখিয়ে দিয়েছেন, আমার খুবই ভালো লাগছে। পরিবারের সকলে মিলে ছুটির দিনে সবাই বিজ্ঞাপন তরঙ্গের সাথে রয়েছেন এবং রয়েছেন বাংলাদেশ বেতার খুলনার সাথে। আরেকজন বন্ধু রয়েছেন ফোনের অন্য প্রান্তে, কে রয়েছেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন?
5: আব্দুল মজিদ বলছি, সরিগাড়ি পরিক্ষা।
0: জি বলুন, আপনার পছন্দের গানটির কথা।
5: কাজলতা সুমিতে যে কোনো গান শোনালেই পছন্দ, আমার খুশি হব।
0: অবশ্যই শ্রোতা, শ্রোতা বন্ধুদের খুশি মানে কিন্তু আমাদের খুশি, বাংলাদেশ বেতার খুলনারও কিন্তু আনন্দিত হবে আপনাদের পছন্দের গান শোনাতে পারলে। শ্রোতা বন্ধুর সাথে থাকুন, আপনার পছন্দের গান শোনানো হবে। আরেকজন বন্ধু রয়েছেন ফোনের অন্য প্রান্তে, কে রয়েছেন? হ্যালো,
6: আসসালামু আলাইকুম।

0: মানিক শৈল গোপাল সেনাদা থেকে ড্রাইভার মানিক
1: জি বলুন মানিক ভাই
0: কায়াসবি রাজমহল
1: রাজমহল
0: রোনা রায়না রাজমহল ছবিতে রোনা রায়না
1: জি
0: গানের শিরোনাম রূপ রগরে রানা রানা তুমি সাবে সাবে রাখবো বন্দি করে এসব নাম দাদা মনেরও কারাগারে এই শিরোনামের গানটি
1: বাহ চমৎকার একটি গান তিনি শুনতে অনুরোধ জানিয়েছেন অবশ্যই সকলের পছন্দের গান কিন্তু আমরা পর্যায়ক্রমে শুনিয়ে থাকি আরেকজন বন্ধু রয়েছেন শুনবো তার পছন্দের এবং অনুরোধের গানের কথা কে রয়েছেন হ্যালো ওয়ালাইকুম আসসালাম জি ভালো আছি আমরা সকলে ভালো আছি আপনি কেমন আছেন জি বন্ধু বলুন আপনার পছন্দ অবশ্যই শোনানো হবে রাজ সিংহাসন ছায়াছবি থেকে গান শুনতে চেয়েছেন যশোর থেকে বন্ধু ফোন করেছেন আপনারা সকলে যখন গানের কথাগুলো একদম সুন্দর করে বলেন তখন কিন্তু আরো ভালো লাগে আরেকজন রয়েছেন ফোনে অন্য প্রান্তে কে রয়েছেন হ্যালো ওয়ালাইকুম আসসালাম কে বলছেন কোথা থেকে আমরা সকলে ভালো আছি আপনারা কেমন আছেন
2: আমার অনুরোধ হলো ছবির নাম ভালোবাসার ঘর
1: ভালোবাসার ঘর
2: তুমি সারা কাটে না কাটে না প্রহর
1: তুমি ছাড়া
2: কাটে মোহাম্মদ নায়েব মল্লিক
1: জি ধন্যবাদ আমার মনে হয় যে বন্ধুর এই গানটি কিন্তু আমরা শুনিয়ে থাকি এবং চমৎকার একটি গান তিনি অনুরোধ করেছেন আমরা আর একটি বা দুটি বন্ধুর ফোন আমরা নিব কে রয়েছেন ফোনের অন্য প্রান্তে হ্যালো জি শুনতে পাচ্ছি বন্ধু জি ওয়ালাইকুম আসসালাম জি আমরা সকলে ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই আপনাদের সকলকে ধন্যবাদ এবং আপনাদের মতামতের উপর নির্ভর করেই আমরা নেওয়াছি জি জি আলিঙ্গন ছায়াছবি থেকে অবশ্যই বন্ধু আলিঙ্গন ছায়াছবি থেকে এবং সবাই কিন্তু বলেছিলেন যে বেলা দুটোর পরে হচ্ছে ফোন ইন পর্বে যুক্ত হতে এবং আমরা কিন্তু সেটাই করছি আরেকজন রয়েছেন এবং এই ফোনের পরপরই কিন্তু আমরা আবার চলে যাব বিজ্ঞাপন তরঙ্গের আয়োজনে কে রয়েছেন ফোনের অন্য প্রান্তে হ্যালো
3: ওয়ালাইকুম
1: আসসালাম
3: আমি জনি বলছি মান্দরতলা মহাশয় ঝিনাইদহ থেকে
1: জি বলুন আপনার পছন্দের
3: গান আরিফিন রুমি ও পড়শির
1: আরিফিন রুমি এবং পড়শির কণ্ঠে জান্নাত ছায়াছবি থেকে গান শুনতে চেয়েছেন বন্ধুরা আমরা সবসময় চেষ্টা করি বন্ধু আপনাদের সকলের পছন্দের গানগুলো শোনানোর জন্য এবং আমরা কিন্তু সেগুলো শুনিয়েও থাকি এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা যারা ফোন ইনে যুক্ত হতে পেরেছেন এবং যারা যুক্ত হতে পারেননি তাদের মন খারাপ করার একদম কোনো কারণ নেই আপনারা আবারও চেষ্টা করুন এবং আপনাদের পছন্দের গানটির কথা আমাদেরকে বলুন তাহলে আর কথাতে যাব না এবার চলে যাব আনন্দ অশ্রু ছায়াছবি থেকে গান এবং গানটিতে কণ্ঠ দিয়েছেন কনক চাপা চলুন বন্ধু গানটি শুনে আসি

সুপ্রিয় শ্রোতা, এবারে শোনাব ভেজা চোখ ছায়াছবি থেকে গান। গানটিতে যুগলে কণ্ঠ দিয়েছেন ইন্দ্র কিশোর ও এম এ শোয়েব।

শ্রোতা বন্ধুরা, এই গানটির সাথে সাথে শেষ হলো আজকে বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠানে বিজ্ঞাপন তরঙ্গ। পুরো আয়োজন জুড়ে ভালোবাসায় সিক্ত করলেন শ্রোতা বন্ধু আপনারা। আগামীকাল ঠিক একই সময়ে অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। শুভ দুপুর।

বাংলাদেশ বেতার খুলনা, শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের নাটক আলো ছায়া, কাহিনী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বেতার নাট্যরূপ এস এম নিজামুদ্দিন, প্রযোজনা মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার, নাট্যানুষ্ঠান আলো ছায়া।

0: তোমার কথা ঠিক হলো না জগদা, আমি ছায়া আর তুমি আলো, এইটি ঠিক
1: না সুরমা? তুমি আলো, আমি ছায়া,
0: তা হয় না জগদা। আসলে বিষয়টা তুমি কেন বুঝতে চাইছ না বলো তো?
1: তোমার তো বেশি বোঝার দরকার নেই, তুমি আলো আমি ছায়া, কেমন?
0: দেখো জগদা, তুমি সূক্ষ্ম বুদ্ধিতে কেন আসছে না যে তুমি আমার একমাত্র আশ্রয়দাতা, অতএব তুমি না থাকলে আমার থাকার কোনো প্রশ্নই আসে না।
1: সুরমা,
0: কিন্তু আমি না থাকলে তুমি চিরজীবী হয়ে থাকবে, তাই তুমি আলো, হ্যাঁ আমি সেই আলো ছায়া।
1: বাহ, খুব সুন্দর বললে তো। তার তুমি একতরফা ঠিকই যেতে চাও, এই তো? কিন্তু আমি বলবো তোমার এই একতরফা বিচারটা ভালো হলো না।
0: খুব হয়েছে, তুমি আলো মশাই, হ্যাঁ আমি আমি শ্রীমতি ছাড়া দিই, আর কোনো ঝগড়া নেই, লেখাটা শেষ করো, আমি এক্ষুনি আসছি।
1: আচ্ছা যাও। বলো শুরু, কি তুমি চাও?
0: তুমি আমাকে বৃন্দাবনে পাঠিয়ে দাও যোগ্যতা।
1: বৃন্দাবনে আমাকে ছেড়ে থাকতে তোমার কষ্ট হবে না?
0: তা আমি জানি না, তবে মানুষের ভ্রুকুটি দেশ করে হাত হতে অন্তত আমি রেহাই তো পাবো।
1: শুরু,
0: পাড়ার সবাই আমাকে নিন্দে করে, এমনকি এমনকি বাড়ির ঠাকুর চাকরানিও সুযোগ পেলে কানাকানি করতে ছাড়ে না।
1: কি বলছো তুমি, এসব কথা এতদিন আমায় বলনি কেন?
0: বললে কি হতো? প্রতিবাদ করতে, কিন্তু তাতে কলঙ্ক বেশি হয়ে কমতো না।
1: তাই বলে নীরবে সব সইতে হবে তোমাকে?
0: প্রতিবাদ করে কজনের মুখ তুমি বন্ধ করবে যজ্ঞদা? তাছাড়া তাদের কথাও তো যুক্তিহীন নয়। 18 বছরের বিধবা যুবতী, 23 বছরের যুবক কি বাড়িতে থাকবে আর পাড়া প্রতিবেশী মুখে আঙ্গুল দিয়ে চুপ করে বসে থাকবে?
2: দিদিমণি, ভাত রান্না হয়ে গেছে দিদিমণি।
0: ও শোন, তোর বাবুর স্নানের জল তুলে দিয়ে খাবার জল নিয়ে আয়। যজ্ঞদা, সে গল্পটা আজ তোমাকে কিন্তু বলতেই হবে।
1: কোন গল্পটা বলো তো?
0: সেই যে আমাকে বৃন্দাবন থেকে কিনে আনলি।
1: সে বড় মজার গল্প বটে।
0: বলো না দাদা।
1: বলছি শোনো, তখন আমার বয়স 18 বছর, বিয়ে পরীক্ষা দিয়ে পশ্চিমে বেড়াতে যাই। মা তখন বেঁচে আছেন। একদিন দুপুরবেলায় মালতী কুঞ্জের ধারে একদল বৈষ্ণবী গান গাইতে গাইতে এলে, তাদের মধ্যে প্রথমে দেখতে পাই তোমাকে। যৌবনের প্রথম থাপটিতে পা দিয়ে জগৎটাকে লাগছিল অন্যরকম। ব্রাহ্মণের মেয়ে তুমি, বাল্য বিধবা, তোমার মার তীর্থে এসে মারা গেল। তোমাকে আমার মার কাছে নিয়ে এলাম, তিনিও আদর করে তোমাকে বুকে তুলে নিলেন।
0: তারপর
1: তুমি কাঁদছো শুরু?
0: না না, তুমি বলো।
1: তখন তুমি 13 বছরের নবীন বৈষ্ণবী, হাতে মন্দিরা, গান গাইছিলে।
0: যজ্ঞদা,
1: কি দেখছো আমার মুখপানে তাকিয়ে?
0: তোমাকে তোমাকে যজ্ঞদা। এবার এবার আমার একটা কথা রাখো দাদা।
1: কি কথা?
0: তুমি দাদা আর আমি তোমার ছোট বোন, আমাদের মাঝখানে একটা বউ আনো না দাদা।
1: শুরু, যত সহজে কথাটা বলছো জিনিসটা তো তত সহজ নয়।
0: কেন দাদা, তুমি কি ভাবছো তোমার বউকে আমি হিংসে করবো?
1: হিংসে নাই বা করলে, কিন্তু নিজের স্থানটি তাকে দেবে কি করে?
0: তুমি লোকনীদের হাত থেকে আমাকে মুক্তি দাও দাদা, আমাকে মুক্তি দাও।
1: শুরু শুরু, বেশ তাই হবে, তোমার ইচ্ছাই পূরণ করবো।
0: যজ্ঞদা, যজ্ঞদা সত্যি তুমি বিয়ে করবে? আমার আমার খুব আনন্দ হবে জানো। দিনগুলো তুমি ছাড়া তো আমার আপন আর কেউ নেই, মান অপমানও নেই। আমাকে নিয়ে তুমি কেন বিশ্বের কলঙ্ক কুড়াবে? দেবতা আমার, তুমি বিয়ে করো, তোমার মুখ যে আমি সব সইব। দেখো আমার কোনো দুঃখ থাকবে না যজ্ঞদা, আমার কোনো দুঃখ থাকবে না।
1: শুরু দাঁড়াও, শুরু শোনো, যেও না, শুরু শুরু শোনো শোনো শোনো।
3: আসুন বাবু আসুন।
1: এই বুঝি সেই মেয়ে?
3: আগে হ্যাঁ কিছু জানার থাকলে জিজ্ঞাসা করুন।
1: তোমার নাম কি?
0: প্রতুল।
1: কাজকর্ম করতে জানো?
3: ভারী কর্মী মেয়ে বাবু, রান্না বান্না থেকে শুরু করে সংসারের সব কাজ করতে পারে। আর কিছু বলবেন বাবু?
1: না যেতে বলুন।
3: তোমরা যাও, জল খাবারের ব্যবস্থা করো। হ্যাঁ এবার বলুন, মেয়ে কেমন দেখলেন বাবু?
1: ভালো।
3: তাহলে বিয়ের দিনক্ষণ সব ঠিক করে ফেলুন।
1: হ্যাঁ তা করতে পারেন।
3: চলুন খেতে খেতে সব কথা বলবো।
1: আচ্ছা
3: চলুন
1: চলুন।
0: কি হলো আলু মশাই? ও মা, ও কি বলি, মুখ গম্ভীর করে আছো কেন? মেয়ে পছন্দ হয়েছে?
1: হয়েছে।
0: কত তারিখে বিয়ের দিন স্থির হলো?
1: এই মাসের মধ্যে হবে বোধ হয়।
0: আমার মুখের দিকে তাকিয়ে সত্যি করে বলো তো, মেয়ে পছন্দ হয়েছে তোমার?
1: কি মুশকিল, বললাম তো হয়েছে।
0: কি আনন্দ হবে বলো তো। আচ্ছা বিয়ে কবে বললে বলো তো যজ্ঞদা?
1: এই মাসে। এবার তোমার মনের সব স্বাদ মিটেছে তো?
2: দিদিমণি রান্নার জল আনা হয়েছে।
0: ঘরে রাখ, আমি আসছি।
1: সুরমাকে সত্যি খুশি হয়েছে নাকি লোক লজ্জার হাত থেকে বাঁচার জন্য এমন ভাব করছে?
2: দাদাবাবু।
1: কে? ও হরি, কিছু বলবি?
2: বলছিলাম দিদিমণিকে আপনি কি বলেছেন?
1: কেন কি হয়েছে সুরুর?
2: পাগলের মতো ভিড় ভিড় করে কি সব বলছে। আর
1: আর বল কি কি করছো বল।
2: আর চোখের জলে বুক ভাসাচ্ছে।
1: হরিচরণ
2: দাদাবাবু।
1: হ্যাঁ
2: আপনি ছাড়া দিদিমণির তো তিন কুলে আর কেউ নেই। মিছি মিছি তার মনে কষ্ট দেওয়া কি ঠিক?
1: হরি
2: আমি আমি যাই দাদাবাবু, আজ আমাকেই রান্না করতে হবে।
0: ওর যে সত্যি সত্যি পছন্দ হবে এবং শীঘ্রই সম্বন্ধ পাকা হবে আমি ভাবতেও পারিনি। মুখের কথাটা, মুখের কথাটাই তুমি বড় করে দেখলে যজ্ঞদা।

0: বলছে আর
1: আর বল, কি কি করছো বল?
0: আর চোখের জলে বুক ভাসাচ্ছে।
1: হরিচরণ
0: দাদাবাবু,
1: হ্যাঁ,
0: আপনি ছাড়া দিদিমণির তো তিন কুলে আর কেউ নেই। মিছি মিছি তার মনে কষ্ট দেওয়া কি ঠিক?
1: হরি,
0: আমি আমি যাই দাদাবাবু, আজ আমাকেই রান্না করতে হবে।
2: ওর যে সত্যি সত্যি পছন্দ হবে এবং শীঘ্রই সম্বন্ধ পাকা হবে আমি ভাবতেও পারিনি। মুখের কথাটা, মুখের কথাটাই তুমি বড় করে দেখলে যোগ্যদা। একটু
1: সুরো, আজ আজ তোমার কি হয়েছে সুরো?
2: কই কই, কিছুই হয়নি তো। যাক, সে কথা কি বলবে যেন বলো।
1: সুরো, এ বিয়ে তুমি বন্ধ করো দিদি, এই বিয়ে তুমি ওকে দিও না।
2: তা হয় না যোগ্যদা, যেখানে সব কিছু পাকা হয়ে গেছে।
1: আমি
2: তাছাড়া
1: আমি আমি হাত জোর করে বলছি, এ বিয়ে আমায় দিও না, কিছুই স্থির হয়নি।
2: জি দাদা, অমন করে বলো না। একটা অনাথা দুঃখিনী মেয়েকে তুমি সুখী করবে বলে কথা দিয়ে এসেছো, এখন বিয়ে না হলে লোকে যে আরো নিন্দে করবে।
1: শুরু,
2: তোমার অপমান যে আমি সইতে পারি না দাদা, তোমার অপমান যে আমি সইতে পারি না।
1: শুরু,
2: সইতে পারি না দাদা, সইতে পারি না।
1: শুরু।

0: এই নাও বউ, আমি সব গয়না আমি তোমাকে দিলাম।
1: ওগুলো আমাকে দিচ্ছ কেন ঠাকুরজি? তোমার দাদা তো আমাকে সব গহনা দিয়েছেন, ওগুলো তুমি পরো ঠাকুরজি।
0: ভাগলি, আমি তো বিধবা, এত গহনা পরলে লোকে মন্দ বলবে যে। এই নাও, এটা কানের ঝুমকা, আর এটা এটা সোনার বালা, আর এটা দেখো বউ গলার হার।
1: দিদি
0: আরও আছে, এই আমার বাক্সে যত শাড়ি আছে সব তোমার বাক্সে ভরে দিলাম।
1: শাড়িগুলো আমায় দিয়ে দিলে দিদি?
0: ভেবো না বৌদি, ওগুলো তোমার বাক্সে থাকা যা, আমার বাক্সে থাকাও তাই। তুমি এখানে একটু বসো, দাদা কি করছে আমি দেখেই আসছি।
1: ঠাকুরজি সব শাড়ি গহনা আমাকে দিয়ে দিলেন কেন?
2: এই যে ছায়া দেবী, এসো বসো।
0: কিছু বলবে যজ্ঞদা?
2: কি হলো, আজ তো আলোমশাই বললে না শুরু?
0: আলোমশাই
2: অনেকদিন কাছে আসেনি, এসো শুরু আমার কাছে এসো।
0: যজ্ঞদা এই দেখো, বউকে একা রেখে দিব্যি আমি তোমার সঙ্গে গল্প করছি, আমি যাই।
2: শুরু যেও না, শোনো শুরু, আমার কথায় কর্ণপাত না করে এইভাবে চলে গেল? ঠিক আছে, এর বিধ ব্যবস্থা আমাকে করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, আজই। পিসিমা, পিসিমা!
3: কে ডাকলো রে?
4: ও যজ্ঞ এসেছিস?
2: বাইরে এসে দেখো কাকে এনেছি।
4: কাকে নিয়ে এসেছিস রে যজ্ঞ? মেয়েটি কে?
2: তোমার বৌমা পিসি।
4: মা, তুই বিয়ে করেছিস? থাক মা থাক, প্রণাম করতে হবে না। বেঁচে থাকো মা, বেঁচে থাকো, চাঁদের মতো বউ হয়েছে। তা হ্যারে যজ্ঞ,
2: পিসি
4: বৌমার বাবার বাড়ি কোথায়?
2: আমাদের গ্রামেই।
4: যাক ভালোই হয়েছে, এবার মন দিয়ে ঘর সংসার কর বাবা।
2: পিসি সেই জন্যই তো শুরু জোর করে বিয়েটা দিল।
4: তাই সুরমা পছন্দ করে বিয়ে দিয়েছে বুঝি?
2: হ্যাঁ পিসি, কিন্তু কপাল মন্দ, বউনি আর সংসার করা হলো না।
4: কেন রে যজ্ঞ, কি হয়েছে?
2: তুমি তো জানো পিসিমা, আমার নরগণ আর বউর হলো রাক্ষসগণ, গণৎকারে বলেছে একসঙ্গে থাকলে মৃত্যু ঘটে।
4: বালাই সাপ, সে কি কথা গো!
2: বিয়ের সময় তাড়াহুড়ো করে দেখা হয়নি, তাই তোমার কাছে ওকে রেখে যাব। ঠিক করেছি তো পিসিমা?
4: আহা, চাঁদের মতো মেয়ে জোগাড় হয়েছে, ঘরে একটা শান্তি সস্থান করলে হয় না?
2: হ্যাঁ পিসি, আমি ভট্টাচার্য মশাইয়ের মত নিয়ে তোমাকে জানাবো।
4: তাই জানাস বাছা।
2: খরচের টাকা মাসে মাসে যা লাগে পাঠিয়ে দেব, তাহলে তুমি এখানেই থাক।

0: প্রতুল,
1: তুমি আবার কবে আসবে গো?
0: তোমার যখন যা দরকার হয় আমাকে জানিও।
1: জানাবো।
0: তুমি চিঠি লিখতে জানো?
1: না।
0: ঠিক আছে, আমি খোঁজ খবর নেব, কেমন?
1: রাতটা রাতটা থেকে দিলে হয় না গো।
0: তুমি ভেবো না, আমি দু একদিনের ভেতরই আসবো, মন খারাপ করো না। যাই তাহলে।
1: এসো।

0: যজ্ঞ চলে গেছে বৌমা?
1: হ্যাঁ পিসিমা, চলে গেছে।
0: হ্যাঁ রে মা, তোমার গায়ের এত গহনা কে দিয়েছে? তোমার বাবা?
1: না পিসিমা, ঠাকুরজি দিয়েছে।
0: সুরমা বুঝি তোমাকে খুব ভালোবাসে?
1: হ্যাঁ খুব ভালোবাসে, তিনি তো জোর করে আমার সঙ্গে বিয়ে দিল।
0: বেশ বেশ, চলো মা ঘরে চলো।
1: চলুন। যোগ্যতা, প্রায় 3 মাস হতে চললো, এবার বউকে বাড়িতে নিয়ে আসো দাদা।
2: সে পরে দেখা যাবে, তুমি ওর কাছে এসে একটু বসো।
3: দাদাবাবু, দাদাবাবু,
2: হ্যাঁ,
3: পিয়ন এই চিঠিটা দিয়ে গেল।
2: হ্যাঁ কই, দে দেখি।
3: এই নাও দিদিমণি, আমি কি রান্না চাপাবো?
1: হ্যাঁ আমি আসছি। কার চিঠি দাদা?
2: হরি
1: লিখেছে।
2: শোনো।
3: বলো দাদাবাবু।
2: এই নে, বর্ধমানেই পিসিকে এই টাকাটা দিয়ে আয়।
3: আচ্ছা ঠিক আছে দাদাবাবু।
1: পিসিমা লিখেছে বুঝি?
2: হ্যাঁ।
1: কি লিখেছে? বউ ভালো আছে তো?
2: প্রতুলের নাকি ম্যালেরিয়া জ্বর হয়েছে।
1: তাহলে তুমি যাও যজ্ঞদা, বলো যাবে।
2: দেখি দেখি কি করা যায়।
1: দেখি না, তুমি আজই যাও। আজই যাও না দাদা, নিজে গিয়ে দেখে এসো, আমি সবাই গুছিয়ে দিচ্ছি।
2: ঠিক আছে।
1: বাড়ির সবাই কেমন আছে হরিদা? তোমার দাদাবাবু, দিদিমণি?
3: ভালো আছে বৌদিমণি। বৌদিমণি, এই নাও, দাদাবাবু এই টাকাগুলো পাঠিয়েছেন, আর ভালো ডাক্তার দেখাতে বলেছেন।
1: হরিদা
3: বলো বৌদিমণি।
1: না
3: বলো না, তুমি বলো বৌদিমণি, থাকবে কেন? আমি কি তোমার পর? এই দেখো এখনো চুপ হয়ে আছো।
1: হরিদা
3: বলো,
1: তোমার দাদাবাবুকে একবার আসতে বলো তো, দেখতে খুব ইচ্ছে করছে।
3: আচ্ছা বৌদিমণি, আমি তাহলে এখন যাই।
1: এসো। কি হলো যজ্ঞদা, এখনো চুপচাপ বসে আছো যে? না খাওয়া করতে হবে না নাকি? ও কি, তোমার হাতে কার চিঠি? কার চিঠি গো? কি লিখেছে?
2: কয়েকদিন হলো পিসিমা মারা গেছেন।
1: মারা গেছেন? কি বলছো তুমি?
2: আমি আসি শুরু, বর্ধমানে যেতে হবে।
1: আমার মাথা দিব্যি রইল দাদা, মুখে নিয়ে এসো। কিন্তু
2: কেমন আছো প্রতুল? শুনলাম তোমার জ্বর হয়েছিল।
1: তোমাকে তোমাকে দেখার পর থেকে সব জ্বর সেরে গেছে গো
2: প্রতুল।
1: হ্যাঁ, এইবারে সবাই বলা বলি করে কি জানো?
2: কি?
1: সবাই বলে আমি নাকি অলক্ষ্য না, তাই এখানে আমার আর থাকতে ইচ্ছা করে না। তুমি আমাকে অন্য কোথাও পাঠিয়ে দাও। অন্য কোথাও?
2: কোথায় থাকতে চাও তুমি প্রতুল?
1: কলকাতায় যদি কোনো ভদ্র পরিবারের স্থান হয়। তাছাড়া আমি তো সব কাজ করতে পারি।
2: তুমি তোমার নিজের বাড়ি যাবে প্রতুল?
1: আমার তো আপন বলতে কেউ নেই গো, যাদের বাড়ি থাকতাম এখন কি আর তারা জায়গা দেবে আমাকে?
2: আমি সে কথা বলি মানে আমার বাড়ি যাবে? সুরমা তোমার জন্য বড় ব্যস্ত হয়ে উঠেছে, আসার সময় দিব্যে দিয়ে বলেছে তোমাকে নিয়ে যেতে।
1: ঠাকুরজি, ঠাকুরজি আমার কথা মনে করেন?
2: খুব খুব মনে করে। যাবে যাবে
1: যাবো, কিন্তু
2: কিন্তু কি প্রতুল,
1: আমার বড় ভয় হয় যদি যদি তোমাদের কোনো অমঙ্গল হয়
2: প্রতুল।
1: কিন্তু কিন্তু থাকবো কোথায়? ঠিক আছে ঠাকুরজি, তুমি উপরে থেকো, আমি সংসারের সব কাজকর্ম সেরে না হয় নিচের ঘরে থাকবো।
2: সেদিন এত বড় মিথ্যে কথাটা হয়তো বলা আমার ঠিক হয়নি, কিন্তু এখন এখন কেমন করে বলবো? সুরমা সুরমা আমাকে সন্দেহ করে। না না থাক, পরে যা হোক করা যাবে।
4: কি হলো গো, চুপ করে আছো কেন?
2: ও কিছু না, চলো চলো আমার সঙ্গে।
1: চকুদা
2: বলো,
1: বউকে নিচে শুতে কে বলেছে?
2: জানি না, যার যা ইচ্ছে সে তাই করুক, তাতে আমার কি?
1: আমি বললেই মনে হয় তুমি বেঁচে যাও, তাই না?
2: অমন করে বলছো কেন? আমি কি বলেছি তাকে নিচে শুতে?
1: চকুদা চকুদা, তুমি আমাকে ক্ষমা করো, আমি তোমার শত্রু, আমাকে আর কোথাও পাঠিয়ে দিয়ে তুমি বউকে নিয়ে সুখী থাকো চকুদা।
2: ছি, কে যেন শুরু, ওঠো চোখ মোছো।
1: না না চকুদা, তুমি আমাকে মেরে ফেলো, বউকে প্রত্যাখ্যান করে এমনি করে আমার বুকে ঝড় তুলো না চকুদা, আমি তোমার কেউ নই, কিচ্ছু নই, কিচ্ছু নই, কিচ্ছু নই।
2: সুরে চলে গেল, আমিও তাতে জানি সুরু, কিন্তু তোমাকে আমি কেমন করে বুঝাবো যে শিকারীর বন্দুকের গুলি খেয়ে বনের পশু যেমন মাথার জন্য প্রাণপণ চেষ্টা করে, আমিও ঠিক, আমিও ঠিক প্রতিটা রাত জীবন যন্ত্রণায় ছটফট করব। পারছি না, আমি পারছি না, স্বাভাবিক হতে আমি পারছি না।
1: আচ্ছা বউ, দাদা কি তোমাকে কখনো কিছু বলেছেন?
5: কি বলবেন দিদি?
1: তবে তুমি দাদার কাছে একদিনও যাও না কেন? বিয়ে হয়েছে প্রায় 7 মাস, তোমায় কি যেতে ইচ্ছে করে না বউ?
5: করে দিদি, কিন্তু কিন্তু যাবার তো উপায় নেই দিদি।
1: কি হয়েছে তোমার?
5: সে কি তোমার বুঝি মনে নেই ঠাকুরজি?
1: কি মনে থাকবে বউ, কি হলো, চুপ করে আছো কেন বলো বউ, কি মনে থাকবে?
5: তোমার দাদার যে নরগণ আর আমার রাক্ষসগণ একসঙ্গে থাকলে যে অকল্যাণ হয় দিদি।
1: তোমায় এ কথা কি বলেছে বউ, এত মিথ্যে কথা?
5: মিথ্যে মিথ্যে কথা? না না না, তা হতে পারে না, আমি নিজের কানে শুনেছি দিদি।
1: তুমি বিশ্বাস করো, আমি সত্যি বলছি, এ যে ভয়ানক মিথ্যে কথা, বলো বলো কে বলেছে কথা তোমায়?
5: আমার আমার বিশ্বাস হয় না তোমার দাদা মিথ্যে কথা বলবেন।
1: না বউ, না না, আমি আমি মহাপাপী, এসবের জন্য আমি দায়ী।
5: কেন কেন ঠাকুরজি?
1: আর শুনতে চেয়েও না বউ, আমি বলতে পারবো না, তুমি থাকো আমি এক্ষুনি আসছি।
5: ঠাকুরজি ঠাকুরজি, যেও না, শোনো ঠাকুরজি, আমি আসছি, আসল রহস্য আমাকে শুনতেই হবে।
1: বউকে এমন ভাবে ঠকিয়ে রেখেছো কেন? তুমি তুমি আমার জন্য এত বড় ভয়ানক মিথ্যে কথাটা বউকে কেমন করে বললে দাদা? কেন তার নিষ্কলঙ্ক অফুরন্ত বিশ্বাসের গলা টিপে মারলে দাদা?
2: কে যা বলছে শুরু?
1: আমি যেটা বলছি তাই না? ছি ছি ছি ছি, একজন শিক্ষিত রুচিশীল মানুষ হয়ে এমন জঘন্য মিথ্যে কথাটা বউকে বলতে তোমার লজ্জা করলো না?
2: তুমি কি পাগল হয়ে গেলে শুরু?
1: পাগল আমি না তুমি হয়েছ, আর এক মুহূর্ত নয়। বলো বলো, কেন ওকে বিয়ে করেছিলে, আর কেন এবার ত্যাগ করে আছো? আমার জন্য আমার জন্য আমার মুখ চেয়ে দিনের পর দিন তাকে প্রতারণা করে আসছো তুমি, এই জন্যই কি জোর করে তোমায় বিয়ে দিয়েছি আমি?
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি প্রতারক, আমি অধর্ম, আমি আমি মিথ্যাবাদী। দাঁড়াও, এক্ষুনি এক্ষুনি আমি তার প্রাশ্চিত্য করছি, এই ভারি রোলার দিয়ে আমি এই ভারি, হ্যাঁ এই রোলার দিয়ে আজ আমি নিজের মাথা ফাটিয়ে আমার মহাপাপের প্রায়শ্চিত্ত করব।
1: কি করছো তুমি পাগল?
2: সরে যাও সরে যাও, প্রতারক মিথ্যাবাদী আমি।
1: ঠিক আছে।
4: দিদি।
1: একি বউ দিদি, এত জ্বর গায়ে উঠে এলে কেন? কি হয়েছে তোমার গায়ে? তোমার গায়ে অনেক জ্বর, একি কাঁদছ? কেঁদো না, কেঁদো না, বসো, এখানে এসে বসো।
4: আমি আমি একটা কথা বলতে এসেছি দিদি।
1: কি বলতে এসেছো বউ?
4: তুমি তুমি তো আমায় এই বাড়িতে এনেছিলে। দিদি এবার আমার ছুটি দাও, চলে যাই, আমি বিদায় দাও দিদি, আমি বিদায় দাও।
1: কোথায় যাবে তুমি? কোথায় যাবে?
4: যেখানে গেলে, যেখানে গেলে মানুষ সব দুঃখ কষ্ট ভুলে যায়।
1: আমার কথা বলতে নেই দাদা।
2: কে ও সুরো, কেমন আছো তুমি?
1: আমার কথা থাক, বউ মনে হয় আর বাঁচবি না দাদা।
2: কেন, কি হয়েছে পুতুলের?
1: আজ আট দিন জ্বরে বেহুশ হয়ে আছে, ক্যান ফিললে ভুল বকছে। তুমি একবার আমার ঘরে চলো দাদা, দেখে আসবে।
2: হ্যাঁ চলো, চলো দেখি।
4: আমি আসছি মা। মা গো, তুমি কোথায়? মা এসো মা, আমাকে তোমার বুকে তুলে নাও। কি হলো মা? এসো, যাবো মা, আমিও আমিও তোমার কাছে যাবো। যাবো মা,
1: এসো
4: তোমার দাদাকে বলো আমাকে যেন, আমাকে যেন প্রাণ খুলে আশীর্বাদ করে।
1: বলো না বৌদি। শিউরে বসে কিভাবে কাঁদছে দিদি, তার সঙ্গে কথা বলবে না
2: প্রতুল?
4: ঠাকুরজি আমার স্বামীকে, আমার স্বামীকে তোমার তোমার হাতে দিয়ে গেলাম। ওকে দেখো দিদি, ওকে দেখো, তোমাদের দেখতে পাচ্ছি না কেন? আমি তোমাদের দেখতে পাচ্ছি না কেন ঠাকুরজি?
1: কথা বলছে না কেন?
6: একবার বলো, একবার বলো না, না তুমি আমায় ক্ষমা করে গেলে, একবার বলে যাও প্রথম, তুমি আমাকে ক্ষমা করে গেলে।
7: এতক্ষণ আলোছায়া নাটকের অভিনয় শুনলেন কাহিনী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বেতার নাট্যরূপ এস এম নিজামুদ্দিন। এতে বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন হরিচরণ, সুকুমার সমাদ্দার, মিত্তির বাবু এ কে এম আলাউদ্দিন, প্রতুল রোকসানা বিনতে রওশন, পিসিমা স্মৃতিরেখা বিশ্বাস, সুরমা রুমান আক্তার রূপা, সম্পাদনা মোহাম্মদ আকরামুজ্জামান, জগদত্ত চরিত্রে অভিনয় ও নাটকটি প্রযোজনা করেছেন মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার। নাটকটি পুনঃপ্রচারিত হল। বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। শ্রোতা বন্ধুরা, আগামী 29 সেপ্টেম্বর এবং 6 অক্টোবর রোজ মঙ্গলবার বিকাল 3:05 বাংলাদেশ বেতার খুলনা থেকে প্রচারিত হবে সচেতনতামূলক লাইভ ফোন ইন অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রচারিত হবে 558 কিলোহার্জ ও FM 88.8 MHz এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে। অনুষ্ঠানে শ্রোতাদের অংশগ্রহণের জন্য থাকছে কুইজ। কুইজের সঠিক উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার। আপনারা যে সকল নম্বরে ফোন করে সরাসরি কথোপকথনের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নিতে পারেন সে নম্বরটি হল 01974121970। এই নম্বরে ফোন নম্বরটি আবারও বলছি 01974121970। এই নম্বরে ঘোষণাটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন বাংলা খবর, ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রেবেকা ইয়াসমিন। প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব মানবতা ও শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের যে কোনো উদ্যোগের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করে বলেছেন, প্রত্যেক দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল একটি সমঝোতামূলক বিশ্ব সমাজ প্রতিষ্ঠার কেন্দ্রবিন্দু হিসেবে জাতিসংঘকে দেখতে চায় বাংলাদেশ। তিনি বাংলাদেশ সময় আজ ভোর চারটায় নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে দেওয়া ভাষণে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এমন একটি শান্তিময় ও মানবিক বিশ্ব সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা করে যেখানে মারণাস্ত্রের পরিবর্তে যুক্তি, তর্ক, কূটনীতি, শিক্ষা ও মানবতা হবে পরিবর্তনের হাতিয়ার। বাংলাদেশে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দুর্দশার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের মাতৃভূমি মিয়ানমারে নিরাপদে ফিরিয়ে নেওয়াই এই সমস্যার একমাত্র সমাধান। প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ প্রায় দেড় দশকের ফ্যাসিবাদী শাসন শোষণে ক্ষতবিক্ষত বাংলাদেশ মেরামতের জন্য সরকার রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন অর্থাৎ 3R কৌশল অনুসরণ করছে। তারেক রহমান আরও বলেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো এবার শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী 5 বছরের মধ্যে পর্যায়ক্রমে শিক্ষা খাতে GDP বাড়িয়ে 5% উন্নীত করার পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে চায়। প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায় বৈশ্বিক কার্বন নিঃসরণ দ্রুত কমানো এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল নিউ ইয়র্কে স্থানীয় সময় সকালে জাতিসংঘ সদর দপ্তরে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে সৃষ্ট অস্তিত্বের সংকট মোকাবিলায় আয়োজিত উচ্চ পর্যায়ের বৈঠকে এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের স্বাস্থ্যসেবার সূচনা হবে পরিবার থেকে এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা হবে স্বাস্থ্য ব্যবস্থার মূল ভিত্তি। তিনি গতকাল নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের ফাঁকে প্রতিশ্রুতি থেকে কার্যকর পদক্ষেপ, প্রতিযোগিতা প্রতিরোধযোগ্য মাতৃ ও নবজাতকের মৃত্যুরোধে প্রাথমিক স্বাস্থ্যসেবার মিড ওয়াইফারি অন্তর্ভুক্ত শীর্ষক উচ্চ পর্যায়ের সভায় একথা বলেন। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে দূরদর্শী ও দৃঢ় প্রতিজ্ঞ দিক নির্দেশনামূলক ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রীর ভাষণে বাংলাদেশের জাতীয় স্বার্থ, জনগণের আকাঙ্ক্ষা এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুতে দেশের অবস্থান সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। এ ভাষণ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা ও অবস্থানকে আরও সমুন্নত করবে বলে তিনি আশা প্রকাশ করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পর একই পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদে দেয়া ভাষণকে রাষ্ট্রপতি একটি জাতির জন্য গৌরবময় ঘটনা হিসেবে উল্লেখ করেন। ইরান ও তাইওয়ান বাণিজ্যিক ইস্যুতে কোন সিদ্ধান্ত ছাড়াই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার বৈঠক শেষ হয়েছে। বৈঠকে শি জিনপিং তাইওয়ান প্রশ্নে অবস্থান নেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে বিচক্ষণতা অবলম্বনের আহ্বান জানান। একই সঙ্গে তিনি তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার যুদ্ধবন্ধে গত জুনে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুসরণের উপর গুরুত্ব আরোপ করেন। তবে এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোন মন্তব্য করা হয়নি। খেলার খবর ফুটবল। ইন্দোনেশিয়া জাকার্তায় ফিফা আসিয়ান কাপ ফুটবলে গ্রুপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার মোকাবেলা করছে বাংলাদেশ। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ উড়িষ্যা ও তৎসংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশের এলাকায় অবস্থানরত স্থল গভীর নিম্নচাপটি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে স্থল নিম্নচাপের আকারে বর্তমানে উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তরবঙ্গ উপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্র বন্দরসমূহ, উত্তরবঙ্গ উপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত, তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৪টায়।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। সুপ্রিয় শ্রোতা, এবার আল্লাহ পাকের শানে হামদ এবং নাতে রাসুল শুনবেন শিল্পী আনিসুর রহমান, গীতিকার কাজী নজরুল ইসলাম।

محمد بہشت ہوتے

بہشت ہوتے خدائے پاوار پوتھ دیکھا اور تو بھی بھاؤ

بہشت ہوتے خدائے پاوار پوتھ دیکھا.

0: এতক্ষণ আল্লাপাকে শানের হামদ ও নাতে রাসুল শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, শুরু হচ্ছে সাপ্তাহিক ধর্ম বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সিরাতুল মুস্তাকিম। পরিচালনা করছেন মাওলানা কারি ইকরামুল কবির।
1: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2: ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: প্রিয় শ্রোতা, ইসলামের সুমহান শিক্ষা অর্জনের লক্ষ্যে যারা যেখানে বসে আমাদের এ অনুষ্ঠান শুনছেন, সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ। শুরু করছি আপনাদেরই প্রিয় সাপ্তাহিক ধর্মীয় ম্যাগাজিন অনুষ্ঠান সিরাতুল মুস্তাকিম। দেশে এবং দেশের বাইরে যে কোনো জায়গা থেকে বাংলাদেশ বেতার অ্যাপসটি ইনস্টল করে শোনা যাবে বেতারের সকল অনুষ্ঠান। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের শুরুতেই শুনব পবিত্র কোরআন ও আরবি শিক্ষার আসর। এই আসরে উপস্থিত হয়েছেন আমাদের যেসব শিক্ষার্থী, প্রথমে আমরা তাদের সাথে পরিচিত হব। ছোট্ট বন্ধুরা, একে একে তোমাদের নাম বলো।
3: আমার নাম নোমান বিন ইলিয়াস।
4: আমার নাম মোহাম্মদ শেখ আব্দুর রহমান।
5: আমার নাম মোহাম্মদুল্লাহ।
6: আমার নাম মোহাম্মদ মুসাদ্দিক বিল্লাহ।
1: ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো?
7: আলহামদুলিল্লাহ,
8: আমরা ভালো আছি।
1: আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। প্রিয় শ্রোতা, কোরআন আল্লাহর কিতাব ও শ্রেষ্ঠ গ্রন্থ। এর আয়াতসমূহ তেলাওয়াত করাও ইবাদত। এটি মানুষের যাবতীয় কল্যাণের উৎস। পবিত্র কোরআন শিক্ষা করা মুসলিম জীবনের সবচেয়ে বড় ইবাদত ও সৌভাগ্যের বিষয়। কোরআন শিক্ষার মাধ্যমে মানুষ আল্লাহর পরিচয় লাভ করে, সঠিক পথের দিশা পায় এবং দুনিয়া ও আখিরাতে সর্বশ্রেষ্ঠ মর্যাদা অর্জন করে। এটি মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত জীবন বিধান ও রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যখন কাউকে কোনো ভালো কাজের পথ দেখিয়ে দেয়, সে ব্যক্তি কাজটি করে সে সওয়াব পাবে। যে তাকে এর পথ দেখিয়ে দিল, সেও অনুরূপ সওয়াব লাভ করবে। সুনানে আবু দাউদ, হাদিস নম্বর 5131। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যে নিজে কোরআন শিখে ও অন্যকে শিখায়। এ কোরআনই তো একমাত্র গ্রন্থ যার শাব্দিক পাঠ ও ইবাদত, তা বুঝে হোক কিংবা না বুঝে। রয়েছে তেলাওয়াতের প্রতিটি হরফে হরফে নেকি লাভের ঘোষণা, তাও এক এক হরফে 10টি করে। কোরআনের যে একটি হরফ পাঠ করল তার জন্য রয়েছে একটি নেকি, আর একটি নেকি 10টি নেকির সমান। জামে তিরমিজি, হাদিস নম্বর 2910। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি কোরআনে একটি অক্ষর পড়বে, ওহার বিনিময়ে সে একটি নেকি লাভ করবে এবং একটি নেকির সব 10 নেকির সমান হবে। আমি এই কথা বলি না যে আলিফ লাম মিম একটি অক্ষর, বরং আলিফ এক অক্ষর, লাম এক অক্ষর, মিম এক অক্ষর, প্রত্যেকটি অক্ষরে 10টি করে নেকি দান করবেন। শ্রোতা বন্ধুরা, শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা খুবই জরুরি। কোরআন তেলাওয়াতের সময় মাখরাজ সমূহ সঠিকভাবে উচ্চারণ না করলে বা তাজবীদের নিয়ম সমূহ পরিপূর্ণভাবে অনুসরণ না করলে অনেক সময় আয়াতের মর্ম পরিবর্তন হয়ে যায়, যাতে পাপ হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। অতএব ধীরে সুস্থে ও শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা জরুরি। যেমন আল্লাহ তাআলা বলেন, আর কোরআন তেলাওয়াত করো ধীরে ধীরে সৌন্দর্য মণ্ডিত পন্থায়, সূরাতুল মুজাম্মিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের কণ্ঠস্বরের দ্বারা কোরআনকে সৌন্দর্য মণ্ডিত করো, কেননা সুমধুর কণ্ঠস্বর কোরআনের সৌন্দর্যকে আরো বৃদ্ধি করে দেয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন যে, তোমরা কোরআনুল কারীমকে তাজবীদ সহকারে শুদ্ধভাবে তেলাওয়াত করো। আর তাজবীদ হল মখরাজ, সিফাত, মাদ, গুন্নাহ, পোর, বারিক, অকফ, ইয়াদার সাথে তেলাওয়াত করা। আল্লাহ তাআলা আমাদেরকে তাজবীদ সহকারে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন।
9: আমিন।
1: শ্রোতা বন্ধুরা, আজ আমরা আলোচনা করব মখরাজ নিয়ে। জিব্বা থেকে 10টি মাখরাজ ও 18টি হরফ উচ্চারিত হয়। আমরা কণ্ঠনালী থেকে 3টি মাখরাজ ও 6টি হরফ পড়েছি। কণ্ঠনালী থেকে 3টি মাখরাজ, কণ্ঠনালী শুরু থেকে হামজা হা,
7: হামজা হা,
1: হামজা হা,
7: হামজা হা।
1: কণ্ঠনালীর মধ্যখান থেকে আইন হা,
7: আইন হা।
1: কণ্ঠনালীর শেষ ভাগ হইতে ঐন খ,
7: ঐন খ।
1: তাহলে আমরা কণ্ঠনালী থেকে তিনটি মাখরাজ ও ছয়টি হরফ পড়েছি। এখন আমরা চার নম্বর মাখরাজ থেকে ছয় নম্বর মাখরাজ পর্যন্ত পড়ব। তো আমাদের চার নম্বর মাখরাজ থেকে ছয় নম্বর মাখরাজের যে নিয়মগুলো, জিহ্বা থেকে দশটি মাখরাজ ও আঠারোটি হরফ, জিহ্বা থেকে যে দশটি মাখরাজ ও আঠারোটি হরফ আছে, এখান থেকে আমরা তিনটি মাখরাজ পড়ব। তো চার নম্বর মাখরাজ হলো জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া কফ উচ্চারিত হয়। কোন হরফ?
7: কফ,
1: কফ,
7: কফ,
1: কফ,
7: কফ।
1: পাঁচ নম্বর মাখরাজ, জিহ্বার গোড়া থেকে আমরা কফ দিয়ে একটা উদাহরণ দেব, যেমন ইকরা,
7: ইকরা,
1: ইকরা,
7: ইকরা,
1: ইকরা,
7: ইকরা।
1: আকরাবু,
7: আকরাবু,
1: আকরাবু,
7: আকরাবু,
1: আকরাবু,
7: আকরাবু।
1: আল হক,
7: আল হক।
1: পাঁচ নম্বর মাখরাজ, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া কাফ উচ্চারিত হয়।
7: কাফ।
1: বলো
7: কাফ,
1: আবার বলো
7: কাফ।
1: কাকিকু,
7: কাকিকু,
1: কাকিকু,
7: কাকিকু।
1: আক,
7: আক,
4: আক,
1: আক,
7: আক।
1: ইক,
7: ইক,
1: উক,
7: উক।
1: এখন আমরা একটা উদাহরণ দেব, আক লাল্লামা,
7: আক লাল্লামা,
1: আক লাল্লামা,
7: আক লাল্লামা।
1: কেল্লা সায়ালামুন,
7: কেল্লা সায়ালামুন,
1: কেল্লা সায়ালামুন,
7: কেল্লা সায়ালামুন।
1: ছয় নম্বর মাখরাজ, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম,
7: জিম,
1: শিন,
7: শিন,
1: ইয়া,
7: ইয়া,
1: জিম,
7: জিম,
1: শিন,
7: শিন,
1: ইয়া,
7: ইয়া,

0: আমরা 6 নম্বর মাখরাজ পর্যন্ত পড়েছি। কোরআন শিক্ষার আসর আজ এ পর্যন্ত। অনুষ্ঠানে এখন ব্যবহারিক আরবি ভাষা শিক্ষায় আরবি ভাষার ব্যবহার শিখব। এই আসরে আমরা কিছু শব্দ ও তার ব্যবহার নিয়ে আলোচনা করব। ফিরাশন মানে একটি বিছানা। ফিরাশন মানে কি?
1: একটি বিছানা।
0: আবার বলো,
1: একটি বিছানা।
0: ফিরাশন মানে কি?
1: একটি বিছানা।
0: কমিশন মানে একটি জামা। কমিশন মানে কি?
1: একটি জামা।
0: কমিশন মানে
1: একটি জামা।
0: লিবাসুন মানে কি?
1: একটি পোশাক।
0: মিন্দিলুন মানে কি?
1: একটি রুমাল।
0: বিসাদাতুন মানে কি?
1: একটি বালিশ।
0: কলানসুয়াতুন মানে কি?
1: একটি টুপি।
0: ইমামাতুন
1: একটি পাগড়ি।
0: একটি পাগড়ি। একটি কি?
2: পাগড়ি।
0: পাগড়ি। তাহলে আমি এখন নোমানের কাছে জিজ্ঞেস করব। নোমান বলো তো, ফিরাশন মানে কি?
2: একটি বিছানা।
0: আব্দুর রহমান বলো তো, ফিরাশন মানে কি?
3: একটি বিছানা।
0: মোহাম্মদুল্লাহ বলো তো, ফিরাশন মানে কি?
4: একটি বিছানা।
0: মুসাদ্দিক বিল্লাহ তুমি বলো, কমিশন মানে কি?
1: একটি জামা।
0: কমিশন মানে কি?
2: একটি জামা।
0: একটি জামা। নোমান যদি আমি জিজ্ঞেস করি, নোমান কমিশন মানে কি?
2: একটি জামা।
0: আব্দুর রহমান কমিশন মানে?
3: একটি জামা।
0: মোহাম্মদুল্লাহ কমিশন মানে কি?
4: একটি জামা।
0: আচ্ছা, মুসাদ্দিক বিল্লাহ তুমি বলো তো, লিবাসুন মানে কি?
1: একটি পোশাক।
0: এখন যদি আমি বলি তোমার পোশাকের আরবিটা কি হবে?
1: লিবাসুন।
0: লিবাসুন, মাশাআল্লাহ, সুন্দর। তাহলে আব্দুর রহমান তুমি বলো তো, তোমার পোশাকের আরবিটা কি হবে?
3: লিবাসুন।
0: নোমান বলো তো, তোমার পোশাকের আরবিটা কি হবে?
2: লিবাসুন।
0: মাশাআল্লাহ, সুন্দর। মোহাম্মদুল্লাহ বলো তো, তোমার পোশাকের আরবিটা কি হবে?
4: লিবাসুন।
0: লিবাসুন, মাশাআল্লাহ। তাহলে এখন আমরা আরেকটা শব্দ বলবো, এই শব্দটার হচ্ছে কলানসুয়াতুন। কলানসুয়াতুন মানে কি?
4: একটি টুপি।
0: একটি
4: টুপি।
0: একটি
4: টুপি।
0: নোমান বলো তো, কলানসুয়াতুন মানে কি?
2: একটি টুপি।
0: আব্দুর রহমান বলো তো, কলানসুয়াতুন মানে কি?
3: একটি টুপি।
0: মোহাম্মদুল্লাহ বলো তো, কলানসুয়াতুন মানে কি?
4: একটি টুপি।
0: এখন যদি মুসাদ্দিক বিল্লারে আমি জিজ্ঞেস করি, মুসাদ্দিক বিল্লাহ তোমার মাথায় যে টুপিটা আছে, এই টুপিটার আরবি কি হবে? কলানসুয়াতুন। যদি আমি মুসাদ্দিক বিল্লাহকে বলি ইহা একটি টুপি, এর আরবিটা কি হবে?
1: হাদিহি কলানসুয়াতুন।
0: হাদিহি
1: কলানসুয়াতুন।
0: কলানসুয়াতুন, ইহা একটি
1: টুপি।
0: টুপি। আব্দুর রহমান তুমি বলো তো, ইহা একটি টুপি, এর আরবিটা কি হবে?
3: হাদিহি কলানসুয়াতুন।
0: ইহা একটি টুপি। হাদিহি কলানসুয়াতুন। মোহাম্মদুল্লাহ এর বাংলাটা কি হবে?
4: এটা একটি টুপি।
0: নোমান তুমি বলো তো, তোমার মাথায় যে টুপিটা আছে, এর আরবি কি হবে?
2: কলানসুয়াতুন।
0: কি হবে?
2: কলানসুয়াতুন।
0: কলানসুয়াতুন। আর কলানসুয়াতুন মানে একটি টুপি। মুসাদ্দিক বিল্লাহ হাজি হাজিহি ইমামাতুন।
1: ইহা একটি পাগড়ি।
0: পাগড়ি। আব্দুর রহমান বলো তো, হাজিহি ইমামাতুন এর অর্থ কি?
3: এটা একটি পাগড়ি।
0: ইটা বা ইহা একটি
1: পাগড়ি।
0: পাগড়ি। তাহলে আমরা যে শব্দগুলো শিখলাম, ফিরাশুন মানে একটি বিছানা, কামিসুন মানে একটি জামা, লিবাসুন মানে একটি পোশাক, মিন্দিলুন মানে একটি রুমাল, বিসাদাতুন মানে একটি বালিশ, কলানসুয়াতুন মানে একটি টুপি, ইমামাতুন মানে একটি পাগড়ি, হিজাউন মানে একটি জুতা। হিজাউন মানে কি? একটি জুতা। এখন আমরা এখানে হাজা ফিরাশুন, ইহা একটি বিছানা। হাজা ফিরাশুন, ইহা একটি
2: বিছানা।
0: হাজা ফিরাশুন, ইহা একটি বিছানা। আব্দুর রহমান বলো,
3: ইহা একটি বিছানা।
0: মোহাম্মদুল্লাহ বলো, হাজা ফিরাশুন,
4: ইহা একটি বিছানা।
0: হাজা কামিসুন,
1: ইহা একটি জামা।
0: জামা। নোমান বলো, হাজা কামিসুন,
2: ইহা একটি জামা।
0: হাজিহি বিসাদাতুন। মুসাদ্দিক বিল্লাহ,
1: ইহা একটি বালিশ।
0: একটি বালিশ। হাজা হিজাউন,
1: ইহা একটি জুতা।
0: জুতা, মাশাআল্লাহ। এসো আর বেশি কি, আজ এ পর্যন্ত। অনুষ্ঠানের এ পর্যায়ে শুনব ইসলামের দৃষ্টিতে অধীনস্থদের প্রতি আচরণ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা। আলোচনা করছেন মাওলানা হাফিজুর রহমান।
5: বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। মানুষের প্রাপ্য অধিকার প্রদান ইসলামের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ একটি বিষয়। মর্যাদার দিক দিয়ে ইসলামে ধনী গরিব সবাই সমান। জানমালের নিরাপত্তার অধিকার একই। মত প্রকাশের স্বাধীনতা অর্থাৎ বাক স্বাধীনতা সবার ক্ষেত্রে এক। একটি প্রতিষ্ঠান বা সংগঠনে বহু মানুষ একত্রে কাজ করেন, কেউ থাকেন প্রধান আর কেউ থাকেন অধীন, কেউ মালিক কেউ কর্মচারী। উভয় প্রকারের মানুষের সঙ্গে সুন্দর ও সম্মানজনক ব্যবহারের নির্দেশ দিয়েছে ইসলাম। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হল কাজের লোকদের সঙ্গে অত্যন্ত স্নেহপূর্ণ ও মানবিক আচরণ করা। তারা বড় ধরনের কোনো ভুল করে বসলে মমতার সঙ্গে সতর্ক করে শুধরে দিতে হবে, আর ছোট ভুল প্রকাশ পেলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে হবে। বিখ্যাত সাহাবী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু দীর্ঘ 10 বছর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের ও বাইরের নানা কাজ করেছেন। তার সঙ্গে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল সে বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, আমি মদিনায় 10 বছর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছি। আমি ছিলাম অল্প বয়স্ক বালক, আমার সব কাজ রসুলের মর্জি মাফিক হতো না, কিন্তু এই দীর্ঘ সময় তিনি কখনো আমাকে ধমক দেননি এবং বলেননি যে এটা কেন করেছো বা এটা কেন করনি। ইসলামের শিক্ষা হচ্ছে তাদেরকেও নিজেদের মানের খাবার ও পোশাক প্রদান করা। হাদিসে এসেছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা তোমাদের ভাই, আল্লাহ তাআলা তাদেরকে তোমাদের অধীনস্থ করেছেন, অতএব তোমরা যা খাও তাদেরকেও তা খাওয়াও, আর তোমরা যা পরো তাদেরকেও তা পরিধান করাও। তাদেরকে সাধ্যাতীত কোনো কাজের আদেশ করো না, যদি করেই থাকো তবে তাদেরকে সহযোগিতা করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কারো সামনে তার সেবক খাবার পরিবেশন করে, তখন সে যদি সেবককে সঙ্গে বসাতে না পারে তাহলে এক লোকমা বা 2 লোকমা যেন তার হাতে তুলে দেয়, কেননা খাবার তৈরির কষ্ট কেলেস সেই সহ্য করেছে। মানুষের জীবিকা নির্বাহের প্রয়োজনে কোনো না কোনো ভাবে কারো অধীনে চাকরি করার প্রয়োজন হয়। এ অবস্থায় যিনি ওই অফিসের বা প্রতিষ্ঠানের মালিক অনেক সময় অধীনস্থদের সাথে খারাপ আচরণ করে থাকেন। বেশি কাজ করিয়ে নিয়ে কম পারিশ্রমিক দেয়া, শারীরিক ও মানসিক নির্যাতন, বিনা কারণে বেতন দিতে দেরি করা বা ঘোরানো ইত্যাদি আজকাল খুব সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। এবার আসুন আমরা অধীনস্থ বিষয়টি বুঝে নিই। অধীনস্থ বললে সাধারণত চাকরির ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের অধীনে যারা কাজ করেন তাদেরকে বুঝি, কিন্তু অধীনস্থ শব্দটি আসলে ব্যাপক অর্থ প্রদান করে। পিতামাতার অধীনে তাদের সন্তান সন্ততি, স্বামীর অধীনে স্ত্রী, শিক্ষকের অধীনে শিক্ষার্থী, অফিস প্রধানের অধীনে কর্মচারী, রাজনৈতিক নেতাদের অধীনে কর্মী, কাজের লোকেরাও আমাদের মতোই মানুষ, তাই তাদের মানবীয় দুর্বলতাগুলো মেনে নেওয়া উচিত ও ভুল হয়ে গেলে ক্ষমা করা উচিত। একবার এক সাহাবী এসে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রসুল, আমি আমার কাজের লোককে কতবার ক্ষমা করব? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, তারপর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রতিদিন 70 বার। অধীনস্থ লোকদের সঙ্গে আমাদের আচরণ যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী ভালোবাসার আচরণ হয় তাহলে এদের মুখে হাসি ফুটবে আর এদের খুশিতে হেসে উঠবে আমাদের সমাজ ও চারপাশ। ইবনুল কাইয়িম রহমতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি আল্লাহর বান্দাদের প্রতি কোমলতা প্রদর্শন করে আল্লাহও তার প্রতি কোমল হন, যে তাদের প্রতি দয়া করে আল্লাহও তার প্রতি দয়া করেন, যে তাদের প্রতি অনুগ্রহ করে তিনিও তার উপর অনুগ্রহ করেন, যে তাদেরকে দান করে তিনিও তাকে দান করেন, যে তাদেরকে উপকার করে তিনিও তাকে উপকৃত করেন, যে তাদের দোষ ত্রুটি গোপন রাখে তিনিও তার দোষ ত্রুটি ঢেকে রাখেন। মোট কথা, কোন ব্যক্তি আল্লাহর সৃষ্টিকুলের সাথে যেমন আচরণ করে দুনিয়া ও আখেরাতে আল্লাহও তার সাথে সেইরূপ আচরণ করেন। সুতরাং সৃষ্টিকুলের সাথে বান্দার ব্যবহারের মাত্রা অনুযায়ী তার প্রতি আল্লাহর ব্যবহারের ধরন নির্ণীত হয়। হাবিব আবু মোহাম্মদ রহমতুল্লাহ আলহি বলেন, নিশ্চয়ই মানুষের অন্যতম সৌভাগ্যবান হল সেই ব্যক্তি যার মৃত্যুর সাথে সাথে তার পাপগুলো নিশ্চিহ্ন হয়ে যায়। আমিও এমনই একটি মৃত্যু কামনা করি যে মৃত্যুর মাধ্যমে আমার সাথে এই দুনিয়ার সকল লেনদেন শেষ হয়ে যায়। আমার জানাজার নামাজে কোনো পাওনাদার উপস্থিত হবে না। হাশরের ময়দানে যখন আমার হিসাব নেওয়া হবে তখন কেউ এসে বলবে না, এই ব্যক্তি আমার অমুক হক নষ্ট করেছে। আমি যেন সেদিন আল্লাহকে বলতে পারি, আমি দুনিয়ার বুকে মানুষের প্রতি ইহসান করেছি, আজ আমি আপনার ইহসানের প্রত্যাশী। মহান আল্লাহ তাআলা আমাদেরকে কামিয়াবি দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
0: সব শেষে থাকছে মাসআলা মাসাইল নিয়ে সাজানো আপনাদের পাঠানো জিজ্ঞাসার জবাব দান পর্ব। জবাব দিচ্ছেন মুফতি উবাইদুল্লাহ।
6: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
0: প্রশ্ন করেছেন মোহাম্মদ আব্দুল হাকিম ফুলতলা খুলনা থেকে। আমি ঢাকায় পড়াশোনা করি, আমার বাড়ি খুলনার ফুলতলায়। ঢাকা থেকে বাড়ি যাওয়ার সময় গোপালগঞ্জ সদরে জোহর নামাজ আদায় করি। মুসাফির হওয়ার কারণে কসর করি। বাড়িতে পৌঁছে দেখি তখনও জোহরের নামাজের অক্ত বাকি আছে। আমি জানতে চাচ্ছি এক্ষেত্রে মুকিম হওয়ার পর কি জোহরের নামাজ পুনরায় চার রাকাত পড়তে হবে?
6: প্রিয় শ্রোতা, না, আপনাকে মুকিম হওয়ার পর ওই নামাজ পুনরায় পড়তে হবে না। কেননা মুসাফির অবস্থায় কোনো নামাজ কসর আদায় করার পর ওই অক্তের মধ্যে মুকিম হয়ে গেলেও তা পুনরায় পড়ার বিধান নেই।
0: প্রশ্ন করেছেন মোসাম্মদ মাহবুবা নাজিরপুর পিরোজপুর থেকে। ব্যস্ততার কারণে গতকাল আমার মাগরিবের নামাজ পড়তে বিলম্ব হয়ে যায়। নামাজে দাঁড়ানোর সময় সন্দেহ হয় যে মাগরিবের অক্ত বাকি আছে, মাগরিবের অক্ত বাকি আছে না এশার অক্ত শুরু হয়ে গেছে। তখন এমন সন্দেহ নিয়ে এ নিয়তে নামাজ পড়লাম যে আজকের মাগরিবের নামাজ আদায় করছি। নামাজ শেষে খোঁজ নিয়ে জানতে পারলাম নামাজে দাঁড়ানোর আগেই মাগরিবের অক্ত শেষ হয়ে গেছে। হযরতের নিকট প্রশ্ন হল, এমন সন্দেহ নিয়ে এভাবে আদায়কৃত নামাজ কি সহি হয়েছে?
6: আপনার নামাজ আদায়ের সময় অক্ত থাকা না থাকার ব্যাপারে সন্দেহ থাকলেও যেহেতু ওই দিনের মাগরিবের নিয়তেই তা পড়েছেন, তাই আপনার নামাজ সহি হয়েছে। তবে তা যেহেতু অক্ত চলে যাওয়ার পর সম্পন্ন হয়েছে, তাই তা কাজা হিসাবে আদায় হয়েছে, এটা কাজার মধ্যে গণ্য হয়ে যাবে, কাজী এই নামাজ আপনার হয়ে গেছে।
0: প্রশ্ন করেছেন মোসাম্মদ হাবিবা বাগেরহাট থেকে। কিছুদিন আগে এক বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে দেখি সে ছাগলের চামড়া শুকিয়ে একটি জায়নামাজ বানিয়েছে। তা দেখে আমার খুব পছন্দ হয়। আমার ইচ্ছা যে আমি যে আকিকা করব তার চামড়া দ্বারা জায়নামাজ বানিয়ে নামাজ আদায় করার জন্য ব্যবহার করব। এটি কি আমার জন্য জায়েজ হবে? জানালে উপকৃত হব।
6: বোন হাবিবা, হ্যাঁ, আপনার আকিকার পশুর চামড়া আপনি ব্যবহারের জন্য জায়নামাজ বানাতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। আকিকা করার পরে সেই পশুর চামড়া আপনি নিজে জায়নামাজ হিসাবে ব্যবহার করতে পারেন, এতে কোনো সমস্যা হবে না।
0: প্রশ্ন করেছেন মোহাম্মদ তামিম বরিশাল থেকে। আমরা কয়েকজন বন্ধু আরেক বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। খাবারের দস্তরখানে এক বন্ধু আমার প্লেটে গরুর গোশত তুলে দেওয়ার ব্যাপারে অনেক জোরাজোরি করে। তখন আমি বলে ফেলি, আল্লাহর কসম, আমি গোশত খাব না। আমার কসম দ্বারা উদ্দেশ্য ছিল ওই সময় আমাকে জোর করে যে গোশত খাওয়াতে চাচ্ছিল তার ব্যাপারে কসম করা, কিন্তু আমার ব্যবহৃত বাক্যটি যেহেতু ব্যাপক ধরনের ছিল, তাই আমার সংশয় হচ্ছে যে আগামীতে যে কোনো সময় গোশত খেলেও কসম ভঙ্গ হবে কিনা, দয়া করে বিষয়টি জানিয়ে বাধিত করবেন।
6: প্রিয় শ্রোতা মোহাম্মদ তামিম, আপনার প্রশ্নের বর্ণনা অনুযায়ী আল্লাহর কসম আমি গোশত খাব না কথাটি ব্যাপক শব্দে বললেও এর দ্বারা যেহেতু আপনার উদ্দেশ্য ছিল কেবল সে সময় গরুর গোশত না খাওয়া, অর্থাৎ ওই মজলিসে ওই গরুর গোশত যেটা নিয়ে আপনাকে পীড়াপিড়ি জোরাজুরি করা হচ্ছে, কেবলমাত্র ওই গোশতকে কেন্দ্র করেই আপনি বলেছেন আল্লাহর কসম খাব না, পরবর্তীতে গরুর গোশত খাবেন না বা অন্য কোনো হালাল পশুর গোশত খাবেন না এমন উদ্দেশ্য আপনার ছিল না, তাই পরবর্তীতে হালাল কোনো পশুর গোশত খেলে বা গরুর গোশত খেলে আপনার কসম ভঙ্গ হবে না, কাজী পরবর্তীতে আপনি গরুর গোশত বা অন্য কোনো হালাল প্রাণীর গোশত খেতে পারবেন।
0: প্রশ্ন করেছেন মোহাম্মদ আয়াতুল্লাহ বাগেরহাট কচুয়া থেকে। আমাদের এলাকায় এক লোক মারা যান, আমি তার জানাজায় শরিক হই। আমি জুতা খুলে জুতার উপর দাঁড়াই, তখন আমার পাশের এক মুরব্বী বললেন, জুতার উপর দাঁড়িয়ে নামাজ পড়লে নামাজ আদায় হয় না, মাটির উপর দাঁড়িয়ে নামাজ পড়তে হয়। জানার বিষয় হল ওই মুরব্বীর কথা কি ঠিক?
6: জুতার উপরের অংশে নাপাকি না থাকলে জুতার উপরে দাঁড়িয়ে জানাজা নামাজ পড়তে কোনো সমস্যা নেই, কিন্তু জুতার উপরের অংশে নাপাক থাকলে জুতা খুলে খালি পায়ে দাঁড়াতে হবে। যদি জুতার উপরে এবং নিচে পুরো জুতা পবিত্র থাকে এবং যে জায়গায় দাঁড়িয়ে আপনি জানাজা পড়ছেন সেই স্থানটাও পবিত্র হয়, তাহলে জুতা পরেও জানাজার নামাজ পড়া জায়েজ আছে।
0: প্রশ্ন করছেন মোহাম্মদ বাহাদুর ডুমুরিয়া খুলনা থেকে। আমি একটি মোবাইল কিনি, এরপর আমি জানতে পারি মোবাইলটি অন্য এক ব্যক্তির, যা বিক্রেতা তার থেকে চুরি করেছে। তারপর আমি বিক্রেতার কাছে মোবাইলটি ফেরত দিয়ে এর মূল্য চাই, কিন্তু ওই লোক রাজি হচ্ছে না। এখন আমি জানতে চাই এখন আমার করণীয় কি, ওই লোক যদি মোবাইল ফেরত না নেয় তাহলে কি আমি তা ব্যবহার করতে পারব?
6: চমৎকার প্রশ্ন করেছেন শ্রোতা বন্ধু মোহাম্মদ বাহাদুর। মোবাইলটি যেহেতু চুরিকৃত মোবাইল, তাই তা ব্যবহার করা আপনার জন্য বৈধ হবে না। আপনি জেনে শুনে চুরিকৃত মোবাইল ব্যবহার করবেন এটা ঠিক নয়। এক্ষেত্রে বিক্রেতা মোবাইল ফেরত না নিলেও আপনার জন্য ব্যবহার করা ঠিক হবে না, শরীয়তসম্মত হবে না। আর আপনি যেহেতু মোবাইলের মালিককে চেনেন, আপনি জানেন এই মোবাইলের প্রকৃত মালিককে, তাই এই মোবাইলের আসল মালিকের কাছে মোবাইলকে পৌঁছে দিতে হবে। এবং এক্ষেত্রে বিক্রেতার দায়িত্ব হল মোবাইলের মূল্য দিয়ে দেওয়া, কারণ তিনি অন্যের সম্পদ চুরি করে, অন্যের বস্তু চুরি করে বিক্রি করেছেন, এই বিক্রিকৃত অর্থ তার জন্য ভোগ করা ঠিক নয়। আর যদি সে ফেরত না দেয় তাহলে সে গুনাহগার হবে। তবে আপনার জন্য করণীয় হবে আপনি জেনে শুনে চুরিকৃত মোবাইল ক্রয় করবেন না।
0: প্রশ্ন করেছেন মোহাম্মদ আব্দুল্লাহ মামুন ডেমরা ঢাকা থেকে। আমি আমার খালাতো ভাইকে 5 লক্ষ টাকা দিয়ে কাপড়ের ব্যবসা করতে বলি, তার সাথে এভাবে চুক্তি করিয়ে বছর শেষে লাভ লোকসান হিসাব করে যা লাভ হবে তার 45% আমি নেব আর 55% তুমি নেবে। আর যেহেতু সংসার চালানোর জন্য তোমার টাকা প্রয়োজন, তাই প্রতি মাসে তুমি 8,000 টাকা বেতন হিসাবে নেবে। এভাবে আমরা ব্যবসা শুরু করব। এমন সময় একজন বলল, আমার খালাতো ভাইয়ের জন্য প্রতি মাসে 8,000 টাকা বেতন নির্ধারণের কারণে নাকি আমাদের ব্যবসা চুক্তি শরিয়াত সম্মত হয়নি, বিষয়টির সমাধান জানিয়ে বাধিত করবেন।
6: সম্মানিত শ্রোতা মোহাম্মদ আব্দুল্লাহ মামুন, অনেক অনেক ধন্যবাদ, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আপনার প্রশ্নের উত্তর হল, আপনার জন্য 45% আর আপনার খালাতো ভাইয়ের জন্য 55% লভ্যাংশ নির্ধারণ করার চুক্তি সহিহ আছে, শরীয়ত সম্মত আছে, কিন্তু আপনার খালাতো ভাইয়ের জন্য মাসিক বেতন ধার্য করা সহিহ হয়নি, কারণ এক পক্ষের পুঁজি আর অপর পক্ষের শ্রম আছে, এমন কারবারে কোনো পক্ষের জন্য নির্ধারিত কিছুর শর্ত করা শরীয়ত সম্মত নয়। তবে এ কারণে আপনার মূল চুক্তিটি বিনষ্ট তথা ফাসেদ হয়ে যায়নি। সুতরাং এই চুক্তি অনুযায়ী ব্যবসা করলে আপনার খালাতো ভাই তার শ্রমের বিনিময়ে শুধু ধার্যকৃত লভ্যাংশই পাবেন। প্রতি মাসে 8,000 টাকা করে যে বেতন পাওয়ার কথা ছিল এটা তিনি পাবেন না।
0: আপনাদের প্রিয় সাপ্তাহিক ধর্মীয় ম্যাগাজিন অনুষ্ঠান সিরাতুল মুস্তাকিম আজ এ পর্যন্ত। শ্রোতা বন্ধুরা, আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশা সবসময়। শ্রোতা বন্ধুরা, আপনারা অনুষ্ঠান সংক্রান্ত সুচিন্তিত মতামত জানিয়ে চিঠি লিখতে পারবেন আমাদের কাছে। চিঠি লেখার ঠিকানা প্রযোজক সিরাতুল মুস্তাকিম, প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার খুলনা। এছাড়া আমাদের ইমেইল করতে পারেন এই ঠিকানায় siratul@gmail.com। মহান আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের সরল সঠিক পথে পরিচালনা করুন, এই প্রত্যাশায় আজকের অনুষ্ঠান শেষ করছি। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
7: এতক্ষণ সাপ্তাহিক ধর্ম বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সিরাতুল মুস্তাকিম শুনলেন। পরিচালনা করেছেন মাওলানা কারি ইকরামুল কবির, সম্পাদনা করেছেন শেখ ইলিয়াস আহমেদ, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম, প্রযোজনা ফাহাদ হোসেন মোল্লা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন বাংলা খবর। ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি কামরুন্নেসা চৌধুরী। প্রধানমন্ত্রী তারিক রহমান বিশ্ব মানবতা ও শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের যে কোনো উদ্যোগের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করে বলেছেন, প্রত্যেক দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল একটি সমঝোতামূলক বিশ্ব সমাজ প্রতিষ্ঠার কেন্দ্রবিন্দু হিসেবে জাতিসংঘকে দেখতে চায় বাংলাদেশ। তিনি বাংলাদেশ সময় আজ ভোর চারটায় নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে দেওয়া ভাষণে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এমন একটি শান্তিময় ও মানবিক বিশ্ব সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা করে, যেখানে মারণাস্ত্রের পরিবর্তে যুক্তি, তর্ক, কূটনীতি, শিক্ষা ও মানবতা হবে পরিবর্তনের হাতিয়ার। বাংলাদেশে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দুর্দশার কথা তুলে ধরে তারিক রহমান বলেন, বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের মাতৃভূমি মিয়ানমারে নিরাপদে ফিরিয়ে নেওয়াই এই সমস্যার একমাত্র সমাধান। প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ প্রায় দেড় দশকে ফ্যাসিবাদী শাসন শোষণে ক্ষতবিক্ষত বাংলাদেশ মেরামতের জন্য সরকার রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন অর্থাৎ 3R কৌশল অনুসরণ করছে। তারিক রহমান বলেন, তার সরকার জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে চায়। প্রধানমন্ত্রী তারিক রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবেলায় বৈশ্বিক কার্বন নিঃসরণ দ্রুত কমানো এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি নিউ ইয়র্কের স্থানীয় সময় গতকাল সকালে জাতিসংঘ সদর দপ্তরে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে সৃষ্ট অস্তিত্ব সংকট মোকাবেলায় আয়োজিত উচ্চ পর্যায়ের বৈঠকে এ আহ্বান জানান। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে দূরদর্শী, দৃঢ় প্রতিজ্ঞ ও দিক নির্দেশনামূলক ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রী তারিক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রীর ভাষণে বাংলাদেশের জাতীয় স্বার্থ, জনগণের আকাঙ্ক্ষা এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুতে দেশের অবস্থান সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। এ ভাষণ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা ও অবস্থানকে আরও সমুন্নত করবে বলে তিনি আশা প্রকাশ করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর একই পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রধানমন্ত্রী তারিক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়াকে রাষ্ট্রপতি একটি জাতির জন্য গৌরবময় ঘটনা হিসেবে উল্লেখ করেন। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারিক রহমান বিশ্বশান্তি, মানবতা, গণতন্ত্র, মানবাধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পক্ষে কথা বলেছেন বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রীর ভাষণ প্রসঙ্গে মাহদি আমিন বলেন, প্রধানমন্ত্রী তারিক রহমান বাংলাদেশের অভ্যন্তরীণ উন্নয়ন পরিকল্পনার পাশাপাশি বিশ্ব শান্তি, ফিলিস্তিনিদের অধিকার এবং জাতিসংঘের মাধ্যমে শান্তি, সমৃদ্ধি ও ঐক্য প্রতিষ্ঠার বিষয়ে কথা বলেন। ইরান, তাইওয়ান ও বাণিজ্যিক ইস্যুতে কোনো সিদ্ধান্ত ছাড়াই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার বৈঠক শেষ হয়েছে। বৈঠকে শি জিনপিং তাইওয়ান প্রশ্নে অবস্থান নেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে বিচক্ষণতা অবলম্বনের আহ্বান জানান। একই সঙ্গে তিনি তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার যুদ্ধ বন্ধে গত জুনে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুসরণের উপর গুরুত্বারোপ করেন। তবে এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। রাষ্ট্রীয় নৈশভোজ শি জিনপিং বলেন, পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিকে বৈশ্বিক শক্তি হিসেবে যুক্তরাষ্ট্র ও চীনের দায়িত্বশীল কাজ করতে নতুন ধরনের দৃষ্টিভঙ্গি প্রয়োজন। খেলার খবর, ফুটবল। ইন্দোনেশিয়ার জাকার্তায় ফিফা আসিয়ান কাপ ফুটবলের গ্রুপের প্রথম ম্যাচে এখন মালয়েশিয়ায় মোকাবেলা করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ ম্যাচে 2-0 গোলে পিছিয়ে রয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ উড়িষ্যা ও তৎসংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ এলাকায় অবস্থানরত স্থল গভীর নিম্নচাপটি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে স্থল নিম্নচাপ আকারে বর্তমানে উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৫টায় ইংরেজিতে।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। স্টুডিওর ঘড়ির সময় বিকেল ৪:০৫। আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ছায়াছবির গান শোনার জন্য। সুপ্রিয় শ্রোতা, প্রথমে শোনাব আকাশ ছোঁয়া ভালোবাসা ছায়াছবি থেকে গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন এসআই টুটুল। নজর না লাগে যায়।

ভালোবাসা মানুষের জন্য কিন্তু আকাশ ছোঁয়া ভালোবাসা থাকে, আর তার উপরে যেন একদম নজর না লাগে। সুপ্রিয় শ্রোতা, এবারে শোনাবো বধু তুমি কার ছায়াছবি থেকে গান। এবার গানটিতে শিল্পী রিঙ্কু।

0: সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বাংলা ছায়াছবির গান। এবারে শোনাব চাচু ছায়াছবি থেকে গান। যুগলে কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর ও দীঘি।
1: কি গল্প কুমু, হরপরের?
2: না না, আজকে তোমার নিজের গল্প বলো।
1: আমার নিজের গল্প? না না, আমার নিজের কোনো গল্প নাই, যা আছে সব নিয়তির খেলা।
2: তাই বলো। তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়?

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। সুপ্রিয় শ্রোতা, এবারে শোনাব এক বুক ভালোবাসা ছায়াছবি থেকে, যুগলে কণ্ঠ দিয়েছেন আসিফ ও কনক চাপা।

তাই তো সুপ্রিয় শ্রোতা, ধীরে ধীরেই তো ভালোবাসা তৈরি হয়। প্রথমে ভালো লাগা, তারপরে ভালোবাসা। এবারে আরেকটি ভালোবাসার গান শোনাবো মনে প্রাণে আছো তুমি ছায়াছবি থেকে গান, এবং গানটিতে যুগলে কণ্ঠ দিয়েছেন ইন্দ্রকিশোর ও কনক চাঁপা।

সুপ্রিয় শ্রোতা, এই গানটির সাথে শেষ হল আজকের বাংলা ছায়াছবির গান। বাংলাদেশ বেতার খুলনা, এবারে শুনবেন নাতে রাসুল, শিল্পী হারুনা রশিদ, গীতিকার কাজী নজরুল ইসলাম।

0: Natera sulti shunlen.
1: হে ইমানদারগণ, তোমরা ইনসাফের ওপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতামাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের ওপর দম্প ভরে চলিও না। নিশ্চয় আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। আর তুমি নিচলনে মধ্য পন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্ন স্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। আল কোরআন বাংলাদেশ বেতার খুলনা, এখন প্রচারিত হচ্ছে পবিত্র আসরের নামাজের আজান ও দোয়া।

0: الدعوة التامة الصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعث مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আল্লাহ তাআলা সমস্ত আমলের মধ্যে হতে কেবল ওই আমলকেই গ্রহণ করেন যা একমাত্র তারই সন্তুষ্টির জন্য করা হয়। গোপনে দান সাদগা করা আল্লাহ তাআলার ক্রোধকে প্রশমিত করে। আল হাদিস।
3: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন আল্লাহ পাকের শানে হামদ। এবার শিল্পী রাজু আহমেদ, গীতিকার আব্দুল হাই আল হাদি।
4: শুনিল আকাশ শ্যামল মাটি সবই তোমার দান, আপন রূপে মহান তুমি সর্বশক্তিমান।

আপন রূপে মহান তুমি, সর্বশক্তিমান খরদাহে সৃষ্টি যখন ধুকে ধুকে মরে, খরদাহে সৃষ্টি যখন ধুকে ধুকে মরে, তোমার দয়া তখন জানি বৃষ্টি হয়ে ঝরে, তোমার দয়া তখন জানি বৃষ্টি হয়ে ঝরে, তোমার দয়ায় যাই মুছে যায় ধরার কল্যাণ, শুনিল আকাশ শ্যামল মাটি সবই তোমার দান, আধার রাতে চন্দ্র তারা আলো দিয়ে যায়, আধার রাতে চন্দ্র তারা আলো দিয়ে যায়, সূর্য শিখায় তোমার দয়া বিশ্ববাসী পায়, সূর্য শিখায় তোমার দয়া বিশ্ববাসী পায়, সর্বজীবে পরাণ ভরে

0: পাথর মাটি সবই তোমার দান, আপন রূপে মহান তুমি সর্বশক্তিমান।
1: আল্লাহ পাকের শানের হামদ পরিবেশিত হলো।
2: দেশকে ভালোবাসুন, দেশের কল্যাণে সর্বদাই নিজেকে আত্মনিয়োগ করুন। দেশের ক্ষতি হয় এমন কোনো কাজে লিপ্ত হবেন না। দেশের ধূলিকণা পর্যন্ত কেউ আমাদের আলিঙ্গন করা উচিত, আমাদের ভালোবাসা উচিত, সর্বোচ্চ দিয়ে হলেও দেশের সম্পদ রক্ষা করা উচিত। সুপ্রিয়শ্রোতা, আপনি শুনছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রকে। এখন শোনাচ্ছি একটি দেশের গান। শিল্পী খুরশিদ হাসান খান গানের কথা লিখেছেন গোলাম সারোয়ার শলোক।

আমরা বাংলাদেশকে অনেক ভালোবাসি। শুনছিলেন দেশের গান, শিল্পী ছিলেন শাম্মী আক্তার ও মোহাম্মদ রফিকুল আলম। গানটি লিখেছিলেন মোহাম্মদ রফিকুজ্জামান। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্টজ এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। এখন শুনবেন ইংরেজি খবর, ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: Assalamu alaikum, 5 p.m. This is Bangladesh Better, the news read by Tasnova Bashar. Prime Minister Tariq Rahman has reaffirmed Bangladesh's support for all United Nations initiatives aimed at establishing global humanity and world peace, calling for resolving conflicts and through dialogue, diplomacy and mutual cooperation. He said this while addressing the general debate of the 81st session of the United Nations General Assembly at the UN headquarters today. The Prime Minister said human-made conflicts had created unrest in many countries, resulting in large-scale displacement and humanitarian crisis, while wars and conflicts were also putting severe pressure on the world economy. In this perspective, Tariq Rahman mentioned the Rohingya crisis in Bangladesh and said the only solution to this crisis is the safe return of the displaced Rohingya population to their homeland and in Myanmar. Prime Minister said his government is pursuing a three-R strategy, recovery, restoration and reconstruction, to repair Bangladesh ravaged by more than 1.5 decades of fascist rule and exploitation. He said his government wants to establish such a peaceful and stable country where the youth will be able to realize their dream, women's security will be ensured and children will get a favorable atmosphere to flourish their inherent talent. Prime Minister Tariq Rahman has called for 4 urgent global actions to tackle the growing threat of sea level rise. He made the call at a high-level meeting on addressing the existential threat posed by sea level rise held at the United Nations headquarters yesterday. The 4 actions are faster and deeper cuts in global emissions, accessible adaptation finance, wider access to climate-smart technologies, and stronger international cooperation to address climate-induced displacement and damage happening in countries like Bangladesh. President Mirza Fakhrul Islam Alamgir has extended his heartfelt congratulations and greetings to Prime Minister Tariq Rahman for delivering a visionary, resolute and guiding speech at the 81st session of the United Nations General Assembly. The President conveyed his congratulations to the Prime Minister through a congratulatory message today. In the message, the President said the Prime Minister's speech clearly highlighted Bangladesh's national interests, aspirations of its people and the country's position on important global issues. He expressed hope that the speech would further uphold Bangladesh's dignity and position in the global arena. The President described Prime Minister Tariq Rahman's address to the UN General Assembly following in the footsteps of his father, Shahid President Zia-ur Rahman, and mother, former Prime Minister Begum Khaleeda Zia, as a glorious event for the nation. The government is set to launch a special measles rubella vaccination campaign across the country tomorrow. The campaign aims to bring about 34 lakh unvaccinated children at aged 6 months to below 5 years under vaccination coverage. Health and Family Welfare Minister Sardar Mohammad Sakat Hussain will inaugurate the campaign at the TNT playground at Koral in the city's Bonani area at 9 a.m. State Minister for Health and Family Welfare Dr. M. M. Muhit will join the inaugural function as the special guest. Military chiefs from Saudi Arabia, Turkey, and Pakistan are set to meet in Saudi Arabia to discuss support for Riyadh under a joint defense pact. The meeting comes after Houthi fighters launched missile and drone attacks on Saudi targets. Saudi authorities say they intercepted 6 ballistic missiles. Saudi Arabia's Grand Mufti has also called on troops to be prepared to fight the Iran-aligned Houthis. The 3 countries signed a joint defense agreement in August under which an attack on one member is considered an attack on all 3. Football and Bangladesh began their FIFA ASEAN Cup campaign with a 3-0 defeat to Malaysia in the opening match at Jakarta in Indonesia today. Dhaka Meteorological Office says the land deep depression over South Odisha and North Andhra Pradesh moved north-northwestwards and weakened into a land depression over Odisha and adjoining area. It is likely to move north-northwestwards farther and weaken gradually. Under its influence, steep pressure gradient lies over North Bay. Squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Pyra have been advised to keep hoisted local cautionary signal number 3. Repeat local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to remain close to the coast and proceed with caution till further notice. Meanwhile, forecast by Little Wantana says there is no inland reverse warning and no signal is to be hoisted. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি এস এম খায়রুল আলম। চলতি অর্থবছরের পহেলা জুলাই থেকে তেইশে সেপ্টেম্বর পর্যন্ত দেশে 8.02 বিলিয়ন মার্কিন ডলারের রেমিটেন্স এসেছে। গত অর্থবছর একই সময় এসেছিল 7.06 বিলিয়ন ডলার। এ সময় রেমিটেন্স প্রভাব বেড়েছে 13.6%। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সেপ্টেম্বরের প্রথম 23 দিনে প্রবাসী বাংলাদেশিরা 2.19 বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। গত বছর একই সময় এসেছিল 2.16 বিলিয়ন ডলার। এই হিসাবে সেপ্টেম্বরের রেমিটেন্স প্রভাব বেড়েছে 1.5%। শুধু 23 সেপ্টেম্বর দেশে 62 মিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে। ধারাবাহিকভাবে রেমিটেন্স প্রবাহ বাড়ায় দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহ জোরদার হচ্ছে এবং সামগ্রিক বহিঃখাতের স্থিতিশীলতায় তা ইতিবাচক ভূমিকা রাখছে। চলতি অর্থবছরের প্রথম 2 মাসে প্রতিবেশী দেশ ভারতে বাংলাদেশের পণ্য রপ্তানি বেড়েছে 7.67%। এতে দেশটির বাজারে বাংলাদেশি পণ্যের চাহিদা বাড়ার পাশাপাশি ভারতে রপ্তানি আরও বাড়ানোর সম্ভাবনাও তৈরি হয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির দেশভিত্তিক রপ্তানি তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের জুলাই আগস্ট সময়ে ভারতে বাংলাদেশের 33.52 কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে। গত অর্থবছর একই সময়ে রপ্তানি পরিমাণ ছিল 31.13 কোটি ডলার। এক বছরের ব্যবধানে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে 2.39 কোটি ডলার। ইপিবি তথ্য অনুযায়ী শুধু জুলাই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে 15.37%। দেশে কৃষি উৎপাদন অব্যাহত রাখতে রবি ও বোরো মৌসুমে সারের চাহিদার তুলনায় 15,84,000 মেট্রিক টন বেশি সরবরাহ প্রস্তুত রাখা হয়েছে। একই সঙ্গে কৃষকের চাহিদা বিবেচনায় নিয়ে সময়মতো সার সরবরাহ নিশ্চিত করতে বর্তমান সরকার জেলাভিত্তিক চাহিদার বিপরীতে শতভাগ সার বরাদ্দের উদ্যোগ নিয়েছে। কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও মনিটরিং শাখা জেলাওয়ারি বরাদ্দ তালিকা থেকে এসব তথ্য জানা গেছে। সরকারি হিসেবে দেশের সারের চাহিদা 35,87,000 মেট্রিক টন, এর বিপরীতে সরবরাহের জন্য প্রস্তুত 51,71,000 মেট্রিক টন। আগামী মাসের জন্য ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপি সারের নির্ধারিত চাহিদার বিপরীতে সংশ্লিষ্ট জেলাগুলোতে সমপরিমাণ বরাদ্দ দেওয়া হয়েছে। রাজধানীর কুড়িলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় চলছে 3 দিনব্যাপী বাংলাদেশ লেদার অ্যান্ড ফুটওয়্যার এক্সপো 2026। আজ দ্বিতীয় দিনে সাপ্তাহিক ছুটির দিন থাকায় ক্রেতা দর্শনার্থীদের ভিড় ছিল লক্ষণীয়। প্রদর্শনীতে দেশ বিদেশের 250টির বেশি স্বনামধন্য কোম্পানির চামড়া ও চামড়াজাত পণ্য, জুতা এবং এখাতের বিভিন্ন প্রযুক্তি ও যন্ত্রপাতি প্রদর্শন করা হচ্ছে। আগামীকাল সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। আগামী 29 অক্টোবর 3 দিনব্যাপী বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার 2026 বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হবে। দেশের ট্যুর অপারেটরদের শীর্ষ সংগঠন ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টোয়াপ পর্যটনের প্রসার, ব্যবসায়িক সুযোগ সৃষ্টি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে এই মেলার আয়োজন করছে। 3 দিনব্যাপী এই আন্তর্জাতিক মেলায় ট্যুর অপারেটর, এয়ারলাইন্স, হোটেল, পর্যটন বোর্ড, ট্রাভেল এজেন্সি এবং পর্যটন খাতের অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠান অংশ নেবে। নেপাল, ভারত, সিঙ্গাপুর, মালদ্বীপ ও ফিলিপাইনের প্রতিনিধিরা ইতিমধ্যেই মেলায় অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, চীন, শ্রীলঙ্কা, পাকিস্তান, থাইল্যান্ড, ব্রুনাই, সৌদি আরব, মালয়েশিয়া ও আজারবাইজানের পর্যটন খাত সংশ্লিষ্ট প্রতিনিধিরাও এই আয়োজনের অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রা বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.55 টাকা, ক্রয় 122.55 টাকা, ইউরো বিক্রয় 141.97 টাকা, ক্রয় 139.41 টাকা, পাউন্ড স্টার্লিং বিক্রয় 165.20 টাকা, ক্রয় 162.14 টাকা, সৌদি রিয়াল বিক্রয় 33.13 টাকা, ক্রয় 32.47 টাকা, দিরহাম বিক্রয় 33.81 টাকা, ক্রয় 33.20 টাকা, কুয়েতি দিনার বিক্রয় 403.87 টাকা, ক্রয় 396.47 টাকা, সিঙ্গাপুর ডলার বিক্রয় 96.99 টাকা, ক্রয় 95.24 টাকা, মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 30.45 টাকা, ক্রয় 29.84 টাকা এবং থাই বাত বিক্রয় 3.71 টাকা, ক্রয় 3.64 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হলো, আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6:30।
2: বাংলাদেশ বেতার ঢাকা, সর্বশেষ আবহাওয়া পরিস্থিতি। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে আজ মধ্যরাত পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি শুনলেন।
3: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এখন শোনাব নজরুল সঙ্গীত। কণ্ঠ দিয়েছেন সূচনা রায়।

0: সূচনা রায়ের কণ্ঠে পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন।
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক, কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। জ্বর ও ব্যথায় কেবলমাত্র প্যারাসিটামল খেতে দিন। ডেঙ্গু জ্বর আক্রান্ত রোগীকে সবসময় মশারির ভেতর রাখুন এবং পর্যাপ্ত বিশ্রাম দিন ও তরল জাতীয় খাবার বেশি বেশি খেতে দিন। জ্বর হলেই আতঙ্কিত কিংবা ভীত হবেন না। ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিজ বাড়িতে চিকিৎসা নিন। জ্বর বেশি হলে বারবার মাথার পানি দিন ও ভেজানো তোয়ালে দিয়ে গা মুছে দিন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়।
2: বাংলাদেশ বেতার ঢাকা আয়োজনে এবার শুনবেন পল্লীগীতি। কণ্ঠ দিয়েছেন স্বপন কুমার বিশ্বাস, গীতিকার এবং সুরকার মনমোহন দত্ত।

0: দুখানি পল্লীগীতি শুনলেন, শিল্পী ছিলেন স্বপন কুমার বিশ্বাস।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি তৃতীয় পালার আয়োজনে। এ পালার অনুষ্ঠান উপস্থাপনায় নিশাত শাহরিয়ার এবং এস এম আসাদুজ্জামান। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ তৌহিদুল ইসলাম, লুৎফুন্নাহার মেরি এবং শাকিল আহমেদ। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন চমচমি দেওয়ান।
2: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আমাদের আয়োজনমালায় এখন রয়েছে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শামা আলী।

0: প্রিয় বন্ধুরা, পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন শামা আলী।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। শুরু হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে। গ্রন্থনা উপস্থাপনায় ডাক্তার মিন্টু চৌধুরী।
2: শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ডেঙ্গু সচেতনতামূলক বিশেষ অনুষ্ঠান ডেঙ্গু ঠেকাই একসাথে। আজ আমাদের আলোচনার বিষয় এক রোগী পাঁচজন সঙ্গী। শিরোনামটি শুনে হয়তো মনে হতে পারে একজন রোগীর পাশে পাঁচজন মানুষ থাকা তো ভালোই, অসুস্থ মানুষকে একা আবার হাসপাতালে পাঠানো যায় নাকি। অবশ্যই যায় না। অসুস্থ মানুষের পরিবারের সহযোগিতা প্রয়োজন, চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া প্রয়োজন, প্রয়োজনীয় তথ্য দেওয়া, চিকিৎসকের পরামর্শ বোঝা এবং রোগীর দেখাশোনার জন্য প্রয়োজন অনুযায়ী সীমিত সংখ্যক স্বজনের উপস্থিতিও দরকার হতে পারে। কিন্তু সমস্যা তৈরি হয় তখনই যখন একজন রোগীকে হাসপাতালে নিয়ে আসেন পাঁচজন, দশজন, কখনো তারও বেশি। রোগী একজন কিন্তু সঙ্গে আসা স্বজনের সংখ্যা অনেক, এর ফলে হাসপাতালে তৈরি হয় অনাকাঙ্ক্ষিত ভিড়। কিন্তু সবার একসঙ্গে হাসপাতালে থাকা কি সত্যিই রোগীর জন্য ভালো? কারণ দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা যেমন বাড়ছে, তেমনি আমাদের হাসপাতালগুলোতে ভর্তি রোগীর সংখ্যাও সে হারে বাড়ছে। তাই প্রতি রোগীর সাথে যদি একজনের অধিক স্বজন থাকেন তাহলে হাসপাতালে ভিড় বাড়বে, যা রোগীর চিকিৎসার স্বাভাবিক প্রক্রিয়াকে ব্যাহত করে। শ্রোতা বন্ধুরা, আমরা প্রিয়জনকে ভালোবাসি বলেই প্রিয়জন অসুস্থ শুনে হাসপাতালে ছুটে আসি। কিন্তু একজন রোগীর সঙ্গে অতিরিক্ত লোক হাসপাতালে এলে কয়েক ধরনের সমস্যা হতে পারে। যেমন ধরুন চিকিৎসার পরিবেশ। হাসপাতালে চিকিৎসক, নার্স, অন্যান্য স্বাস্থ্যকর্মীরা একই সময়ে অনেক রোগীর সেবা দেন। একটি ওয়ার্ডে বা জরুরি বিভাগে একজন রোগীর সঙ্গে সরকারি হাসপাতালে অনেক সময় বেডের থেকে অতিরিক্ত রোগী ভর্তি থাকে। সেখানে যদি প্রত্যেক রোগীর সঙ্গে অনেকজন স্বজন থাকেন তাহলে হাসপাতালের জায়গা ভিড়ে পরিণত হয়, ফলে রোগীর কাছে স্বাস্থ্যকর্মী, চিকিৎসা সেবা নিয়ে পৌঁছানোয় অনেক সময় কঠিন হয়ে পড়ে। রোগীর পরীক্ষা, রোগীকে এক জায়গা থেকে আরেকটা ওয়ার্ডে নিয়ে যাওয়া, জরুরি চিকিৎসা, এমন কাজের জন্য তো প্রয়োজন হাসপাতালে জায়গা। তাই হাসপাতাল কোনো ভিড়ের জায়গা নয়, এটা এমন একটি জায়গা যেখানে প্রতিটি মিনিট চিকিৎসার জন্য অতীব গুরুত্বপূর্ণ। তাই আমরা হাসপাতালে ভিড় বাড়াব না। আমরা অনেক সময় ভাবি বেশি মানুষ পাশে থাকলে বোধহয় রোগীর মন ভালো থাকবে। কখনো কখনো তা সত্যি, কিন্তু রোগী যদি জ্বরে দুর্বল থাকেন বা এই যে ডেঙ্গুতে যেমন তীব্র ব্যথা হয় সেরকম ব্যথায় আক্রান্ত থাকেন, অনেক বমি হয় বা শরীর খুব খারাপ থাকে, তখন কিন্তু এই ভিড় বা অনেক কথা বলা, প্রশ্ন করা, এগুলো তার জন্য আরও বেশি বিরক্তিকর বা ক্লান্তির কারণও হতে পারে। রোগীর জন্য বা রোগীর সুষ্ঠু চিকিৎসার জন্য প্রয়োজন শান্ত পরিবেশ, বিশ্রাম ও প্রয়োজনীয় চিকিৎসা। সুপ্রিয় শুধু আসুন এবার শুনে আসি একটি ডেঙ্গু বিষয়ক গান।

প্রিয় শ্রোতা, একটি হাসপাতালে শুধু ডেঙ্গু রোগী চিকিৎসা নিতে আসেন না, একই সময়ে অন্য অনেক রোগীও চিকিৎসা নিতে আসেন। কারো অবস্থা হয়তো গুরুতর, কারো জরুরি চিকিৎসা প্রয়োজন, কারো অস্ত্রোপচার হতে পারে, কারো বা শ্বাসকষ্ট। তাই একজন রোগীর স্বজন হিসেবে আমাদের দায়িত্ব হল আমাদের রোগীর যত্নের পাশাপাশি অন্য রোগীদের অধিকার ও প্রয়োজনের কথাও মনে রাখা। এছাড়াও হাসপাতালে সবসময় সংক্রমণের ঝুঁকি থাকে। হাসপাতাল এমন একটা জায়গা যেখানে বিভিন্ন রোগের অসুস্থ মানুষ ভর্তি থাকেন। অপ্রয়োজনীয় অনেক মানুষ হাসপাতালে যাওয়া আসা করলে বিভিন্ন সংক্রমণের সংস্পর্শে আসার সুযোগ বাড়ে, যার ফলে স্বজনরাও অসুস্থ হয়ে পড়তে পারেন। এছাড়া আপনার রোগী যে কারণে ভর্তি হয়েছেন, দেখবেন আপনার এই ভিড়ের কারণে তিনি সে রোগের পাশাপাশি হাসপাতালে অন্য রোগেও সংক্রমিত হয়ে যেতে পারেন। তাই প্রয়োজন ছাড়া অতিরিক্ত মানুষ হাসপাতালে উপস্থিতি না করাই উত্তম। প্রিয় শ্রোতা বন্ধু, একটি হাসপাতাল শুধু রোগীর পরিবারের জন্য নয়, এটি একটি জনসেবা প্রতিষ্ঠান। এখানে একই সময়ে অসংখ্য মানুষের চিকিৎসা চলছে। কেউ অপেক্ষা করছেন, কেউ আবার পরীক্ষা করাচ্ছেন, কেউ জরুরি চিকিৎসা নিচ্ছেন, কেউ জীবন মৃত্যুর সঙ্গে লড়ছেন। তাই হাসপাতালের জায়গা, চিকিৎসক, নার্স, বেড, জরুরি সেবা, এই সবের সম্পদ সীমিত। তাই আমরা যদি অপ্রয়োজনীয় ভিড় করি তাহলে সেই সীমিত জায়গা ও সময়ের উপর বা সম্পদের উপর চাপ পড়ে। তাই রোগীর সুষ্ঠু চিকিৎসা ও দ্রুত সুস্থতার জন্য আমাদের হাসপাতালে অতিরিক্ত ভিড় করা থেকে বিরত থাকা উচিত। ডেঙ্গু প্রতিরোধে আমাদের কাজ শুধু হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে শুরু হবে না। বাড়িতে যেন মশার প্রজননস্থল না থাকে সেটি নিশ্চিত করা জরুরি। ফুলের টবের নিচে পানি জমে আছে কিনা, বালতি বা ড্রাম খোলা পড়ে রয়েছে কিনা, পরিত্যক্ত বোতল, টায়ার বা পাত্র আপনার আশেপাশে কোথাও পড়ে আছে কিনা, বা ছাদে গিয়ে দেখুন কোথাও পানি জমে আছে কিনা, বাড়ির আশেপাশে পানি জমে থাকার আর কোনো সুযোগ রয়েছে কিনা, এইসবই আমাদের নিয়মিত দেখতে হবে। কারণ ডেঙ্গুর প্রজননস্থল যদি আমরা ধ্বংস করতে পারি তাহলে ডেঙ্গু মুক্ত দেশ করতে পারব। একজন ডেঙ্গু রোগীর চিকিৎসা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি নতুন রোগী যেন না হন সেটিও গুরুত্বপূর্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, নিজে সচেতন হন, পরিবারকে সচেতন করুন, ডেঙ্গু প্রতিরোধে আজ থেকেই সচেষ্ট হন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনায় শেষ করছি আমাদের আজকের আয়োজন।

0: ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা উপস্থাপনায় ছিলেন ডাক্তার মিন্টু চৌধুরী, সম্পাদনায় শেখ সাইফুল ইসলাম, প্রযোজনায় মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার, প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান সবুজ প্রান্তর।
1: সবুজ মানেই প্রাণ, মানুষের বেড়ে ওঠার নিরাপদ আশ্রয় সবুজ প্রকৃতি। আমাদের চারপাশের সবুজ যত বাড়বে পরিবেশ হবে বাসযোগ্য। আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে সবুজ প্রান্তর অনুষ্ঠান থেকে। আমাদের চারিপাশ সবুজ সজীব তৈরির কাজটি শুরু হয় নার্সারি থেকে। একই সঙ্গে নার্সারি হতে পারে আয় ও কর্মসংস্থানের একটি সম্ভাবনাময় ক্ষেত্র। নার্সারি গাছ বিক্রির সাথে সাথে পরিবেশ রক্ষার সঙ্গে যুক্ত একটি সৃষ্টিশীল পেশা। প্রিয় শ্রোতা, আজ সবুজ বাংলা পর্বে আমরা জানব অধিক লাভজনক ও সৃষ্টিশীল পেশা হিসেবে নার্সারির গুরুত্ব। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে উপস্থিত আছেন মোহাম্মদ আমিনুল ইসলাম, সোশিওলজিস্ট, সামাজিক বন উইং বন ভবন। চলুন তার কাছ থেকেই জেনে নিই নার্সারি পেশার সম্ভাবনা ও প্রয়োজনীয়তার কথা। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের স্টুডিওতে।
2: ধন্যবাদ আপনাকে।
1: প্রথমে জানতে চাইব অধিক লাভজনক পেশা হিসেবে নার্সারি, এই বিষয়টি একটু বুঝিয়ে বলুন।
2: সাধারণ অর্থে নিজের কর্মসংস্থানের ব্যবস্থা নিজে করাকে আত্মকর্মসংস্থান বলে। এর মাধ্যমে মানুষ স্বাধীনভাবে নিজস্ব পেশায় আত্মনিয়োগ করতে পারে। একজন মানুষ নিজের পাশাপাশি অনেক বেকার মানুষের।
3: এতক্ষণ ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। অনুষ্ঠান ঘোষণায় পীযূষ গোমস্তা, অধিবেশন তত্ত্বাবধানে শেখ ইমরান সাঈদ, প্রকৌশল তত্ত্বাবধানে শেখ আমির হোসেন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ সাইফুজ্জামান। এবার শুনবেন নাতের অচল।

অরভূমির গুলবাগিচায় ফুটলো একটি ফুল।

এতক্ষণ নাতি রাসূল শুনলেন। আর তোমাদের যে বিপদ আপদ ঘটে তা তো তোমাদের কৃতকর্মেরই ফল, তোমাদের অনেক অপরাধ তো আল্লাহ ক্ষমা করে দেন। আল কুরআন সূরা শুরা আয়াত 30। মানুষের কৃতকর্মের তরুণ জলে স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়ে, যার ফলে তাদেরকে তাদের কোনো কোনো কর্মের শাস্তি আল্লাহ আস্বাদন করান যাতে তারা সঠিক পথে ফিরে আসে। আল কুরআন সূরা রুম আয়াত 41। বাংলাদেশ বেতার খুলনা। খুলনা ও এর পার্শ্ববর্তী অঞ্চলের সময় অনুযায়ী এখন প্রচারিত হচ্ছে মাগরিবের নামাজের আজান ও দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: নিকৃষ্টতম ব্যক্তি সে যে অন্যের দুনিয়ার জন্য নিজের আখিরাতকে ধ্বংস করে, অর্থাৎ অন্যকে দুনিয়াবি ফায়দা পৌঁছানোর জন্য আল্লাহ তাআলার অসন্তুষ্টির কাজ করে নিজের আখিরাতকে নষ্ট করে। গোপনে দান সদকা করা আল্লাহ তাআলার ক্রোধকে প্রশমিত করে। যে ব্যক্তি এটা পছন্দ করে যে তার আয়ু দীর্ঘ হোক এবং তার রিজিক বাড়িয়ে দেওয়া হোক, সে যেন পিতামাতার সাথে সদ্ব্যবহার করে এবং আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখে। শ্রমিকের শরীরের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার ন্যায্য পারিশ্রমিক পরিশোধ করো। যে ব্যক্তি কোনো মুসলমানকে কোনো কাপড় দান করে, আর যতদিন তার গায়ে ওই কাপড় থাকে ততদিন সে আল্লাহ তাআলার হেফাজতে থাকে। আল হাদিস, বাংলাদেশ বেতার, খুলনা। এখন আল্লাহ পাকের শানে হামদ শুনবেন।

0: সেদ।
1: এতক্ষণ আল্লাহ পাকের শানে হামদ শুনলেন।
2: বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন দেশের গান। প্রথম গানটি শুনবেন সমবেত কণ্ঠে গীতিকার শেখ আবুল কাসেম মিঠু।

এবারে শুনবেন শেখ সিরাজুল ইসলামের কথায় সমবেত কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, এবারের গানটি শুনবেন সমবেত কণ্ঠে গানটির গীতিকার আবুল হায়াত মোহাম্মদ কামাল।

উমা ইসলামের কণ্ঠে আবু জাফরের লেখায়।

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক স্বাস্থ্যবার্তা। ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সম্ভাব্য লক্ষণ: হঠাৎ তীব্র জ্বর, মাথা ব্যথা, চোখের পিছনে ব্যথা, মাংসপেশি

0: শরীরে ব্যথা, গিরায় গিরায় ব্যথা, চিকুনগুনিয়ার ক্ষেত্রে খাবারে অরুচি, বমি বমি ভাব, বমি, পেটে ব্যথা, পাতলা পায়খানা, শরীরে লালচে দানা, গলা ব্যথা, নাক মুখ বা মাড়ি দিয়ে রক্ত পড়া এবং সর্দি কাশি ইত্যাদি।
1: আসসালামু আলাইকুম। সন্ধে 6:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছে মোহাম্মদ আব্দুল মুক্তাদির। প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব মানবতা ও শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের যে কোনো উদ্যোগের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করে বলেছেন, প্রত্যেক দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব প্রতি শ্রদ্ধাশীল একটি সমঝোতামূলক বিশ্ব সমাজ প্রতিষ্ঠার কেন্দ্রবিন্দু হিসেবে জাতিসংঘকে দেখতে চায় বাংলাদেশ। তিনি বাংলাদেশ সময় আজ ভোর 4:00 নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে দেওয়া ভাষণে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এমন একটি শান্তিময় ও মানবিক বিশ্ব সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা করে যেখানে মারণাস্ত্রের পরিবর্তে যুক্তি, তর্ক, কূটনীতি, শিক্ষা ও মানবতা হবে পরিবর্তনের হাতিয়ার। তারেক রহমান বলেন, বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের মাতৃভূমি মিয়ানমারে নিরাপদে ফিরিয়ে নেওয়াই এই সমস্যার একমাত্র সমাধান। প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ প্রায় দেড় দশকের ফ্যাসিবাদী শাসনে ক্ষতবিক্ষত বাংলাদেশ মেরামতের জন্য সরকার রিকভারি, রিস্টোরেশন ও রিকনস্ট্রাকশন অর্থাৎ 3R কৌশল অনুসরণ করছে। তারেক রহমান বলেন, তার সরকার জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে চায়। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে দূরদর্শী, দৃঢ়প্রতিজ্ঞ ও দিক নির্দেশনামূলক ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রীর ভাষণে বাংলাদেশের জাতীয় স্বার্থ, জনগণের আকাঙ্ক্ষা এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুতে দেশের অবস্থান সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। এ ভাষণ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা ও অবস্থানকে আরও সমুন্নত করবে বলে তিনি আশা প্রকাশ করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একই পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়াকে রাষ্ট্রপতি একটি জাতির জন্য গৌরবময় ঘটনা হিসেবে উল্লেখ করেন। জাতিসংঘ সাধারণ পরিষদে 81তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বশান্তি, মানবতা, গণতন্ত্র, মানবাধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পক্ষে কথা বলেছেন বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রীর ভাষণ প্রসঙ্গে মাহাদি আমিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের অভ্যন্তরীণ উন্নয়ন পরিকল্পনার পাশাপাশি বিশ্বশান্তি, ফিলিস্তিনিদের অধিকার এবং জাতিসংঘের মাধ্যমে শান্তি, সমৃদ্ধ ও ঐক্য প্রতিষ্ঠার বিষয়ে কথা বলেন। কক্সবাজারের মহেশখালী ভাসমান টার্মিনালে কার্গো থেকে তরলকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি স্থানান্তর শুরুর পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়ায় আজ সকাল থেকে দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রোবাংলার পরিচালক প্রকৌশলী মোহাম্মদ শোয়েব বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, বর্তমানে জাতীয় গ্রিডে 250 কোটি ঘনফুটের বেশি গ্যাস সরবরাহ করা হচ্ছে। তিনি আরও বলেন, শিল্প কারখানা সহ আবাসিক খাতে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলা সূত্র জানায়, ইন্দোনেশিয়া থেকে স্পট মার্কেট থেকে এলএনজিবাহী কার্গো থেকে আজ সকালে মহেশখালীর সামিট টার্মিনালে এলএনজি স্থানান্তর শুরু হয়। ইরান, তাইওয়ান ও বাণিজ্যিক ইস্যুতে কোন সিদ্ধান্ত ছাড়াই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার বৈঠক শেষ হয়েছে। বৈঠকে শি জিনপিং তাইওয়ান প্রশ্নে অবস্থান নেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে বিচক্ষণতা অবলম্বনের আহ্বান জানান। একই সঙ্গে তিনি তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার যুদ্ধ বন্ধে গত জুনে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুসরণের উপর গুরুত্ব আরোপ করেন। তবে এই ব্যাপারে যুক্তরাষ্ট্র পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোন মন্তব্য করা হয়নি। রাষ্ট্রীয় নৈশভোজে শি জিনপিং বলেন, পরিবর্তিত পরিস্থিতি বৈশ্বিক শক্তি হিসেবে যুক্তরাষ্ট্র ও চীনের দায়িত্বশীল কাজ করতে নতুন ধরনের দৃষ্টিভঙ্গি প্রয়োজন। খেলার খবর ফুটবল। ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত ফিফা আসিয়ান কাপ ফুটবলে গ্রুপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে 3-0 গোলে হেরেছে বাংলাদেশ। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে

অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। শ্রোতা বন্ধুরা, আগামী 29 সেপ্টেম্বর এবং 6 অক্টোবর রোজ মঙ্গলবার বিকাল 3:05 বাংলাদেশ বেতার খুলনা থেকে প্রচারিত হবে।

সচেতনতামূলক লাইভ ফোন ইন অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রচারিত হবে 558 কিলোহার্জ ও FM 88.8 মেগাহার্জে এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে। অনুষ্ঠানে শ্রোতাদের অংশগ্রহণের জন্য থাকছে কুইজ। কুইজে সঠিক উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার। আপনারা যে নম্বরে ফোন করে সরাসরি কথোপকথনের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নিতে পারেন, সে নম্বরটি হল 01974-121-970। ফোন নম্বরটি আবারও বলছি, 01974-121-970। ঘোষণাটি শুনলেন। শ্রোতাবন্ধুরা, আপনারা শুনছিলেন দেশের গান। এবারে গানটি শুনবেন সমবেত কণ্ঠে গীতিকার আবু জাফর।

এতক্ষণ দেশের গান শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

0: রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যে ৬টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ২২.১ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি। বাতাসের আর্দ্রতা ছিল সকাল ৯টায় ৭৯%, সন্ধ্যে ৬টায় ৭৪%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫:৪৮, সূর্য অস্ত যাবে সন্ধ্যে ৫:৫১। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: বাংলাদেশ বেতার ওয়েদার ফোরকাস্ট রেড বাই লাল আরিয়ান হোসেন। মেট্রোফিস ফোরকাস্ট ফর দ্য ইনল্যান্ড রিভার পোর্ট ভ্যালিড টিল ১ AM সেজ দ্যাট দেয়ার ইজ নো ওয়ার্নিং অ্যান্ড নো সিগন্যাল টু বি ওয়েস্টেড। Now forecast for the entire country remain in effect till 6 p.m. tomorrow. Light to moderate shower or thunder shower accompanied by temporarily gusty wind may expected at many places over Rongpur, Rajshahi, Dhaka, Khulna and Borishal division and at few places over Mamansingh, Chattogram and Sylhet division. Meanwhile, there are chances of moderately heavy to heavy rainfall at places over the country. Day temperature may increase slightly and night temperature may remain nearly unchanged over the country. Highest temperature of the country today as recorded in Srimongol 35.4 degrees Celsius and lowest in Tetulia 22.1 degrees Celsius. Temperature as recorded in Dhaka today was maximum 32.8 degrees Celsius, minimum 25 degrees. Humidity recorded in air at 9 a.m. 79%, at 6 p.m. 74%. The sun rises over Dhaka tomorrow at 5:48 a.m. sets at 5:51 p.m. That's the end of the weather report for this time.
0: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।
2: এতক্ষণ ঢাকা কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে আমরা সচেতন হই। অফিস বাড়িতে রাখা ফুলের টব, চারপাশে পড়ে থাকা পাত্র, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, চিপস এবং খালি প্যাকেট, পলিথিন, পরিত্যক্ত ফুড কন্টেইনার ইত্যাদি পানি জমে থাকতে দেবেন না। নির্মাণাধীন ভবনের মাঝে লিফটের গর্ত, ওয়াটার মিটারের গর্ত ও স্থাপনাগুলোতেও পানি জমে থাকতে দেবেন না। যে কোনো পাত্রে জমে থাকা পানি অবশ্যই তিন দিনের মধ্যে পরিবর্তন করুন। ডেঙ্গু ও চিকনগুনিয়ার সম্ভাব্য লক্ষণ: হঠাৎ তীব্র জ্বর, মাথা ব্যথা, চোখের পিছনে ব্যথা, মাংসপেশিতে শরীরে ব্যথা, গিরায় গিরায় ব্যথা। চিকনগুনিয়ার ক্ষেত্রে খাবারে অরুচি, বমি বমি ভাব, বমি, পেটে ব্যথা, পাতলা পায়খানা, শরীরে লালচে দানা, গলা ব্যথা, নাক, মুখ ও মাড়ি দিয়ে রক্ত পড়া এবং সর্দি কাশি। ডেঙ্গু ও চিকনগুনিয়া হলে বাড়িতে চিকিৎসা সংক্রান্ত বার্তা: পর্যাপ্ত বিশ্রাম নেবেন, জ্বর চলাকালীন এবং জ্বরের পর এক সপ্তাহ। স্বাভাবিক খাবারের পাশাপাশি তরল জাতীয় খাবার যেমন খাবার স্লাইন, ডাবের পানি, স্যুপ, বাসায় তৈরি ফলের রস, ভাতের মাড় ইত্যাদি খাবেন। জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য কোনো ঔষধ খাবেন না। দিনে এবং রাতে ঘুমানো কিংবা বিশ্রামের সময় মশারি ব্যবহার করবেন।

নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র চিকিৎসকের পরামর্শ নেবেন। এখন শুনবেন দেশের গান, শিল্পী রুনা লায়লা, গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান।

0: এখন শুনবেন স্থানীয় খবর বাংলায়।
1: আসসালামু আলাইকুম, সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি সুলতানা আফরিন সাদিয়া। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে যশোরবাসীর জন্য পূর্ণাঙ্গ করোনারি কেয়ার ইউনিট সিসিইউ সেবা নিশ্চিত করা হবে। গুরুতর হৃদরোগীদের চিকিৎসার জন্য যাতে অন্য জেলায় যেতে না হয় সে লক্ষ্যেই সরকার কাজ করছে। তিনি আজ যশোর সার্কিট হাউসে অনুষ্ঠিত জেলা হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি বর্তমানে মেডিকেল কলেজ হাসপাতাল হিসেবে পরিচালিত হচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যে হাসপাতালের সেবা আরও উন্নত করা হবে। প্রান্তিক জনগোষ্ঠী যাতে উন্নত চিকিৎসা পায় তা নিশ্চিত করা হবে। জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নি, যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার আহমেদ ফেরদৌস জাহাঙ্গীর সুমন, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ হুসাইন শাফায়াত, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মাসুদ রানা, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন, পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাজিবুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, ড্যাফ কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ডাক্তার রাবিউল ইসলাম তুহিন সহ স্বাস্থ্য বিষয় বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে প্রতিমন্ত্রী যশোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে ৩৭ লাখ টাকা ব্যয়ে চাঁচড়া পালবাড়ি থেকে লতিফের বাড়ি পর্যন্ত রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ এবং ৭ নম্বর ওয়ার্ডে ৫৮ লাখ টাকা ব্যয়ে শঙ্করপুর বাইতুল রহিম মসজিদের রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন। সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, জীবনে বড় হওয়ার জন্য স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখার পাশাপাশি তা বাস্তবায়নের জন্য পরিশ্রম করতে হবে, আর এই পরিশ্রম হল শিক্ষার্থীদের বিনিয়োগ। জীবনে সফল হতে হলে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। তিনি আজ খুলনা তেরোখাদা উপজেলার চিত্রা মহিলা ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। আজিজুল বারী হেলাল বলেন, সুশিক্ষায় শিক্ষিত হওয়ার মাধ্যমে নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। সমাজ ও রাষ্ট্র প্রতি দায়িত্ববোধের জায়গা থেকে নিজের মেধা জ্ঞানকে কাজে লাগাতে হবে। নিজের পরিবারের পাশাপাশি দেশের মানুষের জন্য কাজ করতে হবে। কলেজের অধ্যক্ষের সভাপতিত্বে উপজেলা বিএনপির আহ্বায়ক, সদস্য সচিব ও কলেজ পরিচালনা পরিষদের সভাপতি সহ কলেজের শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আজ সার ডিলারদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বিসিআইসির পরিচালক অর্থ কামরুজ্জামান এতে প্রধান অতিথি ছিলেন। সভায় সারের সার্বিক ব্যবস্থাপনায় উন্নয়ন, সার বন্টন, মজুত পরিস্থিতি ও কৃষকদের মধ্যে নিরবিচ্ছিন্ন সার সরবরাহের উপর গুরুত্বারোপ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজোয়ানা নাহিদের সভাপতিত্বে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, উপজেলা কৃষি কর্মকর্তা ও বাফার সার গোডাউনের ইনচার্জ সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে তিনি বাফার সার গোডাউন পরিদর্শন করেন। জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট সমাধানে বিরোধী দলের পক্ষ থেকে সরকারকে বারবার পরামর্শ দেওয়া হয়েছে। চলমান সংকট নিরসনে বিরোধী দল তাদের নিজ খরচে এক্সপার্ট নিয়োগ করে সেই এক্সপার্টের পরামর্শ ও মতামত সরকারের কাছে প্রস্তাব আকারে পৌঁছে দিয়েছে। তবে সরকার বিরোধী দলের সেই প্রস্তাব নিয়ে কোনো ভ্রুক্ষেপ করেননি। তিনি আজ ঝিনাইদহ জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত শিক্ষা শিবির শেষে সাংবাদিকদের সাথে ব্রিফিংকালে একথা বলেন। জেলা জামায়াতের আমির ও সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর, জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল, সংসদ সদস্য মুফতি আমির হামজা সহ দলীয় নেতাকর্মী গণ এ সময় উপস্থিত ছিলেন। ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে বাগেরহাট জেলা পরিষদের উদ্যোগে আজ এডিস মশা নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন। কর্মসূচির অংশ হিসেবে সোনাতলা দশানী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভিআইপি মোড় ও কেন্দ্রীয় বাস স্ট্যান্ড এলাকা সহ শহরের বিভিন্ন এলাকায় মশক নিধন স্প্রে ছিটানোর পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে করণীয় প্রচারপত্র বিতরণ করা হয়। সাতক্ষীরা শহরের কাজী শামসুর রহমান মিলনায়তনে ২০২৬ সালের এসএসসি দাখিল ও সম্মান পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত 300 জন শিক্ষার্থীকে আজ সংবর্ধনা প্রদান করা হয়। সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। ছাত্র শিবিরের সাতক্ষীরা শহর এলাকার সভাপতির সভাপতিত্বে জেলা জামায়াতের আমির, ছাত্র শিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক ও জেলা জামায়াতের সেক্রেটারি সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জিপিএ 5 প শিক্ষার্থীদের ক্রেস্ট, বই, কলম ও প্যাড সহ বিভিন্ন উপহার দেওয়া হয়। খেলার খবর, ফুটবল। খুলনা দিঘুলিয়া উপজেলার YMA মাঠে বেগম খালেদা জিয়া স্মৃতি 16-দলীয় ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় ভৈরব একাদশ ট্রাইব্রেকারে 5-4 গোলে আনসার স্মৃতি একাদশকে পরাজিত করেছে। এদিকে যশোরের বেনাপোল কাগজপুকুর প্রাইমারি স্কুল মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি 16-দলীয় ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় বেনাপোল CNF এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের ট্রাইব্রেকারে 4-3 গোলে সততা ফিশকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
0: বাংলাদেশ বেতার খুলনা। পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে।
2: দেখো, আমরা যদি এই যে ডেঙ্গু সচেতন যদি হই, তাহলে কিন্তু আমরা যেমন ভালো আছি, আমাকে আশপাশে যারা আছে তারাও যদি সচেতন হয়, পরিবারের সবাই তারা সুস্থ থাকবে, ভালো থাকবে, এটাই আমরা চাই। যে আমাদের আশেপাশে যারা আছে আমরা সবাই সুস্থ থাকি, আনন্দে থাকি। তাহলে আসো আজকের আসরটা শুরু করি। আসরে কিন্তু রয়েছে তিল ফসল চাষের পদ্ধতি একটা আছে, একটা কৃষি বিষয়ে গান আছে, আর হলো তোমার জমি রাইলে সবজি চাষ বিষয় আছে, বুঝছো? তাহলে আমরা একের পর এক শুনো মানে। তাহলে আসো প্রথমে আমরা শুনি তিল ফসল চাষ পদ্ধতি। এই বিষয়ে বলতেছেন শাহনাজ বেগম, অতিরিক্ত উপপরিচালক ক্রপস উইং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকা। আসো তার কাছ থেকে এই বিষয়টা আমরা জানে নেই, তারপর কথা কই।
3: আচ্ছা ঠিক আছে।
4: তিল ফসল চাষ পদ্ধতি নিয়ে আলোচনার আগে আমরা তিল ফসলের পুষ্টিগুণ সম্পর্কে যদি জানতে চাই, তাহলে দেখব তিল লেনোনিক ফ্যাটি অ্যাসিড ও প্রোটিন, ফাইবার, ভিটামিন বি কমপ্লেক্স, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রন, জিঙ্ক, কপার সমৃদ্ধ একটি সুপারফুড, যা হাড়কে শক্তিশালী করে, হৃদরোগের ঝুঁকি কমায়, ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখে, হজম শক্তি বাড়ায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ভোজ্য তেল হিসাবে ব্যবহার ছাড়াও সাবান ও প্রসাধনী চুল তৈরিতেও এর ব্যবহার রয়েছে। গোখাদ্য হিসাবে গরু মহিষের এটি খুবই উপাদেয় খাদ্য। খৈল হিসেবে তিল চাষে কেমন মাটি প্রয়োজন? এক্ষেত্রে দেখা যায় বেলে দোআঁশ মাটি বা দোআঁশ মাটি তিল চাষের জন্য উপযোগী, তবে পানি নিষ্কাশনের সুবিধাযুক্ত অন্যান্য মাটিতেও তিল চাষ করা যেতে পারে। জমির প্রকারভেদে 3-4টি চাষ ও মই দিয়ে ভালোভাবে মাটিকে ঝুরঝুরে করে জমি প্রস্তুত করে নিতে হবে। সাধারণত তিল চাষ 2 মৌসুমে করা হয়। খরিফ 1 মৌসুমে অর্থাৎ মাঘ মাসের মাঝামাঝি হতে ফাল্গুন মাস পর্যন্ত, মধ্য ফেব্রুয়ারি হতে মার্চ পর্যন্ত এবং খরিফ 2 মৌসুমে অর্থাৎ ভাদ্র মাসে মধ্য আগস্ট হতে মধ্য সেপ্টেম্বর পর্যন্ত তিলের বীজ বপন করার জন্য উত্তম সময়। ছিটিয়ে বোনার ক্ষেত্রে হেক্টর প্রতি 7.5-8 কেজি বীজের প্রয়োজন হয় এবং সারিতে বপনের জন্য হেক্টর প্রতি 6-7 কেজি বীজের প্রয়োজন হয়। সারিতে বপনের ক্ষেত্রে সারি থেকে সারির দূরত্ব 12 ইঞ্চি হওয়া প্রয়োজন। তিল চাষের ক্ষেত্রে সারের প্রয়োজনীয়তা রয়েছে, সেক্ষেত্রে হেক্টর প্রতি 100-125 কেজি ইউরিয়া, 130-150 কেজি TSP, 40-50 কেজি MOP, 100-110 কেজি জিপসাম, 5 কেজি জিঙ্ক সালফেট, 10 কেজি বোরিক অ্যাসিড প্রয়োগ করা প্রয়োজন। এসব সারের ক্ষেত্রে ইউরিয়ার অর্ধেক সার রেখে দিয়ে বাকি সকল সার জমি প্রস্তুতির শেষ চাষের সময় মাটিতে প্রয়োগ করতে হবে। বাকি অর্ধেক ইউরিয়া সার বীজ বপনের 25-30 দিন পর গাছে ফুল আসার সময় উপরে প্রয়োগ করতে হবে। তিল চাষের ক্ষেত্রে আন্তঃপরিচর্যার ক্ষেত্রে সেচ ও নিকাশের ক্ষেত্রে সাধারণত দেখা যায় খরিফ 1 মৌসুমে তিল বোনার সময় প্রায় রসের অভাব পরিলক্ষিত হয়। মাটিতে পর্যাপ্ত রস বা আর্দ্রতা না থাকলে বীজ গজানোর বিষয়টি নিশ্চিত করতে বপনের পূর্বে জমিতে অবশ্যই একটি সেচ দিতে হবে এবং মাটিতে জো আসার পর চার্জ দিয়ে বীজ বপন করতে হবে। তিল চাষ তিল ফসল খরা সহনশীল হলেও ফুল আসার সময় জমিতে রসের অভাব হলে সাধারণত বীজ বোনার 25-30 দিন পর ফুল আসে। এই ফুল আসার পূর্বে একবার সেচ দেওয়া প্রয়োজন। জমিতে রস না থাকলে 55-60 দিন পর ফল আসার সময় আরেকবার সেচ দিতে হবে। উল্লেখ্য যে তিল ফসল দীর্ঘ জলাবদ্ধতা সহ্য করতে পারে না, তাই জমির মধ্যে মাঝে মাঝে নালা কেটে সেচ বা সেচের অতিরিক্ত পানি নিকাশের ব্যবস্থা করতে হবে। কখন তিল চাষে আগাছা দমন করতে হবে এই প্রশ্নে দেখা যায়, অধিক ফলন পেতে হলে জমি আগাছামুক্ত রাখতে হবে। চারা অবস্থায় 20 দিন পর্যন্ত গাছের বৃদ্ধি ধীরগতিতে হবে।

0: হতে থাকে, ফলে এ সময় জমির আগাছা দ্রুত বেড়ে তিলগাছকে ঢেকে ফেলতে পারে। তাই এ সময় একটি নিড়ানি দিতে হবে। এছাড়া বীজ বপনের পূর্বেই জমি থেকে ভালোভাবে আগাছা পরিষ্কার করে নিতে হবে। বালাই ব্যবস্থাপনার ক্ষেত্রে দেখা যায় কাণ্ডপচা রোগ, বিছা পোকা, এগুলা সমস্যা তৈরি হতে পারে তিল চাষের ক্ষেত্রে। কাণ্ডপচা রোগের ক্ষেত্রে দেখা যায় আক্রমণ কমানোর জন্য বীজ বপনের পূর্বে 2-3 গ্রাম ভিটাভক্স ছত্রাকনাশক প্রতি কেজি বীজের সাথে মিশিয়ে বীজ শোধন করা যায়। জমিতে কাণ্ডপচা রোগ দেখা দিলে সাথে সাথে বাজারে যেসব ছত্রাকনাশক পাওয়া যায়, যেমন বেবিস্টিন, ডায়াথেনেম 45 2 গ্রাম হারে বা রুবরাল 1 গ্রাম হারে প্রতি লিটার পানিতে মিশিয়ে 8-10 দিন পরপর 2-3 বার ফসলে স্প্রে করে রোগটিকে দমন করা যেতে পারে। বিছা পোকার ক্ষেত্রে দেখা যায় এ পোকা ডিম পাড়ার সাথে সাথে ডিমসহ পাতা ছিঁড়ে কেরোসিন মিশ্রিত পানিতে বা ডিজেলে ডুবিয়ে মেরে ফেলা যায়। পোকার আক্রমণ বেশি হলে নাইট্রো 505 EC প্রতি লিটার পানিতে 2 মিলিলিটার মিশিয়ে স্প্রে করে বয়স্ক কীড়াপোকা দমন করা যেতে পারে। জলাবদ্ধতা ও অতিরিক্ত আর্দ্রতা তিলগাছ একদমই পছন্দ করে না। এটি গাছের জন্য খুবই ক্ষতিকর। এক্ষেত্রে দ্রুত গোড়া পচা রোগ দেখা যায় এবং তিল গাছ মরে যায়। এজন্য তিল চাষের ক্ষেত্রে জমি প্রস্তুতির সময় পানি নিকাশের বিষয়টি মাথায় রাখা দরকার।
1: সুবিনাবু, তিল চাষ পদ্ধতিটা কিভাবে তিল চাষ করা যায়, কিভাবে করলে তিল গাছ মারা যাবে, এই যে বিশদ আলোচনা শুনলাম। আর আলোচনা করলেন শাহনাজ বেগম, অতিরিক্ত উপপরিচালক ক্রপ সুইং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকা। খুব ভালো লাগলো, কিন্তু আমরা কিন্তু অনেক অজানা জিনিস কিন্তু আমরা জানতে পারলাম, তাই না? তো আমরা এখন থেকে ওই রকম বুদ্ধি দিয়ে যা শুনলাম ওই আইতিলি পাতিলি কোন রকম কাজ করবো না আমরা, জানা শোনা কাজ করবো। গান শুনবা,
2: সবাই শুনি।
1: ওই দেখো, ওই যে জোরে নাবো কি সুন্দর মুখ, কি করে করতে আমিও শুনবো, তাহলে আমি কি বাজ যাবো?
3: সবাই একসাথে শুনি,
1: তাহলে আসো আমরা তাহলে সবাই মিলে একটা কৃষি বিষয়ে গান শুনি। শিল্পী হলে রুমানা ইসলাম, গীতিকার ডক্টর পিয়ার মোহাম্মদ। আসো তাহলে আমরা এই কৃষি বিষয়ে গানটা শুনি।

0: হ্যাঁ আমরা শুনলাম তোমার নাতিন কেমন আছে
1: আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো খাওয়াইতে হয় ভাই ওই ডিম খাওয়াইতে হয় মুরগির মাংস খাওয়াইতে হয় ডাইল খাওয়াইতে হয় রোজ
2: খাওয়াইতে
1: হয়
0: তো এই যে জরিনাবু তোমারও তো ওই যে দেখছি মাঝে মধ্যে তোমার ওই যে তোমার কি কয় তোমার পোলারটা রেডি হয় তুমি তোমার আশপাশে যে পরিষ্কার করতেছো ঝোপঝাপ পরিষ্কার করলে এখন যে মাঝে মাঝে তো আবার বৃষ্টি হয় এই বৃষ্টির মধ্যে তো তোমার যেমন অনেক পানি জমে থাকে এই পানিগুলি পরিষ্কার করতেছো তাই না কিন্তু তোমার বাসায় যে আছে ফ্রিজ আছে এই ফ্রিজের কিন্তু ট্রে আছে পিছে
2: সেটাও
0: পরিষ্কার করো তো সকিনাবু
1: কও রাজা ভাই
0: না তোমার কি কও তুমি তুমি আর এই যে ডেঙ্গু আমরা যে ধ্বংস করতে
1: এখন তো আলহামদুলিল্লাহ সবাই সচেতন হয়েছি ডাবের খোলায় পানি জমে থাকলে আমরা ওটা উবুর করে দিই যে কোনো জায়গায় পানি দুই দিনের তিন দিনের বেশি পানি রাখাই যাইব না
0: রামদার সকিনাবু তোমার আবার কইলে তো রাগ করবা না
2: করবো না
0: তোমার ছোট মামুর খবরটা একটু কও
2: সে কিন্তু সচেতন
0: সে তো আবার ওই যে মনে করো যে বেখেলে মানুষ বুঝছো ও যে যেটা করে তো করে তুমি তো আবার তাহলে শাসন করো তো এইটা ঠিক আছে যে শাসন করে যদি মানুষ করা যায় তাহলে সেটাও ভালো আর শাসনও যদি মানুষ না হয় তাহলে বড় দুঃখের কথা
2: কিন্তু
0: তো তুমি কিন্তু যা কইবা যে দেখো মামু তোমার এনে কিন্তু অনেক কথা হয় আসরে তোমার জন্য তো আমার অনেক কথা শুনতে হয় তুমি ভালো হয়ে যাও হ্যাঁ তুমি ভালো হয়ে যাও তো আর আসরে আমার নিয়ে তোমাদের নিয়ে আর কোনো কথা শুনতে হবে না ওই যে আবার হারুন ভাই কয় এই তোমার মামু বেলে কসুরে বেলে পলিথিন নিয়ে ঘুরে ও অভ্যাসটা বাদ হয়েছে তাইলে শোনো সবাই আমরা সচেতন হব আমরা আমাদের কাজ আমরা করব আরেকটা বিষয় শুনি এটা হলো জমির আইলে সবজি চাষ যদি তুমি কইলা যে আইলা আবার সবজি চাষ জমির আইল তো আবার ছোট হয় কোন রকম করে
1: ওইখানে
0: আবার হ্যাঁ ওটার মধ্যে সবজি চাষ আবার কেমনি এইটা তো জানতে চাও তাই না তো আসো তাহলে আমরা এই বিষয়ে জানি যে জমির আইলে সবজি চাষ এই বিষয়ে একটা আলোচনা আছে আসো আলোচনাটা আমরা শুনি
1: শুনি
3: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আসর বাংলাদেশে প্রতিনিয়তই জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে আর এই জনসংখ্যা বৃদ্ধির ফলে আমাদের কৃষি জমিতে যে বন্টন ব্যবস্থা হচ্ছে তাতে করে জমিতে প্রতিনিয়ত আইলের দেখা যাচ্ছে অর্থাৎ নতুন নতুন আইল তৈরি হচ্ছে এবং এই আইল অব্যবহৃত বা উৎপাদন করা হচ্ছে না এই জায়গাটুকু এভাবেই রয়ে যাচ্ছে কিভাবে এই আইল ব্যবস্থাপনাটা ঠিকঠাক করে সেখানে সবজি বা অন্য কোনো ফসল চাষ করা যায় সে বিষয়গুলো নিয়ে কথা বলবো আজকের এই আসরে আর এই বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের আসরে যুক্ত হয়েছেন কৃষিবিদ ডক্টর মোহাম্মদ জিয়াউর রশিদ উপপরিচালক বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ঢাকা আপনার কাছে একেবারে শুরুতে জানতে চাইব এই যে আইল এই আইলে যে ফসল অর্থাৎ আইল ফসল বলতে কি বোঝায় একটু বলবেন
4: আমরা জানি জনসংখ্যার তুলনায় বাংলাদেশের আয়তন অনেক ছোট আমাদের যৌথ পরিবারগুলো দিন দিন আলাদা হয়ে যাওয়ার কারণে প্রতি বছর জমির পরিমাণ কমে যাচ্ছে জমির মাঝখানে গড়ে উঠছে নতুন নতুন আইল ফলে চাষযোগ্য জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে এসব আইলের প্রায় পুরোটাই অব্যবহৃত থেকে যাচ্ছে কোনো উৎপাদনশীল কাজে ব্যবহৃত হচ্ছে না কাজেই খাদ্যের অভাব পূরণে এবং সবজির চাহিদা মেটাতে এসব অব্যবহৃত আইল সবজি ফসল চাষের আওতায় আনা যেতে পারে জমির আইলের যে কোনো একদিকে হাঁটা চলার জায়গা রেখে বাকি পাশগুলোতে যে ফসল চাষ করা হয় তাকে আমরা আইল ফসল বলে থাকি
3: বা খুব ভালো লাগলো আপনি আইল ফসল কোনগুলো সেগুলো বলছিলেন এবার যদি একটু বলেন যে এইসব আইল ফসল কিভাবে নির্বাচন করতে হয় এটার প্রক্রিয়াটা আসলে কি
4: আসলে এসব আইল ফসল নির্বাচন করার ক্ষেত্রে কয়েকটা বিষয়ের দিকে খেয়াল রাখতে হয় আমাদের ফসলগুলো যেন

0: অল্প জীবনকালের হয়, এগুলো যেন দ্রুত বর্ধনশীল হয়, যাতে মূল ফসলের আগেই তা সংগ্রহ করা যায়। রঙিন ফুল বিশিষ্ট হতে হবে, কম ছায়াদানকারী হতে হবে, যাতে মূল ফসলের ক্ষতি না হয়।
1: আমরা আসলে বুঝলাম যে কিভাবে নির্বাচন করা যাবে। এবারে আমরা আপনার কাছ থেকে একটু শুনবো যে জমির আইলে চাষ উপযোগী কিছু সবজির নাম যদি বলেন।
0: আমরা যদি মূল ফসল হিসাবে ধানের জমিকে আমরা নির্বাচন করি, তাহলে বুড়ো মৌসুমে আইল ফসল হিসাবে শিম, টমেটো, বেগুন, শসা, লাল শাক, রোপা আউশ মৌসুমে লাউ, মিষ্টি কুমড়া, করলা।

0: আর মূল ফসল যদি হয় সবজি, তাহলে শীত মৌসুমে শিম, টমেটো, বেগুন, লাউ, শসা, আবার গ্রীষ্ম মৌসুমে করলা, কাঁকরোল, ঝিঙা, বরবটি, ঢেঁড়স, বেগুন, এসব ফসলকে আমরা আইল ফসল হিসেবে চিহ্নিত করতে পারি।
1: বাহ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানলাম। এবার একটু জানতে চাইবো আপনার কাছে যে এই যে সবজি চাষ, আমরা জানি যে সবজি চাষের একটা নির্ধারিত সময় থাকে এবং একটা প্রক্রিয়া থাকে, সেটা একটু জানতে চাইবো। অর্থাৎ এই আইলে সবজি কিভাবে চাষ করতে হবে এবং কখন চাষ করতে হবে?
0: প্রধান ফসল যদি ধান হয়, সেক্ষেত্রে ফসল রোপণ বা বপনের সাথে মিল রেখে আইল সবজি বপন বা রোপণ করতে হবে। আইল সবজি চাষের জন্য মাঝারি উঁচু অথবা উঁচু জমির আইল সাধারণত সবজি চাষের জন্য নির্বাচন করতে হয়। বন্যা বা অতিবৃষ্টিতে ডুবে যায় এমন আইল সবজি চাষের জন্য উপযুক্ত নয়। প্রথমে আইলকে পরিষ্কার করে মাটি কুপিয়ে ঝুরঝুরি করে নিতে হবে। তারপর যেসব সবজি ছিটিয়ে বোনা হয় সেগুলোর বীজ আইলের উপর বপন করতে হয়, আর যেগুলো মাদায় বা গর্তে রোপণ করা হয় সেগুলোর জন্য মাদা বা গর্ত করতে হবে। ধানের বীজতলা তৈরির সাথে সাথে পলি ব্যাগে সবজির চারা তৈরি করে নিতে হবে। জৈব ও অজৈব সার মিশিয়ে সুস্থ ও সবল চারা নির্দিষ্ট দূরত্বে বপন করতে হবে।
1: একেবারে শেষ প্রান্তে আপনার কাছে একটু জানতে চাইবো যে আইলে সবজি চাষের ক্ষেত্রে আন্তঃপরিচর্যাটা কিভাবে করবে?
0: আইল ফসল আর সাধারণ ফসলের ক্ষেত্রে আন্তঃপর্যায় মোটামুটি একই রকম। আইল ফসলকে সবসময় আগাছামুক্ত রাখতে হয়, মাঝে মধ্যে নিড়ানি দিয়ে মাটি আলগা করে নিতে হয়, এতে মাটির রস অনেকদিন থাকে এবং উৎপাদন বেশি পাওয়া যায়। প্রয়োজন অনুযায়ী অনুমোদিত মাত্রায় রাসায়নিক সার ব্যবহার করতে হয়। লতা জাতীয় সবজিতে জাংলা দিতে হবে, প্রয়োজন অনুযায়ী সবজিতে সেচ দিতে হবে। আইলের সবজিতে বিভিন্ন ধরনের বালাইয়ের আক্রমণ দেখা দিতে পারে, সবজির এসব বালাইকে সমন্বিত বালাই ব্যবস্থাপনা বা IPM এর আলোকে দমন করতে হবে। ধান ফসলের আইলে রঙিন ফুল জাতীয় সবজি চাষ করলে ধানের ক্ষতিকর পোকার পরজীবী বোলতারা এসব ফুলে আশ্রয় নিবে, ফলে বোলতাদের বংশবিস্তার এবং সংরক্ষণ হবে। এসব বোলতা ধান ফসলের ক্ষতিকর পোকার ডিম, কীরা, পুত্তলি এবং পূর্ণাঙ্গ এই জাতীয় যে পরজীবিতাগুলো আছে এগুলোকে বিনষ্ট করে দেয়। সেক্ষেত্রে কৃষকদের বালাই ব্যবস্থাপনার জন্য রাসায়নিক দমন ব্যবস্থাপনা গ্রহণ করার তেমন প্রয়োজন হয় না, ফলে বালাইনাশক বাবদ অর্থ সাশ্রয় হয় এবং পরিবেশও নির্মল থাকে। সর্বোপরি আইলে সবজি চাষ করে কৃষক তার পরিবারের সবজির চাহিদা মেটাতে পারবে এবং অতিরিক্ত সবজি বাজারে বিক্রি করে বাড়তি আয়ও করতে পারবে। এতে কৃষকের আয় যেমন বাড়বে, দেশের অর্থনীতিও চাঙ্গা হবে।
1: একেবারে আপনার কথার সাথে আমরা কথা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা আমাদের প্রত্যেকটা জায়গা অর্থাৎ একেবারে স্বল্পতম যে জায়গাটুকু রয়েছে সেটুকুর ব্যবহার সঠিকভাবে করি, আমরা নিজেরা সমৃদ্ধ হই, সমৃদ্ধ হোক আমাদের এই দেশ। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
2: আমরা সবাই জানলাম, আর আমাগো মাধ্যমে কিন্তু যারা আমাদের আশপাশ আছে তাদের আমরা বলবো আইলে কিভাবে সবজি চাষ করা যায়। তোমার লাউ চাষ করা যায়, আবার শীতকালীন সবজিও চাষ করা যায়, টমেটো, এগুলো সবই আমরা চাষ করতে পারব। কারণ আমাদের আইলে যদি চাষ করি ওই আইলটুকু ফালে আনা রেখা ওইখানে কিন্তু আমরা সবজি চাষ করে আমরা আয় করতে পারি, নিজেরও খাইতে পারো আর বেঁচে দুটা পয়সা পামো আমরা। তো আমরা আসলে কিন্তু অনেক কিছু শুনলাম, তিল ফসলের চাষ পদ্ধতি শুনলাম, তার গানও শুনলাম, আবার জমির আইলে সবজি চাষও শুনলাম। তো এখন পবিত্র এশার নামাজের আজানের সময় হয়েছে, তাহলে আমরা একটু চুপ করে বসি আজানের জন্য।
3: বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন যিনি মহিয়ান ও গরিয়ান। আল কোরআন। এখন শুনতে পাবেন পবিত্র এশার নামাজের আজান।
4: Allah

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: হ্যাঁ, আমরা আসরে এসে অনেক কথাবার্তা বললাম, গান শুনলাম, আবার এসার আজানও হইল, তো এখন আমাকে উঠার পালা, কি কও?
4: তাহলে
3: চলো যাই। যাওয়ার আগে জানে যে আজকের আসরের তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন আর প্রযোজনা করলেন হরবিলাস রায়। তাহলে চলো আমরা সবাই একসাথে উঠি,
4: আচ্ছা চলো।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূরবাণী।

0: বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় নৌ, সেনা ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শুরু হচ্ছে আপনাদের প্রিয় অনুষ্ঠান দূরবার। দেশমাতৃকার সুরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষায় মহান দায়িত্বে নিয়োজিত আপনাদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা এবং সেই সাথে সালাম। শ্রোতা বন্ধুরা, আজ আমরা শোনাব দেশের গানের অনুষ্ঠান উদ্দীপন।
1: প্রিয় সৈনিক ভাইরা, শুরুতেই শোনাব মোহাম্মদ রফিকুজ্জামানের লেখা গান। সুর করেছেন খন্দকার নুরুল আলম, শিল্পী সাবিনা ইয়াসমিন।

প্রিয় সৈনিক ভাইয়েরা, উদ্দীপন অনুষ্ঠানে আপনারা দেশের গান শুনছেন। এবারে গানটির শিল্পী সৈয়দ আব্দুল হাদী, গানটির গীতিকার টি এইচ শিকদার, সুর করেছেন আব্দুল আজিজ বাচ্চু।

প্রিয় সৈনিক ভাইরা, আপনারা উদ্দীপনে দেশের গান শুনছেন। এবার শোনাব আহমেদ ফরিদের লেখা গান, সুর করেছেন ফিরোজ খান, শিল্পী রুমানা ইসলাম।

প্রিয় সৈনিক ভাইরা, আপনারা দুর্বারে শুনছেন দেশের গানের অনুষ্ঠান উদ্দীপন। উদ্দীপনে এবারের গানটি শিল্পী মনির হোসেন, গানের কথা সাজিয়েছেন সিদ্দিক আবু বকর, সুর করেছেন আজাদ মিন্টু।

প্রিয় সৈনিক ভাইরা, আপনারা দুর্বারে দেশের গান শুনছেন উদ্দীপনে। এবারের গানটিতে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ রাশেদ উদ্দিন, গানের কথা সাজিয়েছেন কৃষিবিদ মোহাম্মদ হাবিবুর রহমান, সুর করেছেন এস এম আব্দুলিয়া।

প্রিয় সৈনিক ভাইরা, আপনারা দূরবারে দেশের গান শুনছেন উদ্দীপনে। প্রিয় সৈনিক ভাইরা, এবারের গানটির শিল্পী জানিতা আহমেদ ঝিলিক, গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ আল আমিন আর সুর করেছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

0: প্রিয় বন্ধু, প্রিয় সৈনিক ভাইরা, এই গানটির সাথে শেষ হল দুর্বারে দেশের গানের অনুষ্ঠান উদ্দীপন। উদ্দীপনের আজকের দুর্বার অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন কালিস কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে একযোগে প্রচারিত।
0: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন খেলাধুলার সংবাদ।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি মীর আশফাক হোসাইন। জাপানে অনুষ্ঠানরত এশিয়ান গেমস নারী হকি ইভেন্টের পুল এ তে আজ বাংলাদেশ চতুর্থ ম্যাচে কাজাখস্তানের সঙ্গে 3-3 গোলে ড্র করেছে। আগামী রোববার গ্রুপের পঞ্চম ও শেষ ম্যাচে বাংলাদেশ নারী দল চাইনিজ তাইপের মোকাবেলা করবে। এদিকে আগামীকাল পুরুষ হকিতে বাংলাদেশ ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে। বাংলাদেশ সময় সকাল 8টায় খেলা শুরু হওয়ার কথা রয়েছে। আগামী সোমবার গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ ভারতের বিপক্ষে খেলবে। উল্লেখ্য, গতকাল অনুষ্ঠিত খেলায় বাংলাদেশ 5-1 গোলে শ্রীলঙ্কাকে পরাজিত করেছে। এশিয়ান গেমসে এপর্যন্ত চীন 97টি স্বর্ণ, 36টি রৌপ্য ও 24টি ব্রোঞ্জ সহ 157টি পদক নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে। এছাড়া স্বাগতিক জাপান 27টি স্বর্ণ, 42টি রৌপ্য, 44টি ব্রোঞ্জ সহ 113টি পদক নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে এবং দক্ষিণ কোরিয়া 13টি স্বর্ণ, 17টি রৌপ্য ও 34টি ব্রোঞ্জ নিয়ে পদক তালিকার তৃতীয় স্থানে রয়েছে। ইন্দোনেশিয়ার জাকার্তায় ফিফা আসিয়ান কাপ ফুটবলে আজ বাংলাদেশ গ্রুপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে 3-0 পরাজিত হয়েছে। আগামী সোমবার বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে। বাংলাদেশ সময় বিকেল 3টায় ম্যাচটি মাঠে গড়াবে। আগামী 1 অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। আগামী রোববার ওভালে স্বাগতিক ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যে তৃতীয় শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বেলা 3:30 খেলা শুরু হবে। গতকাল দ্বিতীয় একদিনের ম্যাচে শ্রীলঙ্কা 16 রানে ইংল্যান্ডকে পরাজিত করে 3-ম্যাচ সিরিজে 1-1 সমতা এনেছে। এদিকে আগামী রোববার জোহান্সবার্গে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচটি বাংলাদেশ সময় বেলা 2:00 অনুষ্ঠিত হবে। গতকাল ডারবানে 3-ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে 67 রানে পরাজিত করে 1-0 এগিয়ে রয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভারে 8 উইকেট হারিয়ে 297 রান করে। জবাবে অস্ট্রেলিয়া 41 ওভার 2 বলে সবকটি উইকেট হারিয়ে 230 রান করতে সক্ষম হয়। উল্লেখ্য, একদিনের সিরিজের পর অস্ট্রেলিয়া স্বাগতিকদের বিপক্ষে 3-ম্যাচের টেস্ট সিরিজে অংশ নেবে। আগামী মাসের 9-13 পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচ শুরু হবে। একমাত্র টেস্টে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে ইতিমধ্যে 15 সদস্যের দলের নাম ঘোষণা করেছে। উল্লেখ্য, টেস্ট ম্যাচের পর বাংলাদেশ আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন সাফ চ্যাম্পিয়নশিপের সময়সূচি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। আগামী 5-17 নভেম্বর পর্যন্ত এই টুর্নামেন্টটি বাংলাদেশে অনুষ্ঠিত হবে। গ্রুপ এ তে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান ও শ্রীলঙ্কা। 5 নভেম্বর বাংলাদেশের গ্রুপের প্রথম ম্যাচে ভুটানের এবং 11 নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে। গ্রুপ বিতে ভারত, পাকিস্তান ও মালদ্বীপ একে অপরের মুখোমুখি হবে। গ্রুপ পর্বে প্রতিটি দল 2টি করে ম্যাচ খেলবে এবং প্রতিটি গ্রুপ শীর্ষ 2টি করে দল সেমিফাইনাল করবে। টুর্নামেন্টের 2টি সেমিফাইনালই 14 নভেম্বর অনুষ্ঠিত হবে এবং 17 নভেম্বর ফাইনাল খেলার মধ্য দিয়ে টুর্নামেন্ট শেষ হবে। দেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা বোলিং প্রতিভা খুঁজে বের করে জাতীয় পর্যায়ে গড়ে তোলার লক্ষ্যে শুরু হতে যাচ্ছে ট্যালেন্ট হান্ট বোলার কর্মসূচি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির উদ্যোগে এবারের সূচিতে পুরুষের পাশাপাশি নারী ক্রিকেটাররাও অংশগ্রহণ করতে পারবেন। আয়োজকরা জানান, দেশের প্রত্যন্ত অঞ্চলের পেসার ও স্পিনার উভয় ধরনের বোলারদের সুযোগ করে দেওয়াই এই ট্যালেন্ট হান্টের মূল লক্ষ্য। চলতি মৌসুমে ইউরোপীয় ইউনিয়ন ফুটবলের প্রথম এল ক্লাসিকোর দিনক্ষণ চূড়ান্ত করেছে লা লিগা কর্তৃপক্ষ। আগামী 26 অক্টোবর মুখোমুখি হবে 2 চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার ঘরের মাঠ ক্যাম্প নুতে প্রথম এল ক্লাসিকো শুরু হবে বাংলাদেশ সময় রাত 2:00। গত মৌসুমে 3 বার মুখোমুখি হয়েছিল বার্সেলোনা রিয়াল মাদ্রিদ। এর মধ্যে 2 ম্যাচ জিতেছে বার্সা এবং অন্যটিতে রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুমে এখন পর্যন্ত 3টি করে ম্যাচ খেলে সবগুলোতেই জিতেছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডিয়রের দিনক্ষণ ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে। ফ্রান্সের ফুটবল সাময়িকীর আয়োজনে আগামী মাসের 26 তারিখে লন্ডনে জাঁকজমকপূর্ণভাবে এই পুরস্কার প্রদান করা হবে। ব্যালন ডিয়র প্রথম বিজয়ী স্যার স্ট্যানলি মাউথসকে শ্রদ্ধা জানাতে এবার প্যারিসের বাইরে ঐতিহ্যবাহী আসর বসছে ব্রিটিশ রাজধানীতে। খেলাধুলার খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত
8:30। খেলাধুলা সংবাদের পর আমরা ফিরে এলাম আমাদের স্টুডিওতে। বাংলাদেশ বেতার ঢাকা শ্রোতা বন্ধুরা, আমাদের আয়োজনমালায় এখন রয়েছে নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়ারং। ছায়ারঙে শুরুতেই শোনাব মনপুরা ছায়াছবির গান, কণ্ঠ দিয়েছেন কৃষ্ণ কলি।

প্রিয় বন্ধুরা, আপনারা নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়ারং শুনছেন। ছায়ারঙে এবারে শোনাব নিয়তি ছায়াছবির গান, কণ্ঠ দিয়েছেন ইমরান ও ন্যান্সি।

বন্ধুরা, আপনারা শুনছেন নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়ারং। ছায়ারঙে এবারে শোনাব তুমি আমার প্রেম ছায়াছবির গান, কণ্ঠ দিয়েছেন আসিফ।

প্রিয় বন্ধুরা, আপনারা নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়ারং শুনছেন। এবারে শোনাব তারকাটা বাণীচিত্রের গান, কণ্ঠ দিয়েছেন আরফিন রুমি ও পূজা।

0: বাংলাদেশ বেতার ঢাকা।
1: শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান শস্য শ্যামল।
2: আমরা তো সবসময়ই চাই শস্য শ্যামল একটি দেশ,
3: কিন্তু শুধু চাইলেই তো আর হবে না। এর জন্য চাই সুন্দর কৃষি আর উপযুক্ত পরিবেশ, চাই কৃষক বন্ধুদের আন্তরিকতা,
2: চাই কৃষির সফলতা, যে সফলতা কৃষক বন্ধুদের জীবনে এনে দেবে সচ্ছলতা, এনে দেবে চাষাবাদের প্রতি আস্থাশীলতা।
3: আর এজন্য কৃষি বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান শস্য শ্যামল থেকে সব কৃষক বন্ধুকে জানাই প্রাণের শুভেচ্ছা।
2: ওই যে খানিক আগে আমরা কৃষি আর তার পরিবেশের কথা বলছিলাম, সত্যি বলতে কি জলবায়ুর পরিবর্তনে আমাদের কৃষি এবং পরিবেশের মাঝেও ঘটেছে নেতিবাচক পরিবর্তন।
3: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে আমাদের ফসলের চাষাবাদে বেশ ভালো রকমের সমস্যা দেখা দিয়েছে। বিশেষ করে আমাদের দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে জলবায়ু পরিবর্তনের কারণে বেশ কিছু সমস্যা ফসল চাষের প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে।
2: উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা ফসল চাষকে ব্যাহত করছে, এক্ষেত্রে খাপ খাওয়ানোর বিষয়টি নিয়ে কৃষিবিদ এবং বিশেষজ্ঞরাও ভেবেছেন এবং সমাধানের পথও বের করে ফেলেছেন।
3: এবার প্রাসঙ্গিক এ বিষয়ে শুনব সাক্ষাৎকার ভিত্তিক আলোচনা। বিষয় হল উপকূলীয় লবণাক্ততা মোকাবেলায় ফসলের বৈচিত্র্য আনয়ন।
2: সাক্ষাৎকার নিয়েছেন কাউসার শেখ।
4: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, যে যেখান থেকে আমাদেরকে শুনছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আজকের বিষয় উপকূলীয় লবণাক্ততা মোকাবেলায় ফসলের বৈচিত্র্যতা আনায়ন। আজ আমাদের সাথে উপস্থিত রয়েছেন কৃষিবিদ শাকিল আরভিন ঝুমু, উপপরিচালক প্রশাসন ও অর্থ উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ কাউসার শেখ। আপনার কাছে জানতে চাইব উপকূলীয় লবণাক্ততা কি এবং এটি কিভাবে সৃষ্টি হয়েছে।
5: উপকূলীয় লবণাক্ততা বলতে বোঝায় উপকূলীয় এলাকায় মাটির ও পানির মধ্যে লবণের পরিমাণ বেড়ে যাওয়া। এটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সমস্যা। বিশেষ করে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা জেলাগুলোতে এই সমস্যা বেশি দেখা যায়। লবণাক্ততা মূলত সৃষ্টি হয় সমুদ্রের পানি নদীপথে ভেতরে প্রবেশ করার কারণে। অনেক সময় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যার সময় সাগরের লবণাক্ত পানি উপকূলীয় জমিতে ঢুকে পড়ে এবং মাটির সঙ্গে মিশে যায়। এছাড়াও দীর্ঘদিন ধরে দেশের উপকূলীয় এলাকায় একটানা চিংড়ি চাষ করার ফলে সে জমি লবণাক্ত হয়ে পড়ে। এইভাবে সময়ের সঙ্গে সঙ্গে মাটি লবণাক্ত হয়ে উঠছে, যা ফসল চাষের পক্ষে খুবই ক্ষতিকর হয়ে দাঁড়িয়েছে।
4: উপকূলীয় লবণাক্ততা ফসল চাষের ক্ষেত্রে কি ধরনের সমস্যা সৃষ্টি করে?
5: লবণাক্ততা ফসল উৎপাদনের জন্য একটি বড় বাধা। লবণাক্ত মাটিতে সাধারণত ফসলের বীজ ঠিকমতো অঙ্কুরোদ্গম করতে পারে না, এমনকি যদি গাছ জন্মায়ও তা দুর্বল হয় এবং ঠিকমতো বৃদ্ধি পায় না। অনেক সময় দেখা যায় গাছের পাতা ঝরে যায়, শিকড় পচে যায়, ফুল আসে না, ফল হয় না। এছাড়াও মাটির গঠন বদলে যায় এবং পুষ্টিগুণ নষ্ট হয়, বিশেষ করে ধান, যা উপকূল অঞ্চলে প্রধান খাদ্যশস্য, তা লবণাক্ততার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। অনেক কৃষক বাধ্য হয়ে জমি পতিত ফেলে রাখেন, ফলে খাদ্য উৎপাদন কমে যায় এবং কৃষক জীবিকার সমস্যায় পড়েন।
4: লবণাক্ততা আমাদের অন্যতম একটি সমস্যা। এবার আপনার কাছে জানতে চাইব ফসলের বৈচিত্র্য আনায়ন উপকূলীয় লবণাক্ততা মোকাবেলায় কিভাবে সাহায্য করে।
5: ফসলের বৈচিত্র্য আনা বলতে বোঝায় একটি মাত্র ফসল না করে বিভিন্ন ধরনের ফসল একসাথে বা পর্যায়ক্রমে চাষ করা। এ পদ্ধতিতে চাষযোগ্য ফসলের পরিমাণ ও ধরন বাড়ানো হয়। বিশেষ করে এমন ফসল নির্বাচন করা হয় যেগুলো স্থানীয় পরিবেশ ও মাটির অবস্থার সঙ্গে মানিয়ে নিতে পারে। উপকূলীয় এলাকায় ফসলের বৈচিত্র্য আনা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি লবণাক্ততা সহ্য করতে পারে এমন ফসল চাষের সুযোগ করে দেয়। কিছু ধানের জাত রয়েছে যেগুলো লবণ সহ্য করতে পারে, আবার ডাল, তেল বীজ, শাকসবজি ও কিছু ফলমূল এ পরিবেশে ভালো জন্মাতে পারে। এই বৈচিত্র্যতার ফলে জমি সারা বছর ব্যবহৃত হয়। লবণাক্ততা থাকার পরও যদি পরিকল্পিতভাবে ফসলের বৈচিত্র্য আনা যায়, তাহলে কৃষক লাভবান হতে পারেন এবং এলাকায় খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়।
4: চমৎকার করে বললেন, এবং উপকূলীয় অঞ্চলের যে কৃষকরা রয়েছেন তারা উপকৃত হবেন। এবার আপনার কাছে জানতে চাইব, বাংলাদেশে উপকূলীয় এলাকায় বর্তমানে কি ধরনের লবণ সহনশীল ফসল চাষ করা হচ্ছে?
5: বর্তমানে এমন অনেক ফসলের জাত উদ্ভাবন করা হয়েছে যেগুলো লবণাক্ত পরিবেশেও ভালো ফলন দিতে পারে। ধানের মধ্যে বৃধান 61, বৃধান 66, বৃধান 97, এসব জাত এখন উপকূলীয় এলাকায় অনেক জায়গায় সফলভাবে চাষ হচ্ছে। এসব ধান 8-10 ডেসি সিমেন পর্যন্ত লবণ সহ্য করতে পারে। ধানের পাশাপাশি সূর্যমুখী, তিল, সরিষা, মুগ ডাল, মসুর ডাল এবং চীনাবাদামও চাষ করা হচ্ছে। এছাড়া লবণ সহ্য করতে পারে এমন কিছু শাকসবজি, কাকরোল, লাউ, সিম, পেঁপে, তরমুজ চাষ হচ্ছে। চাষের ধরনেও পরিবর্তন এসেছে। অনেকে চিংড়ি, তারপর পাট, তারপর ধান এই খাদ্য চক্র অনুসরণ করছেন যাতে জমি বেশি সময় লবণাক্ত না থাকে। এসব উদ্যোগের ফলে এখন অনেক কৃষক আগের তুলনায় অনেক বেশি পরিমাণে জমি চাষে ব্যবহার করতে পারছেন এবং মৌসুমি ফসলের উপর নির্ভরশীলতা কমে আসছে।
4: এবার আপনার কাছে জানতে চাইব, উপকূলীয় এলাকায় ফসলের বৈচিত্র্য আনতে কৃষকদের কি ধরনের সহায়তা প্রয়োজন?
5: উপকূলীয় এলাকায় ফসলের বৈচিত্র্য আনতে হলে কৃষককে একার পক্ষে তা করা সম্ভব নয়। তাদের প্রয়োজন সঠিক দিক নির্দেশনা, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা। প্রথমত, লবণ সহনশীল বীজ সহজলভ্য করতে হবে। দ্বিতীয়ত, কৃষকদের আধুনিক চাষাবাদের কৌশল সম্পর্কে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া জরুরি। তাছাড়াও বৃষ্টির পানি সংরক্ষণ করে তা চাষে ব্যবহার করার ব্যবস্থা থাকলে লবণাক্ততা অনেকটা নিয়ন্ত্রণে আনা যায়। এছাড়া কৃষকদের জন্য সহজ শর্তে কৃষি ঋণ ও ভর্তুকির ব্যবস্থাও থাকতে হবে যাতে তারা ঝুঁকি নিয়ে নতুন ফসল চাষ করতে পারেন। সরকারি ও বেসরকারি পর্যায়ের সংস্থাগুলোর সমন্বয়ে এই উদ্যোগ সফল হতে পারে। উপকূলীয় লবণাক্ততা বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ হলেও সঠিক পরিকল্পনা, বৈজ্ঞানিক পদ্ধতি এবং ফসলের বৈচিত্র্যের মাধ্যমে এটি মোকাবেলা করা সম্ভব।
4: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোন, নিশ্চয়ই আজকের আলোচনা থেকে উপকৃত হবেন। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
3: শোনা হলো সাক্ষাৎকার,
2: শোনা হলো আলোচনা,
3: কিছু হলো জানা শোনা।
2: তবে এবার আমরা শুনব গান,
3: যে গান আমাদের বিনোদনের প্রাণ।
2: শুনব আঞ্চলিক গান,
3: যে গান আমাদের দেশেরই কোন অঞ্চলকে চিনিয়ে দেয়।
2: শ্রোতা বন্ধুরা, আপনারা গানটি শুনুন আর উদ্ধার করুন গানটি কোন অঞ্চলের গান।
3: আর এই আঞ্চলিক গানটি আমরা শুনব শিল্পী কল্যাণী ঘোষের পরিবেশনায়।

0: এমএন আক্তারের কথায় সুরে কল্যাণী ঘোষের কণ্ঠে শোনা হল আঞ্চলিক গান।
1: তবে এবার শোনাবো অন্য কিছু,
0: শোনাবো অভিনয়ের ভেতর দিয়ে।
1: তাহলে আর আমাদের কথা নয়, শুনুন যারা অভিনয় করেছেন তাদের বলা কথা।
2: নাতি তোমার কি দিয়া গেল নাতবো?
3: এক শিশি কালি জিরার তেল
2: খাইতে না সবজিতে মিশাইতে?
3: খাঁটি সরিষার তেলে মিশাইয়া আপনার দুই পায়ের গোড়ালি আর কোমরে মালিশ করতে।
4: কও কি মেনু, ওই তেল মালিশ করবা কে?
3: দাদিমার আর্থ্রাইটিস রোগ সেইরা যাবে দাদু।
5: কি ব্যাপার, এতক্ষণ তেল মালিশ শেষ করো নাই মিনু? আমি তো এরই মধ্যে 10-12 জন রোগী বিনা পয়সায় দেখে এলাম।
4: তোমার দাদির পায়ে কোমরে কালিজিরা তেল মালিশ করতে বলছো কেন?
5: কালিজিরা এক ধরনের মহৌষধ দাদু, আমরা তো কালিজিরার অবাক করা আরোগ্য ক্ষমতা জানিই না।
4: আমি কিছু কিছু জানি দাদু ভাই।
3: আমিও জানি, লোকমান হেকিমের বাংলা কবিরাজি চিকিৎসা নামের বই পড়তেছি দাদু, সেখান থেকে জানছি কালিজিরা হইল সব রোগের ঔষধ। পাক কোরআনেও লেখা আছে মরণ ব্যতীত সকল রোগের ঔষধের নাম কালিজিরা।
5: হ্যাঁ ঠিক, আর কালিজিরায় হরেক রকম ভিটামিন সহ অ্যামনোসিড, ফলিক অ্যাসিড, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম আর ক্রুড ফাইবারের মতো দামি দামি রাসায়নিক আছে। জীবন বাঁচানোর মতো দামি ওষুধ তৈরির কাজে তা লাগে।
4: কালিজিরা কিভাবে সেবন করা যায় জানো?
5: কালিজিরা ছেঁচে মধু বা লেবু পানিতে মিশিয়ে রোজ খালি পেটে এক চামচ খেলে ডায়াবেটিস পালিয়ে যায়।
3: আর গরম ভাতে কালিজিরার ভর্তা কিংবা পাউডার করে খাইলে সর্দি কাশি হাঁপানি বাপ বাপ করে পালায়।
2: তোমাকে মতো আমিও কিছু কিছু জানি, কালিজিরা বাইটটা খাইলে বাচ্চা হওয়ার পর মায়ের বুকে দুধ বাড়ে।
5: হ্যাঁ, লিভার ও কিডনি রোগের বড় ওষুধ এই কালিজিরা। অনেকেই আবার রূপচর্চার কাজেও কালিজিরার তেল ব্যবহার করেন।
4: কালিজিরার তেল মাথায় মালিশ করলে চুল পড়াও কমে যায়।
2: কালিজিরার যখন এতই গুণ, আমাকে পাশের জমিতে কালিজিরা চাষ করবেন, নিজেরাও খাইতে পারুম, প্রয়োজনে আত্মীয় স্বজনেরও বিলাইতে পারুম। বেশি হইলে ওষুধি গুণে ভরা এই কালিজিরা বিক্রিও করতে পারবেন।
4: হ্যাঁ, এতে আমাকেও লাভ হইব, জনগণের উপকার হইব।
5: ঠিক বলেছেন।
0: এবার আমাদের শেষ কথাগুলো শোনাবার সময়।
1: আজকের এই অনুষ্ঠানটির গ্রন্থনায় ছিলেন শফিকুল ইসলাম বাহার, উপস্থাপনায় ছিলাম আমি সুরাইয়া সুলতানা মনিরা,
0: আর আমি শফিকুল ইসলাম বাহার, তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভিন
1: এবং শস্য শ্যামল। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন হরবিলাস রায়।
0: কৃষক বন্ধু, আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই।
1: আপনারা তো আছেন বলেই ফসল কত পাই।

0: এতক্ষণ শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান শস্য শ্যামল।
1: নিউইয়র্কে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর পররাষ্ট্র ও কারিকম বিষয়ক মন্ত্রী এস এম সোবার্স নিজ নিজ দেশের পক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নতুন এই প্রক্রিয়ার মাধ্যমে দুই দেশ নিয়মিতভাবে তাদের সম্পর্ক পর্যালোচনা করার সুযোগ পাবে। এর পাশাপাশি বাণিজ্যিক, অর্থনৈতিক, বৈজ্ঞানিক, কারিগরি ও সাংস্কৃতিক সহযোগিতা এগিয়ে নেয়ার এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় মতবিনিময়ের পথ সুগম হবে বলেও জানান তিনি। আন্তর্জাতিক বিরোধ ও সংকট নিরসনে মধ্যস্থতার ক্ষেত্রে নিরপেক্ষতা, স্বচ্ছতা ও গোপনীয়তা রক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর দায়িত্বশীল ব্যবহার এবং প্রয়োজনীয় সুরক্ষা কবচ নিশ্চিতে আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি গতকাল নিউ ইয়র্কের তুর্কি হাউসে আয়োজিত জাতিসংঘ গ্রুপ অব ফ্রেন্ডস অব মেডিয়েশন এর মন্ত্রী পর্যায়ের বৈঠকে এ আহ্বান জানান। শামা ওবায়েদ ইসলাম বলেন, বিরোধ সহিংসতায় রূপ নেওয়ার আগেই যখন মানবিক ও আর্থিক ক্ষতির পরিমাণ সবচেয়ে কম থাকে তখনই মধ্যস্থতার উদ্যোগ নিতে হবে। আজ বিশ্ব ফার্মাসিস্ট দিবস। বিশ্বজুড়ে নিরাপদ ঔষধ বিতরণ, নতুন ড্রাগ আবিষ্কার ও গবেষণায় ফার্মাসিস্টদের ভূমিকা অপরিসীম হলেও বাংলাদেশে ক্লিনিক্যাল ফার্মাসিস্ট নিয়োগের ক্ষেত্রে রয়ে গেছে নানা সীমাবদ্ধতা। এদিকে দিবসটি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি দিবসটির নানা গুরুত্বের কথা তুলে ধরেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: রোগ নির্ণয়ের পর ডাক্তারের পরামর্শই শেষ কথা নয়, সঠিক ঔষধটি সঠিক মাত্রায় রোগীর হাতে পৌঁছে দেয়াই জীবন বাঁচানোর আসল চাবিকাঠি। আর এই গুরুত্বপূর্ণ কাজটি যারা নিঃশব্দে করে যান তারা হচ্ছেন ফার্মাসিস্ট। বিশ্বজুড়ে প্রতি বছর 25শে সেপ্টেম্বর পালিত হয় দিবসটি। দিবসটি উপলক্ষে এক আলোচনা সভায় রাজধানীতে একটি অনুষ্ঠানে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ফার্মাসিস্টদের জন্য নীতিমালা করা প্রয়োজন।
3: পৃথিবীর বিভিন্ন দেশে যে ব্যবস্থাটা গড়ে উঠেছে আমরা ওই ব্যবস্থার দিকে যেতে পারি না। সুনির্দিষ্ট একটা পলিসি থাকা দরকার। এই যে আপনারা যেখানে এখানে উল্লেখ করেছেন যে হাসপাতাল এবং অন্যান্য জায়গায় মানে বাধ্যতামূলক মানে ফার্মাসিস্ট রাখা, এটা উন্নত দেশগুলোতে কিন্তু সেটা আছেই এবং মানে এর কোনো ব্যতিক্রম নাই। নিশ্চয়ই আপনারা এটা তো করেছেন, আপনাদের তো প্রেসিডেন্স আছে, প্রেসিডেন্স দেখেই তো আপনারা এটা করেছেন।
2: এ সময় জাতিসংঘে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমানের ই হেলথ কার্ড প্রসঙ্গ তুলে ধরেন তিনি।
4: আমাদের হাসপাতাল, আমাদের ফার্মাসিউটিক্যাল এবং অন্যান্য ক্লিনিক যা আছে এইটাকে আরো বেশি মডার্নাইজ আমাদের যদি করতে হয় তাহলে এখানে ফার্মাসিস্টদের যে ভূমিকা সেই ভূমিকাটাকে নিশ্চিত করার মধ্যে দিয়েই আপনি ইলেকট্রনিক্স হেলথ সিস্টেমটা, হেলথ কার্ডটা আমরা চালিয়ে দিই।
2: সঠিক ঔষধ, সঠিক মাত্রা ও নিরাপদ ব্যবহারের মাধ্যমে সুস্থ সমাজ গড়ে তোলাই ফার্মাসিস্টদের মূল লক্ষ্য। ঔষধ সেবায় তাদের সঠিক মূল্যায়ন নিশ্চিত হোক বিশ্ব ফার্মাসিস্ট দিবসে, এটি প্রত্যাশা তাদের।
5: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
6: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
5: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
1: এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করতে 7 দিনের একটি রোডম্যাপ প্রস্তাব করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচি গতকাল নিউ ইয়র্কে সাংবাদিকদের কাছে পরিকল্পনাটি তুলে ধরেন। ইরানের এই প্রস্তাবে যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরু করতে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ প্রণালীটির অবরোধ তুলে নিতে 7 দিনের মধ্যে নির্দিষ্ট শর্ত পূরণের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানানো হয়েছে। প্রস্তাবে সংঘাত বন্ধ করা এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া সহ জুনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের শর্তগুলো বাস্তবায়নেরও আহ্বান জানানো হয়েছে। তেল ও গ্যাস রপ্তানি এবং বিশ্ব অর্থনীতির উপর নেতিবাচক প্রভাবের কারণে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের উপর আরোপিত বিধিনিষেধ এই সংঘাতের একটি প্রধান বিষয় হয়ে উঠেছে। মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির অধীনে সৌদি আরবকে সমর্থন জানানোর উপায় নিয়ে আলোচনা করতে নিজ নিজ চিফ অফ স্টাফদের একটি জরুরি বৈঠকের পরিকল্পনার কথা ঘোষণা করেছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে জানানো হয়, গতকাল নিউইয়র্কে তিন দেশের শীর্ষ নেতাদের বৈঠকের পর এই ঘোষণা দেওয়া হয়। হুতিরা ইয়েমেনে সৌদি সমর্থিত সরকারের উপর হামলা চালিয়েছে এবং সৌদি আরবে অনবরত গোলাবর্ষণ করেছে। সৌদি আরব দাবি করেছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গতকাল তাইফ ও ইয়ানবুর দিকে ছোড়া কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে এবং প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান গত মাসে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। এশিয়ান গেমসের খবর। জাপানে অনুষ্ঠানরত এশিয়ান গেমস নারী হকি ইভেন্টের পুল এ তে আজ বাংলাদেশ চতুর্থ ম্যাচে কাজাখস্তানের 3-3 গোলে ড্র করেছে। আগামী রোববার গ্রুপের পঞ্চম ও শেষ ম্যাচে বাংলাদেশ নারী দল চাইনিজ তাইপের মোকাবেলা করবে। এদিকে আগামীকাল পুরুষ হকিতে বাংলাদেশ ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে। বাংলাদেশ সময় সকাল 8টায় খেলা শুরু হবে। ফুটবল। ইন্দোনেশিয়ার জাকার্তায় ফিফা এশিয়ান কাপ ফুটবলে আজ বাংলাদেশ গ্রুপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে 3-0 গোলে পরাজিত হয়েছে। আগামী সোমবার বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় বিকেল 3টায় ম্যাচটি মাঠে গড়াবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে আজ মধ্যরাত পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে বাংলায় ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারিক রহমান। শান্তিময় ও মানবিক বিশ্ব গড়তে মারণাস্ত্রের পরিবর্তে যুক্তিতর্ক, কূটনীতি, শিক্ষা ও মানবতাকে পরিবর্তনের হাতিয়ার করার আহ্বান। রোহিঙ্গা সংকটের চূড়ান্ত সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সমর্থন কামনা তারিক রহমানের। ফ্যাসিবাদী শাসনে ক্ষতিগ্রস্ত দেশ পুনর্গঠনে সরকার ত্রি আর কর্মসূচি অনুসরণ করছে বললেন প্রধানমন্ত্রী। জাতিসংঘে দূরদর্শী ভাষণ প্রদানের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন। দেশব্যাপী হাম রুবেলার দ্বিতীয় দফার বিশেষ টিকাদান কর্মসূচি আগামীকাল শুরু। টিকা পাবে 6 মাস থেকে 5 বছরের কম বয়সী শিশু। আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য কমলে দ্রুততম সময়ের মধ্যে দেশীয় মূল্য সমন্বয় করা হবে জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। যুদ্ধ বন্ধ ও হরমুজ প্রণালী খুলে দিতে যুক্তরাষ্ট্রকে 7 দিনের রোডম্যাপ ঘোষণা ইরানের। এবং জাপানে এশিয়ান গেমসের নারী হকিতে কাজাখস্তানের সাথে ড্র করল বাংলাদেশ। খবর শেষ হলো।
7: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি আদনিনা মোরিন। প্রধানমন্ত্রী তারিক রহমান বলেছেন ফ্যাসিবাদী শাসন শোষণে ক্ষতবিক্ষত বাংলাদেশ মেরামতের জন্য সরকার রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন অর্থাৎ থ্রি আর কৌশল অনুসরণ করছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে বাংলায় দেয়া তার ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী তার ভাষণের শুরুতেই বাংলাদেশের সকল শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। স্বাধীনতার পর থেকে দেশে গণতন্ত্র, ন্যায় বিচার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা আত্মত্যাগ করেছেন তাদের অবদানকে বিনম্রচিত্তে স্মরণ করেন তিনি। পরে ফ্যাসিবাদের বিরুদ্ধে 2024 সালের জুলাই আগস্টে বীর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সকল শহীদ ও আহতদের প্রতিও শ্রদ্ধা জানান তিনি। প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি ও অগ্রাধিকারসমূহ তুলে ধরেন। ভাষণে তিনি জলবায়ু পরিবর্তন, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, মানবিক বিষয়াবলী এবং রোহিঙ্গা সংকটের উপর বিশেষ গুরুত্ব দেন। একই সঙ্গে বাংলাদেশের নতুন দৃষ্টিভঙ্গি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার মাধ্যমে দেশের গণতান্ত্রিক রূপান্তর, উন্নয়নের অগ্রাধিকার, বিশ্ব শান্তি এবং আন্তর্জাতিক সংকটের টেকসই সমাধান তুলে ধরেন। বিশ্ববাসীর প্রতি দেন সুস্পষ্ট শান্তির বার্তা। প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বাংলাদেশের ঝুঁকি প্রশমনে আগামী 5 বছরে 25 কোটি গাছ লাগানো, ক্লিন ও সৌর শক্তির ব্যবহার বাড়ানো এবং বন্যা ও খরা মোকাবেলায় সারা দেশে 20,000 কিলোমিটার খাল খননের কর্মসূচি নেওয়া হয়েছে উল্লেখ করে কপ 31 জলবায়ু ন্যায় বিচার, জলবায়ু অর্থায়ন ও অভিযোজন সহায়তায় আরও জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানান। দেশের নারীর ক্ষমতায়নে তার সরকারের পদক্ষেপ প্রসঙ্গে তিনি বলেন, দেশের জনসংখ্যার অর্ধেকের বেশি নারী, তাই নারী শিক্ষা, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিকে সরকারের পরিকল্পনার অগ্রভাগে রাখা হয়েছে। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষের জন্য ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, স্পোর্টস কার্ড ও ই হেলথ কার্ডের মতো বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি চালু করার কথা উল্লেখ করেন। এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান চেয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের এলডিসি উত্তরণকে টেকসই করতে সুনিশ্চিত অর্থায়ন, বাজারে অধিকতর প্রবেশাধিকার, প্রযুক্তি হস্তান্তর ও সক্ষমতা বৃদ্ধিতে ধারাবাহিক আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন। দেশের তরুণ উদ্যোক্তা ও কর্মসংস্থান প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সামনে বর্তমানে এক অপার সম্ভাবনার দ্বার উন্মুক্ত, সেই লক্ষ্যে কর্মক্ষম জনশক্তিকে দক্ষ মানব সম্পদে রূপান্তর করতে সরকার ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে। তিনি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে ফিরিয়ে নেওয়াকে সংকটের একমাত্র সমাধান হিসেবে তুলে ধরেন এবং এই লক্ষ্যে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃঢ় ও কার্যকর সমর্থন কামনা করেন। বিশ্ব সংঘাতের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী পূর্ণাঙ্গ ও সাধারণ নিরস্ত্রীকরণ, পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ ও অস্ত্র নিয়ন্ত্রণের প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাসহ ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারের প্রতি সমর্থন জানান। প্রধানমন্ত্রীর ভাষণ জাতিসংঘের একই মঞ্চে একই পরিবারের তিন প্রজন্মের রাজনৈতিক ইতিহাস গড়ার সুযোগ করে দেয়। এর আগে প্রধানমন্ত্রীর পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1980 সালে সাধারণ পরিষদের 11তম বিশেষ অধিবেশনে ভাষণ দেন। এর 13 বছর পর 1993 সালে অক্টোবর মাতামর হুমা বেগম খালেদা জিয়া জাতিসংঘের সাধারণ পরিষদের 48তম অধিবেশনে ভাষণ দিয়েছিলেন। 1993 থেকে 2005 সালের মধ্যে তিনি মোট 5 বার সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন। এবার একই মঞ্চে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে রাখা ভাষণ, সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ, এ প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের নীতি ও মূল্যবোধের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং বলেন, জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় তার সরকার। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
8: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
9: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দেশের গান। গীতিকার সৈয়দ আব্দুল মতিন, শিল্পী হাফিজুর রহমান।

শুনলেন দেশের গান। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, সমাপ্তি টানছি মিডিয়াম ওয়েভ 537.63 মিটারের আজকের আয়োজন। তবে থাকছি আরও কিছুটা সময় FM 88.8 মেগাহার্টজে।

শুনলেন দেশের গান। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, সমাপ্তি টানছি মিডিয়াম ওয়েভ 537.63 মিটারের আজকের আয়োজন। তবে থাকছি আরও কিছুটা সময় FM 88.8 মেগাহার্জে।

এতক্ষণ দেশের গান শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। নাটক ঠিকানা, রচনা মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার, প্রযোজনা মোহাম্মদ রবিউল ইসলাম রবি, বেলা 3:05। বিজ্ঞাপন তরঙ্গ, বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বেলা 1:05। মনীষা, মনীষাদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সন্ধ্যে 6:10। এবার জানিয়ে দিচ্ছি সঙ্গীত অনুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান সকাল 8:15, দুপুর 12:15, বিকাল 4:50, সন্ধ্যা 6:55, রাত 8:55 এবং রাত 9:20। বর্ণালী, আধুনিক গানের অনুষ্ঠান সকাল 8:30। এছাড়াও আধুনিক গান শুনবেন দুপুর 12:30। শিল্পী তারিফ আহমেদ ও ঝুমুরানী গাইন। বেলা 2:40 শুনবেন শেখ আব্দুল মান্নান এবং নাহিদ সুলতানার কণ্ঠে। রূপালী, ছায়াছবির গানের অনুষ্ঠান সকাল 9:05। এছাড়াও ছায়াছবির গান শুনবেন বিকেল 4:05। নজরুল সঙ্গীত শুনবেন বেলা 2:30। শিল্পী সাইদা আক্তার নেলি এবং এস এম টিপু সুলতান। রবীন্দ্রসঙ্গীত দুপুর 12:20 শুনবেন রোকসানা পারভিন এবং আতাউর রহমানের কণ্ঠে। লালন গীতি প্রচারিত হবে দুপুর 12:40। শিল্পী ফারজানা মেহেদি মিলি এবং মোহাম্মদ শরীফুল ইসলাম। ভাওয়াইয়া গান শুনবেন বেলা 2:50। শিল্পী আব্দুর রহিম মালিথা এবং ফিরোজ বুলবুল। উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান রাগ রং।

0: শিল্পী প্রকাশচন্দ্র ভদ্র, প্রচারিত হবে সকাল 9:45। এছাড়া FM 88.8 মেঘাহার্জে NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ বেতার খুলনা।
1: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن

ولا تستوي الحسنة ولا السيئة ولا تستوي الحسنة ولا السيئة إذا

0: Sadaqa Allahu'l-Azim.
1: ওই ব্যক্তির কথার চেয়ে ভালো কথা আর কার হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং সৎকর্ম করে আর বলে যে নিশ্চয়ই আমি আনুগত্য স্বীকারীদের একজন। আর ভালো ও মন্দ সমান হতে পারে না, আপনি সদ্ব্যবহার দিয়ে মন্দকে প্রতিরোধ করুন, ফলে আপনার সাথে যার শত্রুতা আছে সে এমন হয়ে যাবে যেন অন্তরঙ্গ বন্ধু। সুরা হামিম সাজদা আয়াত 33-34।
2: এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জ, বাংলাদেশ বেতার খুলনা। এতক্ষণ অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমি পীযূষ গোমস্তা, অধিবেশন তত্ত্বাবধানে শেখ ইমরান সাঈদ, প্রকৌশল তত্ত্বাবধানে শেখ আমির হোসেন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ সাইফুজ্জামান। সুপ্রিয় শ্রোতা, আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।